بسم اللہ الرحمن الرحیم, السلام علیکم. বাংলাদেশ বেতার খুলনা, সকাল 7:59 আমাদের স্টুডিওর ঘড়িতে. আজ বুধবার, চৌঠা ভাদ্র 1433 বঙ্গাব্দ, 5ই রবিউল আউয়াল 1448 হিজরি, 19ই আগস্ট 2026 খ্রিস্টাব্দ. শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন. অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম 537.63 মিটারে, 558 কিলোহার্সে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে. অনুষ্ঠান ঘোষণায় রয়েছে লুবনা হাসনা ফারুক মিষ্টি, অধিবেশন তত্ত্বাবধানে আছেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ আতাউর রহমান গাজী. শুরুতেই সকাল 8টার ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে. এরপর পরই রয়েছে স্থানীয় সংবাদ বাংলায়.

0: Assalamu alaikum. 8 a.m. This is Bangladesh Betar, broadcasting on the morning of Wednesday, the 4th of Bhadra, the 5th of Rabiul Awal, and August the 19th. The news read by Taslima Omar. First, the headlines. Prime Minister Tariq Rahman emphasizes on making tax system easy and free from corruption and tax harassment to encourage people paying tax voluntarily. It is possible to solve many major problems if everyone in society comes forward, says Prime Minister, while inaugurating raincoat distribution program for tea garden workers. There is no alternative to awareness in preventing artificial intelligence and social media misuse, comments Information and Broadcasting Minister. Special women bus service launched in Dhaka, Chattogram and Bogura to ensure safe and comfortable travel for women. AI technology-based auto-fine system installed on Dhaka-Chattogram highway to reduce accidents and take quick and effective action against traffic law violators. And Russian missile attack in a village on northeastern Ukraine kills 10 people. Now, on to the details. Prime Minister Tariq Rahman has emphasized making the tax management and collection procedures simple, corruption and harassment free, and transforming the National Board of Revenue, NBR, into a trusted and people-friendly institution so that people feel comfortable paying taxes voluntarily. He said this while addressing the Revenue Conference 2026 as chief guest at the Bangladesh-China Friendship Conference Center at Sher-e-Bangla-Nagar in the capital yesterday. The Prime Minister said it is possible to gain the public trust through efficient and sustainable revenue management. He said the success of the government's development plan, adoption and implementation largely depends on the success of all the activities of the National Board of Revenue. In this regard, Tariq Rahman said the present government wants to transform the NBR and the overall revenue structure into a people-friendly system. Prime Minister Tariq Rahman has said if everyone in society comes forward a little, it is possible to solve many major problems. He said this while formally inaugurating a program to distribute 20,000 raincoats to tea garden workers in Sylhet Division at the Prime Minister's office at the Secretariat yesterday, assuring full government support to the private sector initiatives aimed at social welfare. The Prime Minister said those who want to participate in such activities will always have the government by their side. At the program, the Prime Minister handed over raincoats to 10 tea workers from Sri Mangal and Komalganj and inquired about the workers' overall well-being. Information and Broadcasting Minister Zohiruddin Shopon has said there is no alternative to raising greater public awareness to prevent the negative impacts and misuse of technology, including artificial intelligence, AI. He made the remarks while addressing a dialogue at a hotel in the capital yesterday. The Information and Broadcasting Minister said, if we fail to make the digital ecosystem oriented toward public welfare through the proper use of science and technology, it could bring a devastating catastrophe upon human civilization itself. Regarding the misuse of artificial intelligence and technology, Johiruddin Shopon said, over dependency on AI technology instead of using own innovative abilities is undermining originality and integrity in the work. Bangladesh Road Transport Corporation, BRTC, has launched a special pink bus service in Dhaka, Chattogram and Bogura, aiming to ensure safe, comfortable and smooth travel for women on the city streets. Women drivers and conductors will operate the buses. Road Transport and Bridges Minister Sheikh Rabiul Alam inaugurated the service at the headquarters of BRTC at Tejgaon in the capital yesterday. During the time, he said, to ensure safe, comfortable and women-friendly public transport, the bus service will be expanded across the country in phases. This is Bangladesh Betar giving you the news. Artificial Intelligence AI-based Automated Fine System has been officially launched on the Dhaka-Chattogram Highway to ensure greater road safety, maintain traffic discipline, reduce accidents, and enable swift, effective, and transparent action against traffic law violations. Home Minister Salahuddin Ahmed inaugurated the system at the Highway Police's Command, Control and Monitoring Centre at Meghnaghat at Sonarga in Narayanganj yesterday. During the time, he said the initiative will bring a radical change in highway traffic management. Home Minister said government will gradually introduce the automated fine system on all highways across the country after evaluating the performance of the system launched on the Dhaka-Chattogram Highway. Ukraine has launched one of its largest drone attacks on Russia since the start of the full-scale war. Russia says its air defenses intercepted 791 Ukrainian drones, including more than 180 targeting the Moscow region. Meanwhile, a Russian missile strike in a village on the northeastern Ukraine killed at least 10 people and injured 17 others. The attacks come as fighting continues along the 1,250-kilometer front line, with both sides increasing long-range strikes. Britain has also reaffirmed its support for Ukraine amid Russian warnings over the reported use of British-made drones. An Israeli attack west of Gaza City has killed at least 7 Palestinians, including a child, said Palestinian officials. The Israeli army says the strike targeted Hamas commanders. The attack comes amid continued Israeli military operations in the Gaza Strip. Cricket and host England will take on Pakistan in the first test of the 3-match test series at Leeds today. The match is scheduled to begin at 4 p.m. Second and third test match between the team will be held on 27th August and 9th September, respectively. Dhaka Meteorological Office says the land depression over Jharkhand and adjoining area moved west-northwestwards and now lies over the same area. It is likely to move west-northwestwards further and weaken into a well-marked low by next 24 hours. Under its influence, steep pressure gradient lies over the North Bay. Squally weather may affect the maritime ports, North Bay, and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla, and Paira have been advised to keep hoisted local cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to remain close to the coast and proceed with caution till further notice. Meanwhile, forecast valid till 1 this afternoon says there are chances of rain or thundershowers with temporary south-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 km per hour over the regions of Khulna, Borishal, Potuakhali, Kumilla, Nuakhali, Chattogram and Cox's Bazar. River ports in these areas are to host cautionary signal number 1. To end the news, the main points again. Prime Minister Tariq Rahman emphasizes on making tax system easy and free from corruption and harassment to encourage people paying tax voluntarily. It is possible to solve many major problems if everyone in society comes forward, says Prime Minister while inaugurating raincoat distribution program for tea garden workers. There is no alternative to awareness in preventing artificial intelligence and social media misuse, comments Information and Broadcasting Minister. Special women bus service launched in Dhaka, Chattogram and Bogura to ensure safe and comfortable travel for women. AI technology-based auto-fine system installed on Dhaka-Chattogram Highway to reduce accidents and take quick and effective action against traffic law violators. And Russian missile attack in a village on northeastern Ukraine kills 10 people. That is the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি শরণ ইসলাম। জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান সিনিয়র সচিব মোহাম্মদ মুকসুমুল হাকিম চৌধুরী বলেছেন, সাতক্ষীরার কপোতাক্ষ নদ এবং বেতনা, মরিচাপ, আদি যমুনা, মাদার, খোল, পেটুয়া সহ বিভিন্ন নদী ও নৌখালের তীরে অবৈধ দখলদার হিসেবে জেলার 302 জনকে চিহ্নিত করা হয়েছে। পর্যায়ক্রমে এসব দখলদারকে উচ্ছেদ করে জেলার সব নদ নদী দখলমুক্ত করা হবে। তিনি গতকাল সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা নদী রক্ষা কমিটির এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। চেয়ারম্যান বলেন, কমিশনের মূলত কাজ হচ্ছে যে নদীগুলো এখনও প্রবাহমান আছে সেগুলোকে রক্ষা করা, একই সাথে নদ নদীর অবৈধ দখলমুক্ত করা, দূষণরোধ ও নাব্যতা ঠিক রাখা। তিনি আরো বলেন, সাংবাদিক, এনজিও ও সুশীল সমাজের প্রতিনিধিদেরকে নদীর অবৈধ দখল সম্পর্কে আরও সোচ্চার হতে হবে। প্রথমে একটি অথবা দুইটি নদী চিহ্নিত করে সেগুলোকে দখলমুক্ত করার উদ্যোগ গ্রহণ করতে হবে। জেলা প্রশাসক মিস কাউসার আজিজের সভাপতিত্বে জাতীয় পানি কমিশনের উপপরিচালক, উপসচিব, জাতীয় পানি কমিশনের সহকারী পরিচালক গবেষণা ও পরিকল্পনা, পানি প্রকৌশলী সহকারী প্রধান, পৌরসভার নির্বাহী কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ড বিভাগের নির্বাহী প্রকৌশলী, সড়ক ও জনপদ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক এ সময় উপস্থিত ছিলেন। সভা শেষে অতিথিবৃন্দ সাতক্ষীরা শহরের প্রাণশায়ের খাল ও বেতনা নদী সহ বিভিন্ন নদীর পাড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনাসমূহ পরিদর্শন করেন। বাগেরহাটের মোংলা ফরেস্ট ঘাটের ফুয়েল জেটিতে গতকাল নৌযান মালিক ও চালকদের একমতে বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সুন্দরবনের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ সুরক্ষা এবং নদী দূষণ রোধে পর্যটকবাহী নৌযানে ঢাকনাযুক্ত ডাস্টবিন রাখাসহ বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়। এছাড়া সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রাকৃতিক পরিবেশ স্বাভাবিক রাখতে নদী দূষণ রোধে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়। সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী এতে প্রধান অতিথি ছিলেন। জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক, সহকারী পরিচালক, জালিবোট মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, স্থানীয় নৌযান মালিক ও চালকেরা এ সময় উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তর, বাগেরহাট এবং সুন্দরবন পূর্ব বন বিভাগ যৌথভাবে এর আয়োজন করে। পুশ ইন প্রতিরোধ, মাদক ও চোরাচালান প্রতিরোধ সহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে আনসার ও ভিডিপি সদস্যদের 10 দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ কর্মশালা গতকাল যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয়ে শুরু হয়েছে। উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। স্কুলের প্রধান শিক্ষক হাবিবুর রহমানের সভাপতিত্বে স্কুলের শিক্ষক মণ্ডলী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের 64 জন শিক্ষার্থী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এ কর্মশালার আয়োজন করেছে। একটি ভ্রাম্যমাণ আদালত গতকাল যশোরের শার্শা উপজেলার হরিণপোতা বিলে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এক ব্যক্তির কাছ থেকে 1,00,000 টাকা জরিমানা আদায় করেছে। উপজেলা সহকারী কমিশনার ভূমি এ আদালত পরিচালনা করেন। চলতি মৌসুমে চুয়াডাঙ্গায় পাটের ভালো ফলন হয়েছে। জেলায় 25,578 মেট্রিক টন পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এবারে এর উপর শুনুন আমাদের জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
2: চলতি মৌসুমে চুয়াডাঙ্গায় পাটের ভালো ফলন হয়েছে, এমনকি গত বছরের চেয়ে আবাদ হয়েছে 735 হেক্টর বেশি জমিতে। কৃষকরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকায় গাছ লম্বা ও সতেজ হয়েছে, পাশাপাশি বৃষ্টির পানিতে উন্মুক্ত জলাশয়গুলো ভরাট থাকায় পাট জাগ দিতে সুবিধা মিলছে কৃষকদের। বাজারে বর্তমান পাটের সঙ্গে পাট কাঠির চাহিদাও রয়েছে, তাই পাট জাগ দিয়ে আশ ছড়াতে ব্যস্ত সময় পার করছেন এ জেলার কৃষকেরা।
3: 2 বিঘা 10 কাঠা ভূমি পাট আছে, খরচ খরচা তুলনামূলক হিসাবে কমই হয়েছে।
4: গতবার 3500-3700 বেছিলাম, তার সেই
2: কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে চুয়াডাঙ্গায় পাট উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 25,538 মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় 220 কোটি টাকা।
5: কৃষক ভাইদের পাশে আছি, কৃষক ভাইদেরকে এই বিষয়গুলো নিয়ে সার্বক্ষণিক পরামর্শ দিয়ে যাচ্ছি। আশা করি যে সামনে এই পাটের পরিসর আরো বৃদ্ধি পাবে।
2: এবছর জেলায় প্রতি হেক্টর জমিতে 2.8 মেট্রিক টন পাট উৎপাদন হবে, যার ফলে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ফলন হবে বলেও জানাই কৃষি বিভাগ। হুসাইন মালিক, বাংলাদেশ বেতার।
1: খেলার খবর, ফুটবল। ঝিনাইদহের সাধুহাটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে রফিকুল ইসলাম স্মৃতি ফাইনাল ফুটবল টুর্নামেন্টে গতকালের ফাইনাল খেলায় বদরগঞ্জ ফুটবল একাদশ 4-2 গোলে দয়ারামপুর ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। এদিকে খুলনা জেলা স্টেডিয়ামে গতকাল খুলনা প্রেস ক্লাব মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট 2026 এর উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক ও খুলনা প্রেস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক হুরে জান্নাত প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন। খুলনা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা সারোয়ারের সভাপতিত্বে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ তারিকুল ইসলাম সহ সাংবাদিকগণ এ সময় উপস্থিত ছিলেন। এই টুর্নামেন্টে মোট 4টি দল অংশ নিচ্ছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর এবং দুর্বল হয়ে পরবর্তী 24 ঘণ্টায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়া অফিস আরও জানায়, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপের প্রভাবে আজ সকাল 8টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতিভারী বর্ষণের কারণে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
6: বাংলাদেশ বেতার খুলনা, প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি দেশের গান শোনার জন্য। শুরুতেই নুসরাত জাহান মহুয়া গেয়েছেন এস এম রুহুল আমিনের লেখা গান।

শুনছিলেন এতক্ষণ দেশের গান। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে, 558 কিলোহার্সে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বর্তমানে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ অনেক বেশি বেড়ে গিয়েছে, তাই এডিস মশার প্রজনন স্থল আসুন আমরা ধ্বংস করি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করি। অফিসে কিংবা বাড়িতে রাখা ফুলের টব কিংবা চারপাশে রাখা যে পাত্রগুলো আছে অথবা পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, চিপসের খালি প্যাকেট, পলিথিন, পরিত্যক্ত ফুড কন্টেনার, এইসবে কখনোই পানি জমতে দেবেন না। আর যে কোনো পাত্রে জমে থাকা পানি অবশ্যই 3 দিনের মধ্যে অপসারণ করতে হবে, কেননা এডিস মশার লার্ভা পরিষ্কার পানিতেও তার বংশবৃদ্ধি করে। তাই আসুন আমরা চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, ডেঙ্গু এবং চিকুনগুনিয়া হাত থেকে নিজে এবং নিজের পরিবারকে নিরাপদে রাখি। বাংলাদেশ বেতার খুলনা আমন্ত্রণ জানাচ্ছি স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালীতে। শুরুতেই গিয়েছেন মোহাম্মদ হাফিজুর রহমান, গানে কথা লিখেছেন সুব্রত পাল, সুর করেছেন শেখ আলী আহমেদ।

এবারে শেখ আব্দুল সালামের সুরে গিয়েছেন ঝুমু রানী গাইন। এ গানে কথা লিখেছেন রানা কাফি মির্জা।

প্রিয় শ্রোতা, শুনছেন স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। অনুষ্ঠানে এবারই আব্দুস সবুর খান চৌধুরী গিয়েছেন হাবিব রহমানের লেখা গান, আর এই গানটির সুর করেছেন সৈয়দ নুরুল ইসলাম মুফতি।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আসরে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আমাদের সরকার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব আরোপ করেছেন, তারাও এই কর্মসূচি হাতে নিয়েছেন, প্রস্তুতি এবং সেই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচি ইতোমধ্যে তারা শুরু করেছেন, কর্মসূচিটি শুরু হয়ে এখন সেটা বাস্তবায়নের পথে রয়েছে। আজকে আমরা জানব বৃক্ষরোপণের গুরুত্ব এবং বর্তমান কর্মপরিকল্পনা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
1: ধন্যবাদ আপনাকেও।
0: আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তা কেন এত বেশি জরুরি?
1: আপনারা জানেন বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের কারণে বিশ্বের অনেক দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, তাপমাত্রা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বনভূমি বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই সমন্বিতভাবে অর্জনের চেষ্টা করা হচ্ছে।
0: সত্যি বেশ প্রশংসিত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা আমাদের দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে নিয়ে আসছে। আমরা একটু জানতে চাই যে কোটি চারা, অর্থাৎ এই যে 25 কোটি চারার কথা আমরা বলছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
1: এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: এই যে আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একটু জানতে চাই যে কর্মসূচি ইতিমধ্যে

0: হয়েছে, বাস্তবায়ন শুরু হয়েছে,
1: এটা
0: কিভাবে বাস্তবায়ন করা হবে?
1: সারা দেশে আগামী পাঁচ বছরে সরকারি বনাঞ্চলে, উপকূলীয় চরাঞ্চলে, সড়ক, মহাসড়ক, বাঁধ, নদী ও খালপর সহ অন্যান্য প্রান্তিক ভূমিতে, প্রতিষ্ঠান ও বসতবাড়িতে, কৃষি বনায়ন এবং নগর বনায়ন কার্যক্রমে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে উপকূলীয় বনায়ন সবচেয়ে বড় অংশ, যেখানে প্রায় 40% চারা, উপকূলের নতুন জেগে ওঠা চর এবং অবক্ষয়িত উপকূলীয় বনাঞ্চলে রোপণ করা হবে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয়িত বনভূমিতে গাছ লাগিয়ে প্রাকৃতিক বন পুনরুদ্ধার করা হবে। এতে মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, কমিউনিটি ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন এবং প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভিত্তিক বনায়ন, এই খাতগুলোতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে দেশের প্রায় সব অঞ্চলে বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত হবে।
0: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাইবো, এই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির কোনো ভূমিকা থাকবে কি?
1: অবশ্যই, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া বড় কোনো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা কঠিন, তাই এই কর্মসূচিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগর বনায়নের ক্ষেত্রে একটি বিশেষ মোবাইল অ্যাপ মাই ট্রি অ্যাপ ব্যবহার করা হবে। এতে গাছের সঠিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়াও বনায়ন পর্যবেক্ষণের জন্য ড্রোন প্রযুক্তি, লাইডার প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো হয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে, এসব তথ্য সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
0: তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা খুব সহজেই এগুলোকে ট্রেস করতে পারবো। এবার একটু জানতে চাই আপনার কাছে যে এই কর্ম পরিকল্পনা যেটা রয়েছে বা যে কর্মসূচি রয়েছে, আড়াই 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এটা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে ভূমিকা রাখতে পারে?
1: এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো জনগণের অংশগ্রহণ। শুধু সরকারি উদ্যোগে এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়, এজন্য সমাজের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনার আওতায় সামাজিক বনায়ন কর্মসূচি চালু থাকবে, যেখানে স্থানীয় জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়নে অংশ নিবে এবং সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হবে। বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, ফলদ, ঔষধি এবং বনজ গাছ লাগানোরও পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়বে। 25 কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সবুজ উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
0: একেবারেই তাই, আমরা আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে মিলে এই 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান কর্মসূচির যে বৃহৎ পরিকল্পনা, এটা বাস্তবায়নে সকলে মিলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই, এই কর্মসূচি বাস্তবায়ন করি এবং পৃথিবীর বুকে সবুজ সুন্দর একটি পৃথিবী, সুস্থ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাই। সকলের জন্য নিরন্তর শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
1: আপনাকেও ধন্যবাদ।
2: প্রিয় শ্রোতা, শুনছেন স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। আয়োজনে এবারে সঞ্জীব কুমার রায়ের লেখা এবং অপূর্ব রায়ের সুরে কণ্ঠ দিয়েছেন স্বর্ণালী সাহা।

অনুষ্ঠানের সব শেষে লিটন কুমার ঘোষের কণ্ঠে শুনব একটি গান, যেখানে কথা লিখেছেন দীপঙ্কর ঘোষ, সুর করেছেন চিত্রা বিশ্বাস।

এই গানটির সাথে শেষ হল স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী, বাংলাদেশ বেতার খুলনা। এখন সকাল 9টার বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি শাহরিয়ার মোস্তফা। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণকে স্বেচ্ছায় কর প্রদানে উৎসাহিত করতে কর ব্যবস্থাপনা সহজ এবং দুর্নীতি ও হয়রানিমুক্ত করার পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে একটি নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি গতকাল রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত রাজস্ব সম্মেলন 2026 এর প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার রাজস্ব কাঠামোকে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে চায়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই প্রযুক্তি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের অপার সম্ভাবনাকে কাজে লাগানোর পাশাপাশি এর নেতিবাচক প্রভাব ও অপব্যবহার রোধে নীতি নির্ধারণ ও সচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে ডিজিটাল ইকোসিস্টেমকে জনকল্যাণমুখী করতে না পারলে তা মানব সভ্যতার জন্য মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির অপব্যবহার প্রসঙ্গে মন্ত্রী বলেন, নিজস্ব উদ্ভাবনী ক্ষমতা ব্যবহারের চেয়ে এআই প্রযুক্তির উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ায় কাজের মৌলিকত্ব ও সততা ব্যাহত হচ্ছে। এই সময় তিনি অপতথ্য প্রতিরোধ এবং ডিজিটাল ইকোসিস্টেমকে গণমুখী করতে আন্তর্জাতিক ফোরাম ও জাতিসংঘের সংস্থাগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচনে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমেদ বীরবিক্রম। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ গতকাল রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে একথা জানান। ইসি সিনিয়র সচিব বলেন, জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে আগামীকাল বেলা 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে 37.25 বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। গতকাল বাংলাদেশ ব্যাংক এই তথ্য প্রকাশ করে। এদিকে চলতি অর্থবছরের আগস্ট মাসের প্রথম 17 দিনে দেশে 188.70 কোটি মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় 32.6% বেশি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের 1 জুলাই থেকে 17 আগস্ট পর্যন্ত মোট রেমিটেন্স এসেছে 474.60 কোটি মার্কিন ডলার। ইউক্রেনে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেন রাশিয়ার উপর অন্যতম বৃহৎ ড্রোন হামলা চালিয়েছে। রাশিয়া জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 791টি ইউক্রেনীয় ড্রোন প্রতিহত করেছে, যার মধ্যে 180টির বেশি মস্কো অঞ্চলকে লক্ষ্য করে ছোড়া হয়। এদিকে উত্তর পূর্ব ইউক্রেনের একটি গ্রামে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 10 জন নিহত এবং আরও 17 জন আহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বর্তমানে ইরানের সাথে কোনো আলোচনা চলমান নেই। তিনি আরও বলেন, ইরানি বন্দরে মার্কিন নৌ অবরোধ পূর্ণ মাত্রায় রয়েছে এবং হরমুজ প্রণালীতে পেতে রাখা মার্কিন মাইন নিষ্ক্রিয় করা হয়েছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, তেহরানকে আত্মসমর্পণ করাতে ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র ইরানের শর্ত অনুযায়ী আলোচনা চালিয়ে নিতে নতি স্বীকার করেছে। লিডসে আজ 3 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক ইংল্যান্ড পাকিস্তানের মোকাবেলা করবে। খেলাটি বাংলাদেশ সময় বিকেল 4টায় শুরু হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর এবং দুর্বল হয়ে পরবর্তী 24 ঘণ্টায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: সকাল 9:05 আমাদের স্টুডিওর ঘড়িতে। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে মুহূর্তে শুরু করছি আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালীতে। এ আয়োজনে প্রতিদিনের মতো আপনাদের সাথে আমরা সবকটি মাধ্যমে যোগাযোগ বা আপনাদের সাথে কথা বলতে পারবো, কেননা আজ কিন্তু চিঠি রয়েছে আমাদের কাছে, আর সেই সাথে অবশ্যই ফোন ইন পর্বে আপনাদের সাথে সরাসরি কথা হবে 01974121970 এই নম্বরটিতে। আর যারা এখনও লেখেননি আমাদের কাছে, ভাবছেন লিখবেন, তাদেরকে অনুরোধ করব আমাদের কাছে লিখুন আপনাদের স্বপ্নের ঠিকানায়, ভালোবাসার ঠিকানায় লিখুন। রূপালি প্রযত্নের পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000 এই ঠিকানাতে। তো আর কথা নয়, আমরা শুরুতেই চোখ ফেরাচ্ছি আপনাদের পাঠানো চিঠির আয়োজনে। লিখেছেন, অনেক অনেক শুভেচ্ছা এবং সালাম নিবেন, শুনতে চাই শিমুল পারুল ছবির গান, আর এই গানটি আমরা শুনতে চাই বেশ কজন মিলে। সাথে রয়েছেন মিষ্টির দোকানদার, সুনীল বিশ্বাস, অসিত শীল, আরও আছেন জামাল কদর, মুক্তিযোদ্ধা কবির, আফজাল মোল্লা, মানিক ড্রাইভার। লিখেছেন শেখ আমিনুর রহমান, সভাপতি ভালোবাসি বেতার শ্রোতা সংঘ, ভান্ডার খোলা, মোল্লাহাট, বাগেরহাট থেকে। আর সেই সাথে আরও দুজনের নাম দেখতে পাচ্ছি, আমিনুর রহমানের নাম অবশ্য পড়াই হয়েছে, ফারজানা ইয়াসমিন লিমাও রয়েছেন আপনাদের সাথে। তো চলুন আপনাদের পছন্দ করা শিমুল পারুল ছবির গান দিয়ে শুরু করি আমাদের রূপালী। শিল্পী এন্ড্রু কিশোর এবং সাবিনা ইয়াসমিন।

কোথায় স্বর্গ, কোথায় সুখ, কোথায় নরক, এই প্রশ্নগুলো আমরা নিজেদের কাছেই নিজেরা করতে পারি। স্বর্গ নরক কিন্তু নিজের মনের কাছেই বসবাস করে। আপনি যদি ভালোবেসে আপনার ঘরটাকে স্বর্গ মনে করেন, তাহলে সেটি আপনার কাছে স্বর্গ বলেই ধরা দেবে। তাই ভালোবাসার বন্ধন অটুট রাখার জন্য প্রত্যেকটি সম্পর্কের যত্ন নিন। আপনার বাবা মা, আত্মীয় স্বজন, ভাই বোন, বন্ধু, আপনার প্রিয়জন যারাই আছে না কেন, তাদের সম্পর্কের যত্ন নিন। এবং যদি কাছে না থাকে তাহলে তথ্য প্রযুক্তি যুক্ত একটু ফোন করে জেনে নিন না তারা কেমন আছে। তাহলে দেখবেন অবশ্যই আপনার মন ভালো হয়ে গিয়েছে। স্মৃতির অ্যালবামও মেলে ধরতে পারেন, কিছু স্মৃতি যদি আপনার মনে থাকে বা মনে ভাসে অনেকটা মন হালকা হয়ে যাবে। হয়তো বা কেউ আপনাকে অভিমানের শুরু বলতেও পারে, একটু খানি দেখো, একটা কথা রাখো। তো যাই হোক, এমন চমৎকার কথাওয়ালা গান রয়েছে এবার আপনাদের জন্য, বধূ বিদায় ছবির গান। আর এই গানটি শুনতে চেয়ে মিলন বাবু, আপনি বহরাবাজার খুলনা থেকে অনুরোধ করেছেন, শিল্পী সাবিনা ইয়াসমিন।

0: প্রিয় শ্রোতা, এই মুহূর্তে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফোন ইন পর্বে সরাসরি কথা বলবার জন্য। 01974121970 এই নম্বরটিতে রয়েছি। আর অনুষ্ঠান শুরু করার আগে বন্ধুরা, আপনাদেরকে আরও একবার মনে করিয়ে দিতে চাই যে যেহেতু এখন ডেঙ্গুর প্রকোপটা অনেক বেশি বেড়ে গিয়েছে, তাই আমাদেরকে অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, আশেপাশে পরিষ্কার রাখতে হবে, কোথাও পরিষ্কার পানি দেখলেও 3 দিনের বেশি পানি জমে থাকতে দেওয়া যাবে না। তো এই মুহূর্তে প্রথম বন্ধু কে আছেন? হ্যালো, সালাম আলাইকুম। জি হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন দাদা।
1: নাগরদোলা, ছবির নাম নাগরদোলা।
0: এই একই ছবি সব সময়।
1: তাহলে অন্যটা ছবি দেন।
0: কি ছবি বলুন?
1: ছবির নাম বজগিরি।
0: বজগিরি কোন গান?
1: আচ্ছা,
0: আমরা যদি একটু পরিবর্তন করে শুনি, তারপরে একটু মানে শালীনতা আছে এমন গান শুনি পরিবারে সবাইকে নিয়ে, তাহলে আমরা একসাথে বসি যে কোনো অনুষ্ঠান উপভোগ করতে পারব, তাই না? তো প্রিয় শ্রোতা, আপনারা আমাদেরকে ফোন করুন 01974121970 এই নম্বরে। তো এবারে কে আছেন? হ্যালো, সালাম আলাইকুম।
2: হ্যাঁ দিদি, শুভ সকাল।
0: জি শুভ সকাল, কে বলছেন?
2: দিদি আমি নিখিল বিশ্বাস, উত্তর বিল বাংলা, আরঙ্গাটা খুলনা।
0: হ্যাঁ বলুন।
2: হ্যাঁ দিদি, খুব কষ্ট করে লাইন পাইছি।
0: বলুন কি গান শুনতে চান?
2: ছবির নাম বেদের মেয়ের জোসনা।
0: আচ্ছা কোন গান?
2: গানের কথা।
0: হ্যাঁ বেদের মেয়ের জোসনা।
2: শিল্পী রতিচন্দ্রনাথ।
0: ও
2: তুই ডাকিস যাকে আপন কর,
0: ঠিক আছে। ও তুই ডাকলি যারে আপন করে, অনেক সুন্দর একটি গান শুনতে চেয়েছেন। আপনি আমাদের সাথে থাকবেন নিশ্চয়ই, তাহলে অবশ্যই শুনতে পাবেন। এবার কি বলছিলেন? হ্যালো
3: দিদি নমস্কার।
0: জি আদাব দাদা।
3: খোকন চন্দ্র,
0: পাংশা রাজবাড়ি থেকে। হ্যাঁ বলুন দাদা। বুঝি নাই কিসের পৃথিবী? ও স্বপ্নের পৃথিবী। হ্যাঁ বৃষ্টি তো এমনি হয়, তারপরে আবার। আচ্ছা ঠিক আছে, আমরা শোনাবো পছন্দের গান, বৃষ্টিরে বৃষ্টি আয় না জুড়ে। ঠিক আছে, পরবর্তী বন্ধুর ফোনটা নিয়ে নি। হ্যালো হ্যাঁ, পলাশ কুমার সরকার। হ্যাঁ দাদা বলুন। হ্যাঁ দোলা, বেইমানি ছবি থেকে। কোন গানটি? হ্যাঁ আজ আজ আজ আজ মানে গানের কথাটা আরেকবার বলবেন কি? আচ্ছা আজ বড় সুখে চোখ ভেসে যায়। আচ্ছা ঠিক আছে, আমাদের সাথে থাকবেন, তাহলে অবশ্যই শুনতে পারবেন পছন্দের গান। পরবর্তী বন্ধুর কলটা নিয়ে নি। হ্যালো সালাম আলাইকুম।
4: ডুমুরিয়া শ্রোতা, মোহাম্মদ কাসেম সরদার, ডুমুরিয়া খুলনা থেকে।
0: হ্যাঁ বলুন কি গান শুনতে চাই?
4: সালমান শাহ অভিনীত প্রেম যুদ্ধ ছবি থেকে তুমি আমার জীবনের শুরু, এই সিনেমার গানটি সালমান শাহ নিজেই কণ্ঠ দিয়েছে। কোন
0: তুমি আমার জীবনের শুরু, ঠিক আছে। আমরা আরো একটি কল চলে এসেছে, আমরা সেই কলটি নিয়ে নি। কে বলছিলেন? হ্যালো সালাম আলাইকুম। জি শুভ সকাল। দীপঙ্কর, হ্যাঁ বলুন দাদা। অনেক ধন্যবাদ, নিশ্চয় সাথে থাকবেন। বলুন হ্যাঁ, মায়ের অধিকার ছবির যে কোনো একটি গান, ঠিক আছে। অবশ্যই মায়ের অধিকারের কোন সীমা নেই, কারণ যার জন্য পৃথিবীর আলো দেখা তাকে তো অবশ্যই সব অধিকার দিতে হবে, ভালোবাসতে হবে, সম্মান করতে হবে। কে আছেন? হ্যালো সালাম আলাইকুম। আমার পছন্দ বলে কোনো কথা নেই বন্ধুরা, আপনারা একটু কষ্ট করে যদি নির্দিষ্ট করে বলে দেন তাহলে সুবিধা হয়। হ্যালো জি শুভ সকাল, কে রয়েছে?
5: রায়ের মহল খুলনা থেকে সুফল বিশ্বাস বলছিলাম।
0: সুফল দা, হ্যাঁ বলুন।
5: আমাকে গান শোনাবেন।
0: ঠিক আছে, অনেক ধন্যবাদ। এভাবে একটু গানের কথা উল্লেখ করে দিলে একটু ভালো হয় আমাদের জন্য। হ্যালো
6: দিদি, কথা বলছি বিজন গোমস্তা।
0: বিজন গোমস্তা কাকচিড়া বরগুনা থেকে বলুন।
6: ছবির নাম লুটতরাজ। হ্যাঁ, তুমি নাই কিছু নাই, এই গানটি
0: তুমি নাই কিছু নাই, অনেক সুন্দর একটি গান, আমরা অবশ্যই শোনাব। ভালোবাসার মানুষ যেন কাছে থাকে এটা আমরা সবসময় চাই এবং সে প্রত্যাশাও করি। তো এবারে কে আছেন? হ্যালো, হ্যালো, সম্ভবত এই বন্ধু আমাদেরকে শুনতে পাচ্ছেন না, আপনি আরও একবার চেষ্টা করুন। হ্যালো, দেখতে পাচ্ছি আরও একটা কল এসেছে। হ্যালো, হ্যালো,
7: ওয়ালাইকুম
0: আসসালাম। হ্যাঁ ভালো, কে বলছিলেন?
7: আমি দিয়ারা রূপসাকোলা থেকে এস এম লাভলু বলছিলাম, গান শুনতে চাই।
0: এস এম লাভলু, তাই তো? হ্যাঁ বলুন।
7: গান শুনতে চাই বেদের মেয়ে জ্যোৎস্না সরস্বতী থেকে। বেদের মেয়ে জ্যোৎস্না কথা বলছে।
0: আচ্ছা, দিয়ারা রূপসা থেকে, তাই তো? আচ্ছা ঠিক আছে, নিশ্চয়ই সাথে থাকবেন, তাহলে আমরা শোনাবো আপনাদের পছন্দের। আমরা প্রায় প্রান্ত থেকে চলে এসেছি, একটি কিংবা দুটি ফোন নিয়ে ফিরে যাব আবারও গানের কাছে। তো আমাদের কাছে ঝটপট ফোন করে ফেলুন, এবং যারা এখনও চিঠি লিখেননি অবশ্যই আগামী আয়োজনে আপনাদের চিঠি আমরা পাবো সে আশা করছি। চিঠি লিখতে গেলে সেই পুরনো ঠিকানা শুরুতেও বলেছিলাম, আবারও বলছি, রূপালী পরিচালক, প্রযত্ন পরিচালক, আঞ্চলিক বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000 এই ঠিকানা লিখতে হবে। আমি আবারও বলছি, রূপালী প্রযত্ন পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000। আর আমরা রয়েছি এই মুহূর্তে আপনাদের সাথে 01974121970 এই নম্বরে। আমরা শেষ বন্ধুর ফোনটি নিয়ে নিই। হ্যালো, হ্যালো, দুঃখিত ফোনটি রিসিভ করলাম কিন্তু কথা শোনা যাচ্ছে না। হ্যালো, হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম।
8: আবু ভালো আছেন?
0: জি ভালো, কে বলছিলেন?
8: জি আবু, কথা বলছি মোহাম্মদ জাফর পালোয়ান।
0: হ্যাঁ,
8: সভাপতি কাকচিড়া বাজার জেলা পরগুনা। আপু,
0: হ্যাঁ হ্যাঁ বলুন।
8: জি আপু, আমি গান শুনতে চাচ্ছি, ছবি মিন্টু আমার নাম,
0: মিন্টু আমার নাম,
8: মিন্টু আমার নাম, ছবি থেকে মোহাম্মদ ফরিদ আহমেদ কণ্ঠে শোনাবেন।
0: হ্যাঁ,
8: আজকে না হয় ভালোবাসো আর
0: কোন। আমরা কিন্তু এমনটা বলবো না, আমরা বলবো প্রতিদিনই আমাদেরকে ভালোবাসুন, আজকে না হয় একটু ভালোবাসো আর কোনোদিন নয়। আমরা শেষ বন্ধুর ফোনটি নিয়ে ফিরে যাবো গানের কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম।
9: ওয়ালাইকুম আসসালাম। আপামনি ভালো আছেন?
0: জি বলুন ভাই, বলুন।
9: যে আমি বুলবুল আহমেদ, কালীপাড়া ধামারা থেকে। শেষ ফোনটি নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।
0: আচ্ছা বলুন, কি গান শুনতে চান আপনি?
9: ছায়াছবির নাম ভেজা বিড়াল।
0: ভেজা বিড়াল,
9: ভেজা বিড়াল, ছায়াছবি থেকে ডলি শান্তনী অন্য কিশোরের কণ্ঠে গানের কথা। টেলিফোন টেলিগ্রাম,
0: টেলিফোন টেলিগ্রাম। আচ্ছা অনেক ধন্যবাদ, আর কথা নয়, আমরা ফিরছি আবারও গানের কাছে, শোনাবো সুখের ঘরে দুঃখের আগুন। এই ছবির গান পলাশ কুমার সরকার, আপনি কাঞ্চননগর ডুবুরিয়া থেকে অনুরোধ করেছিলেন শোনানোর জন্য। এত দুঃখ, এত কষ্ট আর প্রাণে সয় না। কনক চাপে এবং খালেদ হাসান মিলু।

প্রিয় শ্রোতা, এবারে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী আপনাদেরকে শোনাবো। এই ছবির গান রয়েছে। অঞ্জন চক্রবর্তী আপনি ছোট সন্ন্যাসী রামপাল থেকে অনুরোধ করেছিলেন, শিল্পী চন্দন সিনহা।

বাংলাদেশে প্রতি বছর পানিতে ডুবে অনেক মানুষ মৃত্যুবরণ করে। আমাদের দেশে 5 বছরের কম বয়সী শিশু মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ হল পানিতে ডুবে মৃত্যু। পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বেশিরভাগই ঘটে পুকুর ও খালে, বিশেষত এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত এবং 1 থেকে 2 বছর বয়সী শিশুদের। পানিতে ডুবে মৃত্যুর প্রধান কারণ হল ডুবন্ত ব্যক্তির শ্বাসক্রিয়া বন্ধ হয়ে যাওয়া। পানি শ্বাসনালী ও ফুসফুসে ঢুকে যাওয়ার কারণে মূলত এমনটি হয়ে থাকে। এছাড়া স্বরযন্ত্র ও শ্বাসনালীর অনৈচ্ছিক পেশির সামান্য পানির সংস্পর্শে আসা মাত্র তীব্র সংকোচনের কারণে শ্বাসনালীতে বায়ু চলাচলের পথ বন্ধ হয়ে যেতে পারে। এভাবে 2 থেকে 3 মিনিট শ্বাস বন্ধ থাকলে মস্তিষ্কের অপূরণীয় ক্ষতি হয়ে যায়। আর 4 থেকে 6 মিনিট যদি শ্বাসক্রিয়া বন্ধ থাকে তাহলে মৃত্যু ঘটে। পানিতে ডুবে এই মৃত্যু কিন্তু প্রতিরোধযোগ্য। এ ধরনের মৃত্যু ঠেকাতে কিছু বিশেষ নিয়ম মেনে চলতে হবে। কেউ পানিতে ডুবে গেলে আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখুন, আশেপাশের মানুষের সাহায্য চান এবং ডুবন্ত ব্যক্তিকে যত দ্রুত সম্ভব পানি থেকে তুলে নিয়ে আসুন। পানি থেকে ডুবন্ত ব্যক্তিকে তোলার পরই তাকে সোজা করে শুইয়ে দিয়ে খেয়াল করতে হবে যে তিনি শ্বাস প্রশ্বাস নিচ্ছেন কিনা। তার নাম ধরে ডাক দিয়ে দেখা যেতে পারে যেন সে সাড়া দিতে পারে। যদি শ্বাস প্রশ্বাস না থাকে বা শ্বাস নেওয়া কষ্টকর হয় তাহলে লক্ষ্য করতে হবে যে শ্বাসনালীর কোথাও কিছু আটকে আছে কিনা। এজন্য আঙুল দিয়ে মুখের মধ্যে কাদা মাটি বা কোনো অপদ্রব্য থাকলে তা বের করে দিতে হবে। এরপরও শ্বাস না নিলে মাথা টান টান করে ধরে মুখ হা করাতে হবে। এবার উদ্ধারকারী ব্যক্তিকে মুখ ভরে শ্বাস নিতে হবে এবং ডুবন্ত ব্যক্তির নাক হাত দিয়ে চেপে মুখের সঙ্গে এমনভাবে মুখ লাগাতে হবে যেন কোনো ফাঁকা না থাকে। শিশু বা কম বয়সী কেউ ডুবে গেলে নাক মুখ সম্পূর্ণ একসঙ্গে মুখের মধ্যে পড়তে হবে। এ অবস্থায় উদ্ধারকারী জোরে শ্বাস নিয়ে ডুবন্ত ব্যক্তির মুখে মুখ লাগিয়ে শ্বাস দিতে হবে। দেখতে হবে যে শ্বাস দেওয়ার ফলে ডুবন্ত ব্যক্তির পেট ফুলে যায় কিনা। যদি পেট ফুলে যায় তাহলে কৃত্রিম উপায়ে এভাবে শ্বাস দেওয়া ঠিক মতোই হচ্ছে। ডুবন্ত ব্যক্তি নিজে থেকে শ্বাস না নেওয়া পর্যন্ত এভাবে চালিয়ে যেতে হবে। কৃত্রিমভাবে শ্বাস প্রদানের পাশাপাশি হাত ধরে অথবা গলার এক পাশে হাত দিয়ে দেখতে হবে যে নাড়ির স্পন্দন আছে কিনা। যদি না থাকে তাহলে দ্রুত বুকের মধ্যভাগ থেকে সামান্য বাঁ পাশে হাত রেখে জোরে জোরে চাপ দিতে হবে যেন বুক বেশ খানিকটা দেবে যায়। 1 থেকে 2 বছরের শিশু হলে তার বুক 2 হাত দিয়ে জোরে বুড়ো আঙুল দিয়ে চাপ দিতে হবে। এভাবে প্রতি 30 বার চাপ দেওয়ার পর আগের মতো 2 বার করে শ্বাস দিতে হবে। নাড়ির গতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এরকম চক্রাকারে চালাতে হবে। আক্রান্ত ব্যক্তি দীর্ঘক্ষণ পানিতে থাকার কারণে শরীরের তাপমাত্রা কমে যেতে পারে, তাই তাপমাত্রা স্বাভাবিক রাখার জন্য ওই ব্যক্তিকে পানি থেকে তুলে কাপড় চোপড় দিয়ে ভালো করে ঢেকে রাখা উচিত। রোগীর অবস্থা ভালো থাকলে শ্বাস প্রশ্বাস নিলে এবং হৃদস্পন্দন চালু থাকলে তাকে কুসুম গরম, দুধ, চা এসব খেতে দেওয়া যেতে পারে। আক্রান্ত ব্যক্তিকে পানি থেকে তুলে উল্টো করে শুয়ে পেটে চাপ দিয়ে পানি বের করার চেষ্টা করা মোটেও ঠিক নয়। এতে ওই ব্যক্তি বমি করে ফেলতে পারে, যা আবার ফুসফুসে প্রবেশ করে পরবর্তী সময়ে জটিলতা সৃষ্টি করতে পারে। আবার সাঁতারে পারদর্শী নয় এমন কোনো ব্যক্তি ডুবন্ত মানুষকে উদ্ধার করতে যাওয়া উচিত নয়, কারণ এতে দুজনের জীবনই বিপন্ন হতে পারে। রোগীর ফুসফুস ও শ্বাসনালী থেকে পানি বের করার জন্য খুব বেশি সময় না নেওয়াই শ্রেয়। প্রাথমিক চিকিৎসা চলার পাশাপাশি রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে। প্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন রূপালীতে, শুনছেন আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে রয়েছে ম্যাডাম ফুলি, এই ছবির গান তোমাকে দেখলে ইচ্ছে করে, এমন সুন্দর কথা মালার গান ডলি শান্তনী এবং আগুনের কণ্ঠে। শুনতে চেয়ে অনুরোধ করেছেন বুলবুল আহমেদ কাজীপাড়া ভেড়ামারা কুষ্টিয়া থেকে।

এ জীবন তোমার আমার, এই ছবি গান রয়েছে এই মুহূর্তে আপনাদের জন্য। রেজাউল আলম ঝন্টু আপনি হরিণাকুণ্ড মহেশপুর ঝিনাইদহ থেকে অনুরোধ করেছেন। চলুন শুনে আসি গানটি, মিতালী মুখার্জি এবং কুমার শানুর কণ্ঠে।

কি করে ভাবলে বন্ধু তুমি চলে গেলে আমি সুখে থাকব। প্রকাশ বিশ্বাস টাঙ্গাখালী বাজার মাগুরা থেকে এই গানটি শুনতে চেয়েছেন। শিল্পী সাবনি ইয়াসমিন, ছবি এপার ওপার।

সবশেষে দোলনা ছবির গান শোনাবো আপনাদের কেন্দ্র কিশোর এবং সেভেন ইয়াসমিনের কণ্ঠে। মিলন, আপনি পাংশা রাজবাড়ি থেকে অনুরোধ করেছিলেন এই গানটি শোনানোর জন্য।

এই ছিল আমাদের আজকে প্রথম অধিবেশনের সব আয়োজন। আপনাদের সাথে এতক্ষণ ছিলাম লুবনা হাসনা ফারুক মিষ্টি, অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ আতর রহমান গাজী। ঠিক বেলা 11:59 আপনাদের সাথে আবার কথা হবে মিডিয়াম 537.63 মিটারে, 558 কিলোহার্সে, FM ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে দ্বিতীয় অধিবেশনে। ভালো থাকুন, সুন্দর থাকুন, শুভ সকাল।

পাইছেন। আপনাদের সাথে এতক্ষণ ছিলাম লুবনা হাসনা ফারুক মিষ্টি, অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ আতর রহমান গাজী। ঠিক বেলা 11:59 আপনাদের সাথে আবার কথা হবে মিডিয়ামে 537.63 মিটারে, 558 কিলোহার্সে, FM ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে দ্বিতীয় অধিবেশনে। ভালো থাকুন, সুন্দর থাকুন, শুভ সকাল।

30.6 মিটারে 558 কিলোহার্টজ এফএম ব্যান্ড, 88.8 মেগাহার্টজ এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে দ্বিতীয় অধিবেশনে। ভালো থাকুন, সুন্দর থাকুন, শুভ সকাল।

বিসমিল্লাহিরাহমানিরাহিম, আসসালামু আলাইকুম। বেলা 11:59 আমাদের স্টুডিওর ঘড়িতে, বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, শুরু হল আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামের 537.63 মিটারে, 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। এই মুহূর্তে অনুষ্ঠান ঘোষণায় রয়েছে লুবনা হাসনা ফারুক মিষ্টি, অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ আতাউর রহমান গাজী। অধিবেশনের শুরুতেই বাংলায় সংবাদ এবং আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি বিদিতা রহমান। আগামীকাল দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত ইসলাম নেতৃত্বাধীন ১১ দলীয় উইকেট প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর ওলি আহমদ বীর বিক্রম প্রতিদ্বন্দ্বিতা করবেন। জাতীয় সংসদের সদস্যগণ এই নির্বাচনে ভোট দেবেন। নির্বাচন কর্মকর্তা হিসেবে প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসিরুদ্দিন দায়িত্ব পালন করবেন। জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেট এলাকায় আজ ভোরে একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় শিশুসহ অন্তত ৯ বাংলাদেশি নিহত হয়েছেন। দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনার পর হোটেলে আটকে পড়া লোকজনকে সরিয়ে আনে। দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ বেড়ে ৩৭.২৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। গতকাল বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এদিকে চলতি মাসের প্রথম ১৭ দিনে দেশে ১৮৮.৭০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে, যা গত বছরের একই সময় তুলনায় ৩২.৬% বেশি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের ১লা জুলাই থেকে ১৭ই আগস্ট পর্যন্ত মোট রেমিটেন্স এসেছে ৪৭.৬০ লাখ মার্কিন ডলার। নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করতে গতকাল থেকে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় বিশেষ মহিলা বাস সার্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি। এসব বাসে চালক ও কন্ডাক্টর হিসেবেও নারীরা দায়িত্ব পালন করছেন। যাত্রী পরিবহনে নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস পর্যায়ক্রমে দেশের বিভিন্ন বিভাগ ও গুরুত্বপূর্ণ শহরে সম্প্রসারণ করা হবে। বর্তমানে ১৩টি রুটে ১৪টি বাস পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকায় ১০টি রুটে ১০টি বাস চলাচল করবে, চট্টগ্রামে ১টি রুটে ২টি বাস এবং বগুড়ায় ২টি রুটে ২টি বাস চলাচল করছে। সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া এবং দুর্ঘটনার পরের গুরুত্বপূর্ণ গোল্ডেন আওয়ার কাজে লাগাতে দেশের মহাসড়কগুলোতে শিগগিরই ৬০টি অত্যাধুনিক বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স নামানো হবে। সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান বাংলাদেশ সংবাদ সংস্থাকে এ তথ্য জানিয়েছেন। প্রাথমিক পর্যায়ে এই অ্যাম্বুলেন্সগুলো দিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ মহাসড়ক করিডোরে পাইলট কার্যক্রম শুরু করবে। দুর্ঘটনার খবর পাওয়ার পর কেন্দ্রীয় কল সেন্টারের মাধ্যমে সবচেয়ে কাছের অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হবে। পাশাপাশি মহাসড়কের পাশে নির্দিষ্ট দূরত্বে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক রাখার পরিকল্পনাও করা হয়েছে। ৬০টি অ্যাম্বুলেন্সের পাইলটিং সফল হলে এর অভিজ্ঞতার ভিত্তিতে সেবাটি আরও বিস্তৃত করা হবে। পর্যায়ক্রমে মহাসড়কের গুরুত্বপূর্ণ করিডোরগুলোকে এই ব্যবস্থার আওতায় এনে সারা দেশে অত্যাধুনিক বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স পরিচালনার লক্ষ্য রয়েছে। ইউক্রেনে সর্বাত্মক সামরিক অভিযান শুরুর পর কিয়েভ রাশিয়ায় অন্যতম বৃহৎ ড্রোন হামলা চালিয়েছে। রাশিয়া জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৭৯১টি ইউক্রেনীয় ড্রোন প্রতিহত করেছে, যার মধ্যে ১৮০টির বেশি মস্কো অঞ্চলকে লক্ষ্য করে ছোড়া হয়। এদিকে উত্তর পূর্ব ইউক্রেনের একটি গ্রামে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১০ জন নিহত এবং আরও ১৭ জন আহত হয়েছেন। হামাস জানিয়েছে গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে উপনীত হওয়ার ব্যাপারে তারা এখনও প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে হামাস শান্তি আলোচনা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ করেছে। গাজার ইসরায়েলি হামলায় এক শিশুসহ ৭ জন ফিলিস্তিনি নিহত হওয়ার প্রেক্ষাপটে হামাস এই বিবৃতিতে এই অভিযোগ করল। হামাসের পক্ষ থেকে বলা হয়েছে ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজার শান্তি পরিকল্পনা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে নেতানিয়াহু আন্তর্জাতিক প্রচেষ্টা বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুদ্ধ বন্ধে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের কোন ধরনের আলোচনা চলছে না। তিনি আরও বলেন ইরানের বিরুদ্ধে মার্কিন নৌ অবরোধ অব্যাহত রয়েছে এবং হরমুজ প্রণালীতে ইরানের পেতে রাখা মাইন মুক্ত করা হয়েছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন তেহরানকে আত্মসমর্পণ করাতে ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র ইরানের শর্তানুযায়ী আলোচনা চালিয়ে যেতে নতি স্বীকার করেছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। চট্টগ্রাম, কক্সবাজার, মোগলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা একটায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধ্যে ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। ঢাকা ও ঢাকার আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান এতক্ষণ রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ বেলা একটা পাঁচ মিনিটে। চলো ইংরেজি শিখি ব্যবহারিক ইংরেজি শিক্ষার অনুষ্ঠান সন্ধে ছটা দশ মিনিটে। আধুনিক গান শুনবেন শিবরা দেবনাথের কণ্ঠে দুপুর সাড়ে বারোটায়। ছায়াছবির গান বিকেল তিনটে পাঁচ মিনিটে এবং বিকেল চারটে পাঁচ মিনিটে। দুপুর বারোটা কুড়ি মিনিটে অশোক সাহার কণ্ঠে শুনবেন রবীন্দ্রসঙ্গীত। পাঁচ মিশালি গান বিকেল সাড়ে তিনটায়। মাটি ও মানুষ পল্লীগীতির অনুষ্ঠান বেলা আড়াইটায়। এছাড়া মোহাম্মদ ইসমাইল হোসেনের কণ্ঠে দুপুর বারোটা চল্লিশ মিনিটে। এছাড়া এফএম আটাশি দশমিক আট মেগাহার্সে এনএচকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত নটায়। শুনলেন আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার খুলনা এক্ষুনি প্রচারিত হচ্ছে স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি রুবাইয়া রাহতিন। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএর চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেছেন, কেডিএর মাস্টার প্ল্যান কেবল একটি কাগজের দলিল নয়, এটি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি নিরাপদ পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরায়নের অঙ্গীকার। সকলের প্রত্যক্ষ সহযোগিতা ও সচেতনতা ছাড়া এরূপ কল্প বাস্তবায়ন সম্ভব নয়। তিনি গতকাল যশোরের অভয়নগর উপজেলা পরিষদ মিলনায়তনে অভয়নগর উপজেলা ও নোয়াপাড়া পৌরসভার জনসাধারণের সাথে কেডিএর সেবা এবং মাস্টার প্ল্যান সম্পর্কে অবহিতকরণ বিষয়ক এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন। কেডিএর চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান চাইছেন সমগ্র বাংলাদেশকে একটি মাস্টার প্ল্যানের আওতায় এনে পরিকল্পিত উন্নয়ন। ফ্যাসিস্ট সরকারের মতো মেগা প্রকল্পের নামে সীমাহীন লুটপাট, অনিয়ম, দুর্নীতি বাংলাদেশের জনগণ আর কোনোদিনও হতে দেবে না। তিনি আরও বলেন, কেডিএর মাস্টার প্ল্যান বাস্তবায়নে সুনির্দিষ্ট দিক নির্দেশনা হল ভরাট রোধ করে জলাশয় ও কৃষি জমি সংরক্ষণ করা, শিল্প এলাকা ও আবাসিক এলাকার সুস্পষ্ট সীমানা নির্ধারণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আঞ্চলিক সড়ক উন্নয়ন ও যানজট মুক্ত নগরায়নের পরিকল্পনা। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে জেলা পরিষদের প্রশাসক, উপজেলা বিএনপির সভাপতি, কেডিএর পরিকল্পনা কর্মকর্তা ও প্রধান প্রকৌশলী সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান সিনিয়র সচিব মোহাম্মদ মাকসুমুল হাকিম চৌধুরী বলেছেন, সাতক্ষীরার কপোতাক্ষ নদ এবং বেতনা, মরিচাপ, আদি যমুনা, মাদার, খোলপেটুয়া সহ বিভিন্ন নদী ও নৌখালের তীরে অবৈধ দখলদার হিসেবে জেলার 302 জনকে চিহ্নিত করা হয়েছে। পর্যায়ক্রমে এসব দখলদারকে উচ্ছেদ করে জেলার সব নদ নদী দখলমুক্ত করা হবে। তিনি গতকাল সাতক্ষীরার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা নদী রক্ষা কমিটির এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন। চেয়ারম্যান বলেন, কমিশনের মূলত কাজ হচ্ছে যে নদ নদীগুলো এখনও প্রবাহমান আছে সেগুলো রক্ষা করা, একই সাথে নদ নদীর অবৈধ দখলমুক্ত করা, দূষণ রোধ ও নব্যতা ঠিক রাখা। তিনি আরও বলেন, সাংবাদিক, এনজিও ও সুশীল সমাজের প্রতিনিধিদেরকে নদীর অবৈধ দখল সম্পর্কে আরও সোচ্চার হতে হবে। প্রথমে একটি অথবা দুইটা নদী চিহ্নিত করে সেগুলোকে দখলমুক্ত করার উদ্যোগ গ্রহণ করতে হবে। জেলা প্রশাসক মিজ কাউসার আজিজের সভাপতিত্বে জাতীয় পানি কমিশনের উপপরিচালক, উপসচিব, জাতীয় পানি কমিশনের সহকারী পরিচালক, গবেষণা ও পরিকল্পনা, পানি প্রকৌশলী সহকারী প্রধান, পৌরসভার নির্বাহী, পানি উন্নয়ন বোর্ড বিভাগের নির্বাহী প্রকৌশলী, সড়ক ও জনপদ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক এ সময় উপস্থিত ছিলেন। সভা শেষে অতিথিবৃন্দ সাতক্ষীরা শহরের প্রাণসায়ের খাল ও বেতনা নদী সহ বিভিন্ন নদীর পাড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনাসমূহ পরিদর্শন করেন। কোয়ালিটি অ্যাসুরেন্স অ্যান্ড অ্যাক্রেডিটেশন, নলেজ শেয়ারিং অ্যান্ড প্যানেল ডিসকাশন শীর্ষক একটি বিশেষ মত বিনিময় ও প্যানেল আলোচনা সভা গতকাল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় উচ্চশিক্ষার আন্তর্জাতিক মান নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ার প্রয়োজনীয়তা এবং অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্ব বিশদভাবে আলোচনা করা হয়। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পুনর্কালীন সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ শাহ এমরান এতে প্রধান অতিথি ছিলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইয়ারুল কবিরের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান ও আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন অনুষদের ডিনগণের সময় উপস্থিত ছিলেন। সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতি এবং স্থায়িত্বশীল শান্তি প্রতিষ্ঠায় বহু অংশীজনের সমন্বয়ে আঞ্চলিক আন্তধর্মীয় সংলাপ গতকাল খুলনা মহানগরীর সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত হয়। সংলাপে জাতি, ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে দেশকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। পিস অ্যাম্বাসেডর নেটওয়ার্কের সমন্বয়কারী ও রূপসা উপজেলা বিএনপির আহ্বায়কের সভাপতিত্বে দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী, সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ও খুলনা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। একটি বেসরকারি সংস্থা এর আয়োজন করে। সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2026 উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশন দৌলতপুর থানার 5 নম্বর ওয়ার্ড অডিটোরিয়ামে শিক্ষার্থীদের নিয়ে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান, কেরাত, হামদ, নাত ও বক্তৃতার প্রতিযোগিতা গতকাল অনুষ্ঠিত হয়। কেসিসির শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সালাম ফরাজি প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। থানা শিক্ষক সমিতির সভাপতির সভাপতিত্বে কেসিসির শিক্ষক সমিতির সভাপতি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ অভিভাবকগণ এ সময় উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দৌলতপুর থানার শিক্ষক সমিতি এর আয়োজন করে। মাদককে না খেলাধুলাকে হ্যাঁ প্রতিপাদ্যকে সামনে রেখে বেনাপোল পৌরসভার সম্মেলন কক্ষে গতকাল বেনাপোল ফুটবল একাডেমির প্রতিনিধির কাছে 10টি ফুটবল সহ খেলাধুলার বিভিন্ন সরঞ্জাম হস্তান্তর করা হয়। পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রধান অতিথি হিসেবে এসব সরঞ্জাম হস্তান্তর করেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধে 6টা 5 মিনিটে ইংরেজিতে।
0: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন একটি দেশের গান সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে।

জল সিঁড়ি নদী তীরে তোর খুশির কাকল যেন বাজে ও কাশ বনে।

দেশের গানটি শুনলেন সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে, বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত অশোক সাহার কণ্ঠে।

0: বর্তমানে ডেঙ্গু ও চিকুনগুনিয়া অনেক বেশি প্রকোপ বেড়ে গিয়েছে। আসুন এর প্রতিরোধ সম্পর্কে জেনে নিই।
1: অফিসে বা বাড়িতে রাখা ফুলের টব, চারপাশে পড়ে থাকা পাত্র, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, চিপসের খালি প্যাকেট, পলিথিন, পরিত্যক্ত ফুড কন্টেইনার ইত্যাদিতে পানি জমে থাকতে দেবেন না।
0: নির্মাণাধীন ভবনের মাঝে লিফটের গর্তে, ওয়াটার মিটারের গর্ত এবং স্থাপনাগুলোতেও পানি জমে থাকতে একেবারেই দেবেন না।
1: যে কোনো পাত্রে জমে থাকা পানি অবশ্যই 3 দিনের মধ্যে পরিবর্তন করুন।
0: ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সম্ভাব্য লক্ষণগুলো হচ্ছে,
1: হঠাৎ তীব্র জ্বর এবং এর সাথে যে কোনো দুটি লক্ষণ যেগুলো দেখা যেতে পারে, মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, মাংসপেশিতে বা শরীরে ব্যথা, গিরায় গিরায় ব্যথা, খাবারে অরুচি, বমি বমি ভাব, বমি, পেটে ব্যথা, পাতলা পায়খানা, শরীরে লালচে দানা, গলা ব্যথা, নাক মুখ বা মাড়ি দিয়ে রক্ত পড়া এবং বাচ্চাদের ক্ষেত্রে সর্দি কাশি।
0: ডেঙ্গু ও চিকুনগুনিয়া হলে বাড়িতেই চিকিৎসা ব্যাপারে আমাদের যেসব সাবধানতা অবলম্বন করা উচিত কিংবা যেসব পদ্ধতি ব্যবহার করা উচিত জানিয়ে দিচ্ছি সেসব তথ্য।
1: পর্যাপ্ত বিশ্রাম নেবেন জ্বর চলাকালীন এবং জ্বরের পর 1 সপ্তাহ।
0: স্বাভাবিক খাবারের পাশাপাশি তরল জাতীয় খাবার যেমন খাবার স্যালাইন, ডাবের পানি, স্যুপ, বাসায় তৈরি ফলের রস, ভাতের মাড় ইত্যাদি খেতে পারেন।
1: জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য কোনো ঔষধ খাবেন না।
0: দিনে ও রাতে ঘুমানো কিংবা বিশ্রামের সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে।
1: প্রয়োজনে আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা চিকিৎসকের পরামর্শ নেবেন।
0: মনে রাখতে হবে ফুলের টব সহ বাসার ভিতরে ও চারপাশে জমে থাকা পানি অবশ্যই 3 দিনের মধ্যে ফেলে দিতে হবে এবং 3 দিনের বেশি সময়ের জন্য বাড়ির বাইরে গেলে কমোড এবং প্যান ঢেকে রাখুন, পানির পাত্র উল্টিয়ে রাখুন।
1: ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন, শুধু রাতে নয় দিনেও মশারি ব্যবহার করুন।
0: মশার কামড় থেকে রক্ষা পেতে ছোট বড় সবাইকে শরীর ঢেকে রাখে এমন কাপড় পরিধান করতে হবে।
1: জ্বরের পরীক্ষা ও চিকিৎসার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ও প্রয়োজনে হটলাইন নাম্বার 1623 ফোন করুন।
0: এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করি। অশোক সাহার কণ্ঠে দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন এবং এরপর পরে শুনছিলেন ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আমাদের করণীয় সম্পর্কে বিস্তারিত। দুপুর 12:30 আমাদের স্টুডিওর ঘড়িতে বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দুখানি আধুনিক গান শিপ্রা দেবনাথের কণ্ঠে।

0: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
1: দুখানি আধুনিক গান শুনলেন শিবনাথ দেবনাথের কণ্ঠে এবং এর পরপরই শুনলেন বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় বিষয়ে তথ্য। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন পল্লীগীতি মোহাম্মদ ইসমাইল হোসেনের কণ্ঠে। গানের কথা লিখেছেন মোহাম্মদ আব্দুর রহিম আসাদী।

দুখানি পল্লী গান শুনলেন মোহাম্মদ ইসমাইল হোসেনের কণ্ঠে। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন আল্লাহ পাকিস্তানে হামদ।

0: আল্লাহ পাকে শুনে হামদ শুনলেন। মানুষের সঙ্গে অবকাশসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না। নিশ্চয় আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চলনে মধ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্ন স্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। আল কোরআন, বাংলাদেশ বেতার খুলনা। এখন প্রচারিত হচ্ছে পবিত্র জোহরের নামাজের আজান এবং দোয়া।
1: আল্লাহু আকবার, আল্লাহ

0: تخلف الميعاد
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো যার প্রতিশ্রুতি তুমিই তাকে দিয়েছ নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না
2: যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলিও কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো কবুল হয় যে ব্যক্তি কোনো মুসলমানকে কোনো কাপড় দান করে আর যতদিন তার গায়ে ওই কাপড় থাকে ততদিন সে আল্লাহ তাআলার হেফাজতে থাকে মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ কর শক্তিশালী সে ব্যক্তি নয় যে অন্যকে ধরাশায়ী করতে পারে বরং শক্তিশালী ওই ব্যক্তি যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে কারো ঘরে প্রবেশ করবার অনুমতি নেওয়ার জন্য দরজার সামনে দাঁড়িয়েও না হতে পারে ঘরের ভেতর দৃষ্টি পড়ে যাবে বরং দরজার ডান অথবা বাম পাশে দাঁড়িয়ে অনুমতি নাও যদি অনুমতি দেওয়া হয় তবেই প্রবেশ করো অন্যথায় ফিরে এসো আল হাদিস বাংলাদেশ বেতার খুলনা প্রিয় শ্রোতা এখন বেলা একটার ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে

একটা ছবি অনেক কথা বলে। সেই প্রাচীন কাল থেকে মানুষ ছবি এঁকেই অনেক কিছু বোঝানোর চেষ্টা করত। মুখের ভাষার চেয়েও ছবি তখন অনেক শক্তিশালী মাধ্যম। আজ বিশ্ব ফটোগ্রাফি দিবস। ফটোগ্রাফি থেকে চলচ্চিত্র বা ছায়াবাণী, যা এখন অন্যতম মাধ্যম। আর এইসব ছায়াবাণীতে গানগুলো যেন আমাদের মনের কথা বলে। বাংলাদেশের বেতার খুলনা কেন্দ্র থেকে প্রচারিত এই মুহূর্তের আয়োজনে যেখান থেকে আমাদের সাথে আছেন, সবাইকে জানাই একরাশ প্রীতি ও শুভেচ্ছা। আপনাদের অনুরোধে সাজানো আমাদের এই আয়োজন এবং আপনাদের পছন্দের গান দিয়ে। নম্বরটি নিশ্চয়ই মনে আছে, 0197412196 নম্বরে শুনব আপনাদের নতুন গানের অনুরোধ, শুনব আপনাদের কথা। আপনারা অবশ্যই প্রস্তুতি নিয়ে রাখবেন এই বিষয়ে। সাথে আছে আমি হেরা ইয়াকুতি, আরও যারা রয়েছেন এই মুহূর্তে অধিবেশন তত্ত্বাবধানের সামি আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানের প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ আতাউর রহমান গাজী। অনেক কথা হলো, তবে দরকারি কথা হচ্ছে এটাই, আমরা এই মুহূর্তে বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এবং ডেঙ্গু প্রতিরোধ করব। হ্যাঁ বন্ধুরা, এবার চলে যাবো সেই কাঙ্ক্ষিত মুহূর্তে আপনার পছন্দের গানে। প্রথম পছন্দ করে নিখিল আড়ংঘাটা বিল পাবলা খুলনার বন্ধু। তিনি শুনতে চেয়েছেন তেজি ছায়াছবি থেকে গান শিল্পী আয়ুব বাচ্চু।

হ্যাঁ বন্ধুরা, এবারে গানটি শুনছেন পলাশ ডুমুরিয়া খুলনার বন্ধুর অনুরোধে। ছায়াছবি স্বপ্নের পৃথিবী, শিল্পী রুনা লায়লা ও তার সঙ্গীরা।

0: বন্যার সময় সাপের উপদ্রব বাড়ে, কারণ পানি তাদের গর্ত ও আবাসে প্রবেশ করে। এই সময় সাপ নিরাপদ আশ্রয়ের সন্ধানে লোকালয় ও ঘরের ভিতর ঢুকে পড়ে। সাপের উপদ্রব থেকে বাঁচতে ঘর বাড়ি পরিষ্কার রাখুন, ফাটল বন্ধ করুন এবং খাটে ঘুমান। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে রোগীকে স্থির রেখে দ্রুত হাসপাতালে দিন। বন্যা ও বর্ষাকালে সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়া একটি সাধারণ সমস্যা। নিরাপদ আশ্রয়ের সন্ধানে সাপ ঘর বাড়ি ও শুকনো জায়গায় আশ্রয় নেয়। এই পরিস্থিতিতে নিরাপদ থাকতে বাড়ির চারপাশের ঝোপঝাড় পরিষ্কার রাখুন এবং দেয়াল বা মেঝের ফাটল বা গর্তগুলো বন্ধ করে দিন। রাতে ও অন্ধকারে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করুন। ঘরের ভিতরে সামান্য আলোর ব্যবস্থা রাখুন। মাটিতে না ঘুমিয়ে সম্ভব হলে খাটে বা উঁচু স্থানে ঘুমান এবং ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। বন্যা কবলিত এলাকায় জুতো বা গামবুট পরার আগে তা ভালোভাবে ঝেড়ে দিন, কারণ এগুলোতে সাপ লুকিয়ে থাকতে পারে। বাড়িতে সাপ দেখলে আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখুন এবং সাপে আঘাত করা বা তাড়ানোর চেষ্টা করবেন না। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি। সাপে কাটলে আক্রান্ত ব্যক্তিকে আতঙ্কিত হতে দেবেন না এবং আক্রান্ত অঙ্গ, হাত বা পা যতটা সম্ভব স্থির বা নড়াচড়াবিহীন রাখুন। সময় নষ্ট না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে বা হাসপাতালে নিয়ে যেতে হবে। সাপে কাটার স্থানে কোনো ধরনের বাঁধন দেবেন না বা ব্লেড দিয়ে কাটবেন না। স্বাস্থ্য অধিদপ্তর বন্যা দুর্গত এলাকায় জরুরি চিকিৎসা এবং অ্যান্টিভেনম নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দিয়ে থাকে। প্রয়োজনে সরকারি হাসপাতালের সহায়তা নিন।
1: হ্যাঁ বন্ধুরা, সাপের উপদ্রব সম্পর্কে তথ্যটি শুনলাম। আপনারা শুনছেন বাণিজ্যিক কার্যক্রম অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। এবারের অনুরোধকারী দীপঙ্কর নন্দন প্রতাপ খুলনার বন্ধু, ছায়াছবি জবাবদিহি আর শিল্পী কুমার সোনা। হ্যাঁ বন্ধুরা, এই গানটির পর কিন্তু আমরা চলে যাবো আপনাদের নতুন অনুরোধ শুনতে 0109-741-2179 নম্বরে। তো আগে গানটি শুনে আসি।

0: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বাণিজ্যিক কার্যক্রম অনুষ্ঠান, আপনাদের অনুষ্ঠানে আপনাদের পছন্দের গান। হ্যাঁ বন্ধুরা, সময় হলো এবার ফোন ইনের, দেখি প্রথমে কে আছেন। হ্যালো, শুভ দুপুর, কে বলছেন? হ্যাঁ, কান ছিল কিন্তু আপনার। জি, আপনার অনুরোধ। হ্যাঁ জি বলুন। হ্যাঁ, এই যে কিছু আগে স্বপ্নের পৃথিবী, পলাশ কুমার ডুমুরি, আচ্ছা হ্যাঁ, নতুনটা বলুন, নতুন কোন গান শুনতে চান? হ্যাঁ, সাথে জি, ভালো থাকেন। বন্ধুরা, হ্যাঁ এবারে কে আছেন? হ্যালো,
1: নেই কোনো অভিযোগ?
0: হ্যাঁ বলুন।
1: নেই কোনো অভিমান, কথা বলতে ছিলাম রাজমিস্ত্রি মোহাম্মদ আব্দুল সামাদ।
0: জি বলুন।
1: আপু ভালো আছেন?
0: হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন?
1: এই আপু আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। কাজ আসছে তো, বৃষ্টি বৃষ্টি বাদলের মধ্যে আছে, আলহামদুলিল্লাহ ভালোই আছি।
0: আচ্ছা
1: তাহির আপু, গান শোনাবেন হচ্ছে?
0: হুম,
1: বাঁচাও দেশ,
0: বাঁচাও দেশ,
1: বাঁচাও দেশ ছবিতে একটু অলিবাগি কষ্ট আর রশিদ মাহমুদের কণ্ঠে ইস্কাপুরের বিবি আমি সামনে ধরে যা তাহলে হবে দুই কাছে হবে মজা।
0: আমি বললাম, আচ্ছা সাতর বাজার বলমারি ফরিদপুর। আচ্ছা বন্ধু, সাথেই থাকবেন, অনেক ধন্যবাদ আপনাকে,
1: ভালো
0: থাকবেন। জি ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, আপনাদের পূর্ণ নাম ঠিকানা জানিয়ে তারপর আমাদেরকে অনুরোধ জানাবেন। হ্যালো, জি বিজন দা বলুন। হ্যাঁ, কাকচিড়ার বন্ধু। জীবন, হ্যাঁ বন্ধু সাথেই থাকবেন। হ্যাঁ, তোমাকে তোমাকে দিলাম জীবন চাবি। হ্যাঁ বন্ধু, হ্যালো।
2: এটা
0: স্বাভাবিক, সবাই চেষ্টা করেন তো। আচ্ছা অনুরোধ জি বলুন।
2: আচ্ছা আমাকে শোনাবেন জীবন সংসার, এই ছবি থেকে
0: আসসালাম, কে বলছেন? শুভ দুপুর। হ্যাঁ ভালো আছি, আপনি নিশ্চয়ই ভালো আছেন, বলুন অনুরোধ জি বলুন।
3: খুরশিদ আলমের গানের কথা, ছবি জানো শুধু ছবি নয় আজ কেন সবই মনে হয়, অবশ্যই শোনাবেন আপু?
0: হ্যাঁ বন্ধু শোনাবো অবশ্যই, ছবি জানো শুধু ছবি নয়। হ্যাঁ বন্ধু, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? জি মহেশপুর থেকে।
4: আমি আব্দুল্লাহ সাহেব থেকে একটু গান শুনতে চাই, শিল্পী সুবি নন্দী।
0: হ্যাঁ কোন গানটি বলুন তো?
4: কি করে
0: বলবো? আচ্ছা আপনি আবার চেষ্টা করবেন, আমি কিন্তু পুরোপুরি শুনতে পারিনি। হ্যালো, শোনাবো আমরা অবশ্যই, আমরা নতুন ঘটনাও শোনাবো, পুরানো ঘটনাও শোনাবো। হ্যালো
5: দিদি নমস্কার।
0: আদাব, কে বলছেন বলুন?
5: কথা বলছিলাম অসিত চক্রবর্তী অনিক হরিয়াপুর মানিকগঞ্জ থেকে।
0: মানিকগঞ্জের বন্ধু, হ্যাঁ
5: আমাকে গান শোনাবেন, দিলাপ ফেরত মেয়ে ছবি থেকে এন্ডু কিশোর কনক চাপার কণ্ঠে বিধাতা গড়েছে আমাকে, একটি শোনাবেন?
0: হ্যাঁ আচ্ছা বন্ধু শোনাবো। বিলাত ফেরত
5: চক্রবর্তী অনেক হরি আমার মানিকগঞ্জ থেকে।
0: হ্যাঁ মানিকগঞ্জের বন্ধু, জি বুঝতে পেরেছি বন্ধু, সদাই থাকবেন, অনেক ধন্যবাদ। আমরা আরেকটি অনুরোধ নিয়ে গানে ফিরে যাব। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন?
6: ভালো আছেন?
0: হ্যাঁ ভালো আছি, আমি আশা করি আপনি ভালো আছেন, বলুন।
6: আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আমি বুলবুল আহমেদ কাজীপাড়া ধামারা থেকে আপু।
0: হ্যাঁ বলুন, আপনার গান আছে আজকে, বলুন, নতুন অনুরোধটি করুন এবার।
6: অনেক অনেক ধন্যবাদ
0: জি,
6: আমাকে শোনাবেন ছায়াছবির নাম একাই একশো, একাই একশো ছায়াছবি থেকে কুমার বিশ্বজিতের কণ্ঠে গানের কথা,
0: মায়ের উপরে কেউই নাই, এটাই আসল কথা। আচ্ছা আরেকটা অনুরোধ দিচ্ছি। হ্যালো, শুভদুপুর, কে বলছেন?
7: কথা বলছিলাম দীপঙ্কর নন্দন প্রতাপ খুলনা থেকে।
0: হ্যাঁ আপনার গান ছিল তো আজকে,
7: জি আমার গানের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ
0: জি।
7: পরবর্তীতে গান শোনাবে সাগরিকা ছায়াছবি থেকে ভূপেন্দ্র সুমতার মাঝে তুমি আসো তো মাঝে কোনো পাই না।
0: হ্যাঁ বন্ধু সদাই থাকবেন, আচ্ছা ধন্যবাদ অনেক। আচ্ছা বন্ধুরা শোনা হলো নতুন অনুরোধ, এবারে চলে যাব গানে। আচ্ছা এবারে গানটি নেওয়া হয়েছে মন মানে না ছায়াছবি থেকে, শিল্পী এন্ড্রু কিশোর ও কনক চাপা, আর শুনতে অনুরোধ করেছে নন্দন প্রতাপ খুলনার বন্ধু লাভলী।

0: বর্তমান সরকার আগামী 5 বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি, আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে, তারা জানে যে খাল কাটলে পানি আসলে 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এত বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে, এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্ত খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গমাইলের বাংলাদেশ।
2: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
2: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রেই আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। ৪৯ বছরের পথ চলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
3: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে ওনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেলল, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা ২০,০০০ কিলোমিটার খাল খনন করতে চাই।

প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। এবারে শুনব শৈলকুপা ঝিনাদার বন্ধু মনিকার অনুরোধে সেই প্রিয় গানটি, চন্দনদ্বীপের রাজকন্যা, শিল্পী সাবিনা ইয়াসমিন, মনটা যদি খোলা যেত সিন্ধুকড়ির মতো।

বন্ধুরা, অনেক বিষয় নিয়েই কিন্তু মনের সাথে যুদ্ধ করতে হয়। হ্যাঁ বন্ধুরা, এবারে ছায়াছবি মনের সাথে যুদ্ধ, শিল্পী জেমস, আর শুনতে চেয়ে অনুরোধ করেছেন বুলবুল আহমেদ, কাজীপাড়া, ভেড়ামারা, কুষ্টিয়ার বন্ধু। আশা করি বন্ধু আপনি এই মুহূর্তে আমাদের সাথেই আছেন।

0: বেশি প্রকোপ বেড়ে গিয়েছে। আসুন এর প্রতিরোধ সম্পর্কে জেনে নিই।
1: অফিসে বা বাড়িতে রাখা ফুলের টব, চারপাশে পড়ে থাকা পাত্র, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, চিপসের খালি প্যাকেট, পলিথিন, পরিত্যক্ত ফুড কন্টেইনার ইত্যাদিতে পানি জমে থাকতে দেবেন না।
0: নির্মাণাধীন ভবনের মাঝে লিফটের গর্তে, ওয়াটার মিটারের গর্তে এবং স্থাপনাগুলোতেও পানি জমে থাকতে একেবারেই দেবেন না।
1: যে কোনো পাত্রে জমে থাকা পানি অবশ্যই 3 দিনের মধ্যে পরিবর্তন করুন।
0: ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সম্ভাব্য লক্ষণগুলো হচ্ছে
1: হঠাৎ তীব্র জ্বর এবং এর সাথে যে কোনো দুটি লক্ষণ যেগুলো দেখা যেতে পারে, মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, মাংসপেশিতে বা শরীরে ব্যথা, গিরায় গিরায় ব্যথা, খাবারে অরুচি, বমি বমি ভাব, বমি, পেটে ব্যথা, পাতলা পায়খানা, শরীরে লালচে দানা, গলা ব্যথা, নাক মুখ বা মাড়ি দিয়ে রক্ত পড়া এবং বাচ্চাদের ক্ষেত্রে সর্দি কাশি।
0: ডেঙ্গু ও চিকুনগুনিয়া হলে বাড়িতেই চিকিৎসা ব্যাপারে আমাদের যেসব সাবধানতা অবলম্বন করা উচিত কিংবা যেসব পদ্ধতি ব্যবহার করা উচিত জানিয়ে দিচ্ছি সেসব তথ্য।
1: পর্যাপ্ত বিশ্রাম নেবেন জ্বর চলাকালীন এবং জ্বরের পর 1 সপ্তাহ।
0: স্বাভাবিক খাবারের পাশাপাশি তরল জাতীয় খাবার যেমন খাবার স্যালাইন, ডাবের পানি, স্যুপ, বাসায় তৈরি ফলের রস, ভাতের মাড় ইত্যাদি খেতে পারেন।
1: জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য কোনো ঔষধ খাবেন না।
0: দিনে ও রাতে ঘুমানো কিংবা বিশ্রামের সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে।
1: প্রয়োজনে আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা চিকিৎসকের পরামর্শ নেবেন।
0: মনে রাখতে হবে ফুলের টব সহ বাসার ভেতরে ও চারপাশে জমে থাকা পানি অবশ্যই 3 দিনের মধ্যে ফেলে দিতে হবে এবং 3 দিনের বেশি সময়ের জন্য বাড়ির বাইরে গেলে কমোড এবং প্যান ঢেকে রাখুন, পানির পাত্র উল্টিয়ে রাখুন।
1: ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন, শুধু রাতে নয় দিনেও মশারি ব্যবহার করুন।
0: মশার কামড় থেকে রক্ষা পেতে ছোট বড় সবাইকে শরীর ঢেকে রাখে এমন কাপড় পরিধান করতে হবে।
1: জ্বরের পরীক্ষা ও চিকিৎসার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ও প্রয়োজনে হটলাইন নাম্বার 1623 ফোন করুন।
0: এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করি।
2: বন্ধুরা, আমাদের সচেতনতাই পারে ডেঙ্গু প্রতিরোধ করতে। আপনারা শুনছেন বাণিজ্যিক কার্যক্রম অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। হ্যাঁ বন্ধুরা, ভালোবাসার কি মাপকাঠি আছে? হ্যাঁ, ভালোবাসার মূল্য কত? শুনব এই গানটি আজাদ রহমানের কণ্ঠে, ছায়াছবি এপার ওপার। শুনতে অনুরোধ করেছেন জাফর পালোয়ান, কাকচিড়া বাজার, বরগুনার বন্ধু।

বন্ধুরা, গান শুনছেন, তো সময় হলো বাংলা খবর শোনার। হ্যাঁ বন্ধুরা, এবারে ঢাকা কেন্দ্র থেকে দুপুর 2টার বাংলা খবর রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বেলা দুটো বাংলাদেশ বেতার, খবর পড়ছি মোহাম্মদ আব্দুল মুক্তাদির। আগামীকাল দেশে 23তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামাতে ইসলাম নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমদ বীর বিক্রম প্রতিদ্বন্দ্বিতা করবেন। জাতীয় সংসদের সদস্যগণ এই নির্বাচনে ভোট দেবেন। নির্বাচন কর্মকর্তা হিসেবে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন দায়িত্ব পালন করবেন। জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে বেলা দুটা থেকে বিকেল 5টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, হালাল খাদ্য, সংস্কৃতি ও মূল্যবোধ শুধু মুসলিম বিশ্বের জন্য নয়, সমগ্র মানব সভ্যতার জন্য একটি বড় সম্পদ ও শক্তিতে পরিণত হতে পারে। তিনি আজ রাজধানীতে মালয়েশিয়ান হাই কমিশন আয়োজিত থিংক হালাল গ্রো গ্লোবাল শীর্ষক সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, হালাল পণ্য ও সংস্কৃতির বিকাশ শুধু একটি ধর্মীয় বা সাংস্কৃতিক বিষয় নয়, এটি বৈশ্বিক অর্থনীতি ও মানব কল্যাণের সঙ্গেও সরাসরি সম্পর্কিত। বিশ্ববাজারে হালাল খাদ্যের একটি বিশাল বাজার রয়েছে এবং ভোক্তা ও বিনিয়োগকারী উভয়ই এই খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে প্রস্তুত। ধর্মীয় ও সামাজিক ক্ষেত্রে বাংলাদেশ ও মালয়েশিয়ার অভিন্ন মূল্যবোধের কথা উল্লেখ করে জহিরুদ্দিন স্বপন বলেন, দুই দেশ যৌথভাবে তাদের অভিন্ন মূল্যবোধ ও সংস্কৃতি ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে হালাল শিল্পের বিকাশ ও বিশ্ববাজারে এর পরিধি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী আজ রাজধানীর তথ্য ভবন মিলনায়তনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের 5ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বলেন, বর্তমান সাংবাদিক সমাজ যে স্বাধীনতা ভোগ করছে, এর আগে দেশের গণমাধ্যম এ ধরনের স্বাধীনতা পায়নি। তিনি অবাধ সাংবাদিকতার নামে যাতে কোনো অপকর্ম, চাঁদাবাজি, দালালি, কমিশন এজেন্ট হিসেবে কাজ করতে না পারে সে বিষয়ে সচেতন থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানান। পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান দোহাতে কাতারের বৈদেশিক সম্পর্ক বিষয়ক প্রতিমন্ত্রী ড মোহাম্মদ বিন আব্দুলাজিজ আল খুলাইফির সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ও দুদেশের পারস্পরিক সম্পর্ক জোরদারের উপর নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় উভয় পক্ষ ঢাকা ও দোহার মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও জোরদারের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি বিনিময় করেন। এ সময় প্রধানমন্ত্রীর বৈদেশিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বৈঠকে উপস্থিত ছিলেন। বাংলাদেশ ও মালয়েশিয়া দুদেশের ভ্রমণকারীদের জন্য আরও সমৃদ্ধ অভিজ্ঞতার সুযোগ সৃষ্টি করতে পর্যটন সহযোগিতা বৃদ্ধি, যোগাযোগের উপর গুরুত্ব প্রদান, ভিসা সুবিধা বাড়ানো, দক্ষতা উন্নয়ন এবং সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর ক্ষেত্রে কাজ করবে। গতকাল মালয়েশিয়ার পুত্রজায়ায় বেসামরিক বিমান চলাচল এবং পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং মালয়েশিয়ার পর্যটন শিল্প ও সাংস্কৃতিক বিষয়ক উপমন্ত্রী চিউ চন মান এর মধ্যে এ সকল বিষয়ে আলোচনা হয়। আলোচনায় উভয় পক্ষ পর্যটন সুবিধা বাড়ানোর জন্য দুদেশের মধ্যে বিমান চলাচল ও ভিসা সুবিধা বাড়ানো, সক্ষমতা জোরদার এবং সাংস্কৃতিক বিনিময় সম্প্রসারণের বিষয়ে গুরুত্ব পায়। তারা দক্ষ জনশক্তি বিনিময়, দুদেশের মধ্যে পর্যটন উন্নয়নের জন্য পারস্পরিক স্বার্থে অভিজ্ঞতার বিনিময়ের বিষয়েও আলোচনা করেন। ভারতের কলকাতায় একটি হোটেলে আজ এক অগ্নিকাণ্ডে অন্তত 9 জনের প্রাণহানি ও আরও কয়েকজন আহত হয়েছেন। মৃতদের মধ্যে একটি শিশু রয়েছে। কলকাতা থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, আগুন লাগার পর হোটেলটি ঘন ধোঁয়ায় ঢেকে যায়। কয়েকজনের মরদেহ বাথরুমে পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাশ্রয়ী মূল্যের ওই হোটেলের একটি শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হতে পারে। নিহতদের কয়েকজন বাংলাদেশের নাগরিক বলে ধারণা করা হচ্ছে। তারা চিকিৎসার জন্য কলকাতায় এসেছিলেন। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে 37.25 বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। গতকাল বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এদিকে চলতি মাসের প্রথম 17 দিনে দেশে 188.70 কোটি মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় 32.6% বেশি। খেলার খবর ক্রিকেট। আগামী শনিবার বাংলাদেশ ও স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে। ম্যাকেতে বাংলাদেশ সময় সকাল ৬টায় খেলা শুরু হবে। সিরিজ ড্র করতে হলে অস্ট্রেলিয়ার এই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই। দুই ম্যাচ সিরিজে বাংলাদেশ ১-০তে এগিয়ে রয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধে ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ৩টায়।
1: প্রিয়শ্রোতা, ঢাকা রিলের বাংলা খবরের পর আমরা ফিরে এলাম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের নিজস্ব আয়োজনে। আপনারা শুনছেন বাণিজ্যিক কার্যক্রম অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। এবার শুনব অচেনা ছায়াছবি থেকে গান, শিল্পী সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোর। আর শুনতে চেয়ে অনুরোধ করেছেন কাকচিড়ার বরগুনার বন্ধু বিজন গোমস্তা।

পাংশা রাজবাড়ির বন্ধু লুৎফত জোয়াদ্দার এই গানটির জন্য অনুরোধ করেছিলেন ছায়াছবি বধু তুমিকার শিল্পী রিঙ্কু। হ্যাঁ বন্ধুরা, এর পরপরই আমরা 019-741-2-1970 নম্বরে শুনব আপনাদের নতুন গানের অনুরোধ।

0: এই আয়োজন আপনাদের ঘিরে, আপনাদের জন্য। এবারে শুনব আপনাদের নতুন গানের অনুরোধ, 01974121970 নম্বরে। হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ আদাব, কে বলছেন?
1: আমি কৈফকুদিয়া ডুমুরি থেকে বলছি।
0: জি,
1: আমি গান শুনতে চাই, ভালোবাসি তোমাকে। ইন্দ্রকিশোরের কণ্ঠে প্রেম রোগ কঠিন রোগ।
0: আচ্ছা বন্ধু, নামটা কিন্তু বলেনি, নামটা বলুন।
1: তপন বালা, কৈফকুদিয়া।
0: তপন বালা, আচ্ছা কৈফ, আচ্ছা বন্ধু সাথেই থাকবেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কি আছেন? মোহাম্মদ আহাদ শেখ। হ্যাঁ,
2: কামার হাকি থেকে বলছিলাম।
0: হ্যাঁ আবার বলুন।
2: কামার হাকি।
0: জি, কামার হাকি।
2: কপ সম্রাট ছবি থেকে গান শুনতে চাই, মন তাদের কাকে বন্ধু যখন বলে আমার বাড়ির সামনে।
0: হ্যাঁ বন্ধু, ঠিকানাটা আবার একটু বলুন, মানে পুরোটা বলুন। কোন
2: আমার হাকি?
0: হ্যাঁ হ্যাঁ, তারপরে
2: ফরিদপুর।
0: হ্যাঁ বোয়ালমারি ফুড, এবার বুঝতে পেরেছি বন্ধু। আচ্ছা বন্ধু যখন বোন, হ্যাঁ শিল্পী মমতাজ আর ছায়াছবি
2: টপ সম্রাট।
0: হ্যাঁ টপ সম্রাট। জি বন্ধু সাথেই থাকবেন, অনেক ধন্যবাদ। হ্যালো বন্ধু, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন?
3: খাদিশপুর খুলনা থেকে রুবেল বলতেছি।
0: হ্যাঁ কেমন আছেন বলুন।
3: জি আলহামদুলিল্লাহ, আশা করি আপনি ভালো আছেন।
0: হ্যাঁ আলহামদুলিল্লাহ। জি বলুন।
3: আমাকে শোনাবেন রাক্ষস ছবি থেকে গান, রুনা লায়লার কণ্ঠে। গানের শিরোনাম যেও না যেও না, একা একা যেও না, দেখো না দেখো না আমায় তুমি দেখো না, এই গানটি শোনাবেন।
0: হ্যাঁ বন্ধু সাথে থাকবেন, অনেক ধন্যবাদ। হ্যালো,
4: শুভদুপুর।
0: শুভদুপুর, কে বলছেন?
4: রাজমহল খুলনা থেকে সুফল বিশ্বাস বলছিলাম আপু।
0: হ্যাঁ সুফলদা বলুন।
4: আমাকে গান শোনাবেন ক্রিমিনাল ছবি থেকে।
0: জি ক্রিমিনাল। জি,
4: ইন্দ্রকিশোরের কণ্ঠে জাদু জাদু আঁকি যেন মায়া জালে, এই শোনাবেন গানটি শোনাবেন।
0: হ্যাঁ বন্ধু সাথেই থাকবেন। হ্যালো, কে বলছেন?
5: ওয়ালাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন?
5: রিজাউল, রিজাউল বালিয়া তালা থেকে।
0: হ্যাঁ বন্ধু বলুন।
5: উনি তাকে শুভেচ্ছা দেবেন আর সমাজ নাইকে। আমার গান শোনাবেন আমার ছবি আয়ুব বাসু শিল্পী, আমি আর স্ত্রী বানাইছেন কন্যা।
0: বন্ধু সাথে থাকবেন। হ্যালো, কে বলছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন? সংযুক্ত বিচ্ছিন্ন হয়ে গেল, আশা করি আপনি আবারও অনুরোধ করবেন। হ্যাঁ হ্যালো,
6: হ্যালো, আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন?
6: কথা বলছি মোসাম্মদ বিবি খাতুন, বাদরপুর কুষ্টিয়া থেকে।
0: কুষ্টিয়া কোথায় বললেন?
6: বাদরপুর কুষ্টিয়া থেকে।
0: হ্যাঁ বাহাদুরপুর। জি বলুন।
6: আমাকে গান শোনাবেন যত প্রেম তত জ্বালা, যে কোনো একটি গানের ছবি থেকে।
0: আচ্ছা বন্ধু অনেক ধন্যবাদ, সাথেই থাকবেন। আচ্ছা এবার অনুরোধ শোনা হলো, এবার যাব অনুরোধের গানে। হ্যাঁ বন্ধু, এবার শুনবেন সেই যে চাঁদ নিয়ে গানটি, আমার ঘরে চাঁদ এসেছে, তাই তো? আচ্ছা ইন্দ্রকিশোর ও রুনালের কণ্ঠে এবারে গানটি, ছায়াছবি লাঠি। শুনতে চেয়ে অনুরোধ করেছেন অর্জুন ফরিদগঞ্জ চাঁদপুরের বন্ধু।

হ্যাঁ বন্ধুরা, এবারের অনুরোধকারী মিলনবাবু বয়রা বাজার খুলনার বন্ধু। তিনি শুনতে চেয়েছেন হাওয়া ছা ছবি থেকে সেই জনপ্রিয় গানটি, শিল্পী ইরফান মৃধা শিবলু।

বন্ধুরা, শেষ গানটির মতোই বলতে হয়, সাদা বা কালো নয়, রঙিনভাবেই বলতে চাই, গানে গানে কিন্তু সময় ফুরিয়ে এসেছে আমাদের। হ্যাঁ বন্ধুরা, তালিকা যাদের নাম ছিল ওয়াশিয়া ভেড়ামারা কুষ্টিয়ার বন্ধু, রেজাউল বালিয়া তালা সাতক্ষীরার বন্ধু, জ্ঞানেন্দ্র পাল মহেশপুর ঝিনাজার বন্ধু। হ্যাঁ বন্ধুরা, সময় শেষ বলে আপনাদের অনুরোধ গান শোনানো গেল না, কিন্তু আশা করি আপনাদের গান সামনে অবশ্যই থাকবে এবং সবাই সুস্থ সুন্দর থাকবেন এই কামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি এবং আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে সবাইকে ভালো থাকার প্রত্যয় দিয়ে শুভ দুপুর।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ মোবাইলের অ্যাপ থেকে। বন্ধুরা, এবারে শুনবেন পল্লীগীতের অনুষ্ঠান মাটি ও মানুষ।

প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে প্রচারিত পল্লী গীতের অনুষ্ঠান মাটিয়া মানুষ। প্রথম গানটির শিল্পী ছিলেন এস এম জহিরুল ইসলাম জহির, গীতিকার এস এম হুসাইন বিল্লাহ। এবারে শুনবেন শিল্পী সৈয়দা জেসমিনারার কণ্ঠে গান, গীতিকার আব্দুল গনি।

পল্লীগীতির এবারের শিল্পী এবং গানের কথা সাজিয়েছেন নাজনীন সুলতানা।

শ্রোতাবন্ধু, আপনারা মাটি ও মানুষ অনুষ্ঠানে পল্লীগীতি শুনছেন। এবারে গাজী গোলাম মোস্তফা নিজের লেখা গানে কণ্ঠ দিয়েছেন।

শ্রোতা বন্ধু, এই গানটির সাথে সাথে শেষ হয়ে গেল পল্লীগীতির অনুষ্ঠান মাটি ও মানুষ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে। এছাড়াও প্রিয় শ্রোতা, আপনারা আমাদেরকে শুনতে পারছেন বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা এখন বিকেল 3টার সংবাদ বাংলায় ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আসসালামু আলাইকুম। বেলা ৩টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি তানিয়া সুলতানা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা আজ রাজধানীর শেরেবাংলা নগরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান এতে সভাপতিত্ব করেন। সভায় মন্ত্রী পরিষদের সদস্য, পরিকল্পনা কমিশনের সদস্য ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেছেন, হালাল খাদ্য সংস্কৃতি ও মূল্যবোধ শুধু মুসলিম বিশ্বের জন্য নয়, সমগ্র মানব সভ্যতার জন্য এটি বড় সম্পদ ও শক্তিতে পরিণত হতে পারে। তিনি আজ রাজধানীতে মালয়েশিয়ান হাইকমিশন আয়োজিত থিঙ্ক হালাল গ্রো গ্লোবাল শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, হালাল পণ্য ও সংস্কৃতির বিকাশ শুধু একটি ধর্মীয় বা সাংস্কৃতিক বিষয় নয়, এটি বৈশ্বিক অর্থনীতি ও মানব কল্যাণের সঙ্গেও সরাসরি সম্পর্কিত। বিশ্ববাজারে হালাল খাদ্যের একটি বিশাল বাজার রয়েছে এবং ভোক্তা ও বিনিয়োগকারী উভয়ই এই খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে প্রস্তুত। ধর্মীয় ও সামাজিক ক্ষেত্রে বাংলাদেশ ও মালয়েশিয়ার অভিন্ন মূল্যবোধের কথা উল্লেখ করে জহিরউদ্দিন স্বপন বলেন, দুই দেশ যৌথভাবে তাদের অভিন্ন মূল্যবোধ, সংস্কৃতি, অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে হালাল শিল্পের বিকাশ ও বিশ্ববাজারে এর পরিধি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী আজ রাজধানীর তথ্য ভবনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বলেন, বর্তমান সাংবাদিক সমাজ যে স্বাধীনতা ভোগ করছে, এর আগে দেশের গণমাধ্যম এ ধরনের স্বাধীনতা পায়নি। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, রাজনীতিবিদদের কাজকর্মের ভুল ত্রুটি বিচার বিশ্লেষণ করে ধরিয়ে দিয়ে সাংবাদিকরা সুষ্ঠু সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান কাতারের দোহায় দেশটির শ্রমমন্ত্রী ডক্টর আলী বিন সায়েদ বিন সামিক আল মার্রির সঙ্গে বৈঠকে বাংলাদেশের শ্রমিক, বিশেষত দক্ষ ও আধা দক্ষ শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা করেছেন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। বৈঠকে উভয় মন্ত্রী পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে, বিশেষত শ্রমিকদের সহযোগিতা, কল্যাণ, সুরক্ষা ও কাতারের শ্রমবাজারে বাংলাদেশের শ্রমিকদের অধিকতর কর্মসংস্থানের বিষয়ে আলোচনা করেন। আগামীকাল দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলাম নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমদ বীর বিক্রম প্রতিদ্বন্দ্বিতা করবেন। জাতীয় সংসদের সদস্যগণ এই নির্বাচনে ভোট দেবেন। নির্বাচন কর্মকর্তা হিসেবে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন দায়িত্ব পালন করবেন। জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভারতের কলকাতায় একটি হোটেলে আজ এক অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের প্রাণহানি ও আরও কয়েকজন আহত হয়েছেন। মৃতদের মধ্যে একটি শিশুও রয়েছে। কলকাতা থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, আগুন লাগার পর হোটেলটি ঘন ধোঁয়ায় ঢেকে যায়। কয়েকজনের মরদেহ বাথরুমে পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাশ্রয়ী মূল্যের ওই হোটেলের একটি শীতাতাপ নিয়ন্ত্রণ যন্ত্র বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হতে পারে। নিহতদের কয়েকজন বাংলাদেশী নাগরিক বলে ধারণা করা হচ্ছে। তারা চিকিৎসার জন্য কলকাতায় এসেছিলেন। ইরানের সৈন্যদের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ করে সংযুক্ত আরব আমিরাত ইরানের উপর অনির্দিষ্টকালের জন্য বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে। সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী এক বিবৃতিতে বলেন, এ অঞ্চলের শান্তি ও নিরাপত্তার বিষয় উপেক্ষিত হওয়ার মতো ঘটনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরান সংযুক্ত আরব আমিরাতের উপর ক্ষেপণাস্ত্র হামলার কথা

0: বললেন। তাই জানতে চাইবো এখন আপনার কাছে, স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
1: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে এনআইডি বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড, আমাদের জাতীয় পরিচয়পত্র, সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি, এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
0: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
1: সরকারি পরিকল্পনা আছে, পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী 4 বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার, প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
0: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
1: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে, আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে, আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
0: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
1: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোন কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায়, তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
1: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয়, এবং স্বল্প সুদের ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
0: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
1: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায়, তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
1: ধন্যবাদ আপনাকে।
2: কৃষক কার্ড বিষয়ে শুনলেন। তোমরা সকলেই আল্লাহ তাআলার ইবাদত করো এবং তার সঙ্গে কোনো জিনিসকে শরীক করিও না, এবং মা এবং বাবার সঙ্গে সদ্ব্যবহার করো, এবং আত্মীয়স্বজনের সাথেও, এতিমদের সাথেও, মিসকিনদের সাথেও, এবং নিকটবর্তী প্রতিবেশীদের সাথেও, দূরবর্তী প্রতিবেশীদের সাথেও, এবং নিকটে যারা বসে তাদের সাথেও, মুসাফিরের সাথেও, এবং ওই গুলামদের সাথেও যারা তোমাদের অধীনে রয়েছে সদ্ব্যবহার করো। নিঃসন্দেহে আল্লাহ তাআলা এমন লোকদেরকে পছন্দ করেন না যারা নিজেদেরকে মনে করে বড় মনে করে এবং অহংকার করে। আল কোরআন সূরা নিসা আয়াত 36। বাংলাদেশ বেতার খুলনা। এখন খুলনা ও তার পার্শ্ববর্তী সময় অনুযায়ী প্রচারিত হচ্ছে আসরের নামাজের আজান ও দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যে ব্যক্তি এটা পছন্দ করে যে তার আয়ু দীর্ঘ হোক এবং তার রিজিক বাড়িয়ে দেওয়া হোক, সেজন্য পিতামাতার সাথে সদ্ব্যবহার করে এবং আত্মীয়স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখে। গোপনে দান সৎকা করা আল্লাহ তাআলার ক্রোধকে প্রশমিত করে। আল্লাহ তাআলা সমস্ত আমলের মধ্যে হতে কেবল ওই আমলকে গ্রহণ করেন যা একমাত্র তারই সন্তুষ্টির জন্য করা হয়। আল হাদিস, বাংলাদেশ, বেতার খুলনা। এখন কাজী নজরুল ইসলামের কথায় আল্লাহ পাকের শানে হাম শুনবেন শিল্পী শেখ আবুল বাশার।

করো না বিচার, আমি জেনে শুনে জীবন ভরে দোষ করেছি ঘরে পরে, আমি জেনে শুনে জীবন ভরে দোষ করে।

শেখ আবুল বাশারের কণ্ঠে আল্লাহ পাকের শানে হাম শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আমাদের পরবর্তী অনুষ্ঠান ইংরেজি খবর, বাণিজ্যিক সংবাদ এবং অন্যান্য অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: Assalamu alaikum. 5 p.m. This is Bangladesh Betar. The news read by SM Rafiqul Islam. The Executive Committee of the National Economic Council, ECNEC, has approved 10 projects involving a total cost of 9,333.58 crore taka. Approval came at the ECNEC meeting today, held at the ECNEC conference room at the Planning Commission with the Prime Minister and ECNEC Chairman Tariq Rahman in the chair. This includes 6 news and new 4 and 4 revised projects of the total project cost 8,488.71 crore taka will come from the government's own funds, while 844.87 crore taka will be financed through projects loans. The approved projects include 2 under the Ministry of Health and Family Welfare. The Information and Broadcasting Minister, Johiruddin Shopon, has said halal food culture and values can become a great asset and strength not only for the Muslim world, but also for the entire human civilization. He made the remarks while addressing a seminar titled Think Halal Global, organized by Malaysian High Commission in Dhaka today. The Information and Broadcasting Minister said the development of halal products and culture is not merely a religious and cultural issue, but it is also directly related to the global economy and human welfare. Referring to the common values of Bangladesh and Malaysia in the religious and social fields, Johiruddin Shopon said that both countries can jointly play an important role in developing the halal industry and expanding its scope in the global market by utilizing their common values, culture, and experience. Highlighting the global demands of halal products, he called upon entrepreneurs, investors, traders, and other institutions concerned to work to this end in a coordinated manner. Meanwhile, Information Broadcasting Minister at a program organized in the capital today to mark the 5th founding anniversary of the Journalist Protection and Welfare Foundation said the journalist community is now enjoying freedom which country media has never got before. The Information and Broadcasting Minister said journalists play a vital role in building a healthy society by analyzing and pointing out the mistakes and errors in the work of politicians. The 23rd presidential election will be held tomorrow in the country. BNP candidate Mirza Fakhrul Islam Alamgir and Bangladesh Jamaat-e-Islami-led 11-party alliance contender Colonel retired Dr. Oli Ahmed Bir Bukrom will compete in the presidential polls. Voting in the election will take place from 2 p.m. to 5 p.m. in the session hall of the National Parliament building. Members of the Jatiya Sangsad will vote in this election. Chief Election Commissioner A.M.M. Nasiruddin will serve as the election officer in the polls. At least 9 people, including 5 Bangladeshis, were killed after a massive fire broke out at a hotel in Kolkata in the early hours today. According to the Fire Service Department, the Bangladeshi nationals travelled to Kolkata for medical treatment. Indian news agency ANI reported that the fire broke out midnight at a hotel on Frieskuri Street near Newmarket. Firefighters worked to evacuate guests trapped inside the building and eventually brought the blaze under control. The fire may have been triggered by an air conditioner explosion, although the exact cause had not been confirmed. Congo's Ebola outbreak has surpassed 5,000 cases. Data from Congo's health ministry showed that 5,021 cases had been recorded, including 2,378 deaths. World Health Organization Director General Tedros Adhanom Ghebreyesus said the outbreak was spreading rapidly and the risks of further transmission within Congo and beyond its borders remain high. He also warned that the epidemic was still far from being brought under control. Israeli forces attacked and arrested Palestinians in widespread raids across the occupied Gaza Bank. According to the local sources, Israeli forces raided several homes and arrested 8 Palestinians from the city of Adaria. Meanwhile, Israeli settlers in Kosra, north of Nablus, are keeping residents under siege for the 11th day with the support of the Israeli army. Final weather and Focus Valley Till 1 tonight says there is no early report warning and no signal is to be requested. And that is the end of the news.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি আব্দুল মান্নান। বাংলাদেশ ও মালয়েশিয়া দুদেশের ভ্রমণকারীদের জন্য আরও সমৃদ্ধ অভিজ্ঞতার সুযোগ সৃষ্টি করতে পর্যটন সহযোগিতা বৃদ্ধি, যোগাযোগের উপর গুরুত্ব প্রদান, ভিসার সুবিধা বাড়ানো, দক্ষতা উন্নয়ন এবং সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর ক্ষেত্রে কাজ করবে। গতকাল মালয়েশিয়ার পুত্র জায়ায় বেসামরিক বিমান চলাচল এবং পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং মালয়েশিয়ার পর্যটন শিল্প ও সংস্কৃতি বিষয়ক উপমন্ত্রী চিউ চন মান এর মধ্যে এ সকল বিষয়ে আলোচনা হয়। আলোচনার সময় উভয় পক্ষ পর্যটন সুবিধা বাড়ানোর জন্য দুদেশের মধ্যে বিমান চলাচল ও ভিসা সুবিধা বাড়ানো, সক্ষমতা জোরদার এবং সাংস্কৃতিক বিনিময় সম্প্রসারণের বিষয়ে গুরুত্ব পায়। তারা দক্ষ জনশক্তি বিনিময়, দুদেশের মধ্যে পর্যটন উন্নয়নের জন্য পারস্পরিক স্বার্থে অভিজ্ঞতার বিনিময়ের বিষয়েও আলোচনা করেন। বাংলাদেশ বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে 37.25 মিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। গতকাল বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এদিকে চলতি মাসের প্রথম 17 দিনে দেশে 188.70 কোটি মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় 32.6% বেশি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের 1 জুলাই থেকে 17 আগস্ট পর্যন্ত মোট রেমিটেন্স এসেছে 474.60 কোটি মার্কিন ডলার। জরুরি মুহূর্তে মোবাইল রিচার্জ ও গ্যাস বিদ্যুৎ সহ বিভিন্ন ইউটিলিটি বিল পরিশোধের সুবিধার্থে গ্রাহকদের জন্য নতুন একটি ডিজিটাল ঋণ ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই সেবার আওতায় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সম্পূর্ণ বিনা সুদে 50 টাকা থেকে সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত ধার নেওয়ার সুযোগ পাওয়া যাবে। কেন্দ্রীয় ব্যাংকের প্রণীত নতুন খসড়া নীতিমালা অনুযায়ী গৃহীত এই ক্ষুদ্র ঋণ আগামী 30 দিনের মধ্যে পরিশোধ করতে হবে। মূলত দেশে ক্যাশলেস অর্থনীতির বিকাশ ঘটাতে এবং ডিজিটাল আর্থিক সেবার পরিধি আরও বিস্তৃত করার লক্ষ্যেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে। রাজধানীর পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আগামী 2 সেপ্টেম্বর 4 দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন 2026 শুরু হচ্ছে। আজ রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয় প্রদর্শনীতে 37টি দেশের প্রায় 1,475টি কোম্পানি অংশ নেবে। প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধে 7টা পর্যন্ত প্রদর্শনী চলবে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের চতুর্থ কার্যদিবসে আজ সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে কমেছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। ডিএসইতে 399টি প্রতিষ্ঠানের শেয়ারে ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 140টির, কমেছে 198টির এবং অপরিবর্তিত ছিল 61টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স 3 পয়েন্ট কমে অবস্থান করছে 5,670 পয়েন্টে। ডিএসইতে আজ 732.83 কোটি টাকার শেয়ার ও ইউনিট হাত বদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 998.10 কোটি টাকা। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় ১২৩.৫৫ পয়সা, ক্রয় ১২২.৫০ পয়সা। সিঙ্গাপুর ডলার বিক্রয় ৯৭.২০ পয়সা, ক্রয় ৯৫.৪০ পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় ৩০.৬০ পয়সা, ক্রয় ২৯.৯৮ পয়সা। এবং থাইবাদ বিক্রয় ৩.৭৪ পয়সা, ক্রয় ৩.৬৮ পয়সা। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে ৬টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে আধুনিক গানের অনুষ্ঠান সুরের মেলা।

সুপ্রিয় শ্রোতা বন্ধু, আশা করছি আপনারা যে যেখানেই আছেন সুস্থ ও সুন্দর আছেন। সুরের মেলা আধুনিক গানের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা ও ভালোবাসা। শ্রোতা বন্ধু, ভালোবাসতে গিয়ে ভুল করা মানেই তুমি বোকা নও, বরং তুমি সত্যি মন থেকে ভালোবেসেছিলে। ভুল ছিল মানুষ চিনতে, ভালোবাসতে নয়। কখনো কখনো আমরা ভুল মানুষকে ঠিকভাবে ভালোবাসি, বিশ্বাস করি, নিজের সবটুকু দিয়ে পাশে থাকি, বিনিময়ে পাই শুধু অবহেলা আর একরাশ কষ্ট। তখন মনে হয় ভালোবাসাটাই বুঝি ভুল ছিল, অথচ সত্যিটা হলো ভালোবাসা ভুল ছিল না, ভুল ছিল ভুল মানুষটাকে নিজের মানুষ ভেবে নেওয়া। কিছু মানুষ জীবনে আসে ভালোবাসা হয়ে, কিন্তু থেকে যায় শিক্ষা হয়ে। তাই হারানোর কষ্টটা থাকুক, কিন্তু নিজের মূলটা যেন কখনো হারিয়ে না ফেলো। শ্রোতা বন্ধু, আজকের অনুষ্ঠানের শুরুতেই শুনবেন ভুল ভালোবাসা আজও গানটি। গানটি নাসরিন নাহারের কথায় ও উজ্জ্বল সিনহার সুরে কণ্ঠে তুলেছেন শিল্পী মনির।

শ্রোতা বন্ধু, অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। প্রিয় শ্রোতা বন্ধু, ভালোবাসার জন্য কেউ মরতে চায় না, বরং যাকে ভালোবাসে তার হাত ধরে অনেকটা পথ বাঁচতে চায়। রাগ হবে, অভিমান হবে, ঝগড়া হবে, আবার একে অপরকে বুঝে নিয়ে কাছে ফিরে আসবে। কারণ সত্যিকারের ভালোবাসা মরণ চায় না, সত্যিকারের ভালোবাসা চাই একসাথে বেঁচে থাকার এক সুন্দর কারণ। শ্রোতা বন্ধু, আমাদের এবারের পরিবেশনা ভালোবেসে মরণ হলে। গানটির গীতিকাব্যকার মোল্লা আলিম ও সুরকার ফয়সাল আহমেদ। তাহলে চলুন শ্রোতা বন্ধু, গানটি শুনে আসি শিল্পী মোহাম্মদ মোরশেদুল ইসলাম ও তাপসী রায়ের কণ্ঠে।

শ্রোতা বন্ধু, অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। সুপ্রিয় শ্রোতা বন্ধু, মান অভিমান মানুষের সম্পর্কের একটি সুন্দর ও স্বাভাবিক অংশ। যার সঙ্গে গভীর ভালোবাসা বা টান থাকে, কেবল তার উপরে অভিমান করা যায়। এটি রাগ নয়, বরং প্রিয় মানুষের কাছে একটু বেশি যত্ন ও গুরুত্ব পাওয়ার এক নীরব প্রকাশ। অভিমান হলো ভালোবাসারই এক অন্য রূপ। সবার উপরে অভিমান বা রাগ করা যায় না। প্রিয় মানুষের কাছ থেকে সামান্য একটু অবহেলা পেলেই মনে অভিমান জমে। আর এরকমই একটি মান অভিমানের গান আমাদের এবারের পরিবেশনা। গানটির কথা, আমি তো ভুলেই গিয়েছি হারানোর নাম ধরে আর ডেকোনা। গানটির গীতিকাব্যকার মোহাম্মদ জহিরুল ইসলাম বাদল ও সুর দিয়েছেন অশোক কুমার সরকার। চলুন গানটি শুনে আসি শিল্পী সোহেল আহমেদের কণ্ঠে।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে অনুষ্ঠিত আধুনিক গানের অনুষ্ঠান সুরের মেলা। প্রিয় শ্রোতা বন্ধু, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের আজকের অনুষ্ঠানের শেষ গান নাম না জানা ফুল ফুটেছে মনের বনে গুঞ্জনে। এই গানটি শুনলে বুঝতে পারা যায় মনের গহীনে অজান্তে ফুটে ওঠা নাম না জানা ফুল হল অনুভূতির এক নীরব প্রকাশ। এটি এমন এক ভালো লাগা যার কোনো সংজ্ঞা হয় না, কিন্তু তার উপস্থিতি পুরো মনকে সুবাসিত করে তোলে। এই ফুলটি কোনো চেনা নিয়মে ফোটে না, এর কোনো নাম থাকে না, কিন্তু এর রূপ ও সৌন্দর্য মনের সবটুকুকে দোলা দিয়ে যায়। অনেক সময় জীবনের কোনো বিশেষ মানুষ বা হারিয়ে যাওয়া মুহূর্ত এই ফুলের সুবাস হয়ে ফিরে আসে। শত ব্যস্ততা আর ক্লান্তির মাঝেও মনের কোণে ফুটে থাকা এই ফুলটি এক অদ্ভুত মানসিক শান্তি ও স্বস্তি এনে দেয়। সব অনুভূতিকে ভাষায় প্রকাশ করা যায় না, কিছু কথা মনের ভেতরেই সবচেয়ে বেশি সুন্দর ও নিরাপদ থাকে। যখন মুখ ফুটে কিছু বলা যায় না, তখন মনের এই গুঞ্জনে হয়ে ওঠে অনুভূতির প্রধান বাহন। শ্রোতা বন্ধু, গানটির গীতিকার ডক্টর তৌফিক জহুরী ও সুরকার দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তাহলে চলুন গানটি শুনে আসি শিল্পী ডক্টর নাসিমা রহমানের কণ্ঠে।

সুপ্রিয় শ্রোতা, আবারও কথা হবে সুরের মেলার পরবর্তী আয়োজনে। শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। অনুষ্ঠানটি গ্রন্থনা করেছেন পপি দাস, উপস্থাপনায় ছিলাম আমি ইফাতারা ইরা, সম্পাদনায় আব্দুল আওয়াল, অনুষ্ঠানটি তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন, বাংলাদেশ বেতারের সাথেই থাকুন।

0: বাংলাদেশ বেতার ঢাকা। এ পালার অনুষ্ঠান উপস্থাপনে রয়েছে শামীম আহমেদ ও শাহনাজ পারভীন। প্রকৌশল দায়িত্বে আছেন ইফতিহাজ আহমেদ, নাসরিন আক্তার ও রাহাত তরফদার, এবং অধিবেশন তত্ত্বাবধানে আছেন উম্মে হাবিবাহিনী।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে ইংরেজি ভাষা শিক্ষার অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ, পরিচালনায় মোহাম্মদ আক্তারুজ্জামান।
2: Hello, good afternoon. Dear learners, I welcome all of you at today's English learning program, Let's Speak English. Amar sathe studiote aaj upasthit ache dujon chhatro. Amra tader sathe porichito hoi.
3: Hello, I'm Oishurjo Khairul Oishi, a student of the University of Dhaka, and I welcome all of you to this program.
4: Hello everyone, my name is Mashur Rahman, and I'm a student of A-Levels.
2: Thank you both Mashur and Oishi for coming to our studio for this program. Dear learners, amader ajker onushthantir topic hocche importance of going on a study tour, othoba shikha bhromone jawar gurutto. আজকের অনুষ্ঠানটির লক্ষ্য হলো আমরা আই এম রিয়েলি এক্সাইটেড, অর্থাৎ আমরা আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা আমাদেরকে কনফিউজড করে, স্পেশালি ইন টার্মস অব লার্নিং ইংলিশ। ফর এক্সাম্পল, উই সে হোয়েদার ইট ইজ আই এম বোর্ড অর আই এম বোরিং। আওয়ার এম ইজ টু টক অ্যাবাউট দিস সর্ট অফ প্রবলেম, অর্থাৎ উইল টক টুডে অ্যাবাউট ইডি অ্যান্ড আইএনজি অ্যাডজেক্টিভস। Dear learners, আমরা আজকের অনুষ্ঠানটিতে ইম্পর্টেন্স অব গোয়িং অন এ স্টাডি ট্যুর এর উপর ভিত্তি করে একটি শর্ট কনভারসেশন শুনব। তার আগে এই কনভারসেশনটিতে ব্যবহৃত বেশ কয়েকটি শব্দের অর্থ জেনে নেব। হয়তো এই শব্দগুলোর অর্থ তোমাদের কাছে পরিচিত হতে পারে, আবার অপরিচিত হতে পারে, অর্থাৎ ইট মে বি ফ্যামিলিয়ার অর আনফ্যামিলিয়ার। ফার্স্ট ওয়ার্ড হচ্ছে আর্কিটেকচার। স্পেলিং অব দিস ওয়ার্ড ইজ ARCHITECTURE. Hope you have been able to write. এটির ফর্ম বা স্ট্রাকচার হলো নাউন, বাংলা মিনিং হলো স্থাপত্য অথবা স্থাপত্য শিল্প। আর আমরা ইংরেজিতে যদি মিনিং করি, এটার অর্থ আসে দ্য প্র্যাকটিস অ্যান্ড জব অফ অ্যান আর্কিটেক্ট। এর পরের ওয়ার্ডটি হলো ইম্প্রেশন, IMPRESSION. Hope you have been able to write. And the structure of this word is noun. এর বাংলা অর্থ হলো ধারণা, অথবা ইংরেজিতে আমরা বলতে পারি an idea অথবা feeling, etc. এরপরে আমরা যে শব্দটি সম্পর্কে জানবো সেটা হলো মনোটোনি। খুব কমন ওয়ার্ড এটি, মনোটোনি। এর বাংলা অর্থ হলো একঘেয়েমি বা গতানুগতিকতা বা বৈচিত্র্যের অভাব। এই ধরনের সেন্সগুলোতে আমরা মনোটোনি শব্দটা ব্যবহার করি। এর ফর্ম বা স্ট্রাকচার হলো নাউন, আর স্পেলিং হচ্ছে MONOTONY. Next word is diverse. This is an adjective and the meaning of this word is various or bangla shabd bangla ortho holo bibhinno, or eighty form holo adjective. A spelling hocche DIVERSE. Last word is dome, DOME. Of course this is a noun and er bangla ortho holo gombuj, or er ingreji synonym dewa jete pare rounded, something rounded. Yes, dear learners, now let's enjoy reading the conversation, importance of going on a study tour.
4: Hi, have you heard the great news? Our college is organizing a study tour to Bagerhat this winter.
3: Yes, I have. I'm really excited. But honestly, some students were saying it's just a waste of time and money. Why do you think a study tour is so important for us?
4: I think textbook knowledge is just theoretical. When we visit historical places like the 60 Dome Mosque, Shat Gombuj Masjid, we see history face to face. It bridges the gap between what we read and what actually exists.
3: That's true. Reading about the 15th century architecture of Khan Jahan Ali in a book is one thing, but standing inside the structure and seeing the 60 pillars with our own eyes creates a permanent impression.
4: Exactly. Plus, Student life in Bangladesh can be so successful with continuous coaching, exams, and academic pressure. A tour breaks that monotony, refreshes our minds, and relieves our anxiety.
3: Right you are. Traveling together also teaches us social skills, cooperation, and how to adjust with peers outside the classroom environment. It builds leadership and independence.
4: We also get to experience our country's diverse culture, local food and geography. It makes us more patriotic and aware of our own heritage.
3: You've completely convinced me. It is not just an excursion, it is a vital part of our practical education and personal growth. I am signing up today.
4: Great, thanks a lot.
3: You're welcome.
2: I was amazed listening to this short conversation. Dear learners, I hope you must have enjoyed it. Thank you very much. Mashur and Oishi, dear learners, আমাদের আজকের অনুষ্ঠানটির যে কথাটি বলেছিলাম আমরা ইডি এবং অ্যাজেক্টিভ এবং আইন এন্ড আইন যে অ্যাজেক্টিভ নিয়ে যে কনফিউজড আমরা হয়ে যাই সেটা নিয়ে একটু কথা বলবো ডিয়ার লার্নার্স এই শর্ট কনভারসেশনটিতে একটি সেন্টেন্স ইউ মাস্ট হ্যাভ হার্ড এন্ড দ্যাট ইজ আই এম রিয়েলি এক্সাইটেড অর্থ হলো আমি খুবই বা সত্যিই খুবই আনন্দিত আমরা কনফিউজড হয়ে যাই আইনজি এবং ইডি অ্যাজেক্টিভের ইউজেস নিয়ে আমরা বলতে পারি না যে আমরা আই এম বোর্ড বলবো না আই এম বোরিং বলবো আই এম বোর্ড ইয়েস থ্যাংক ইউ হোয়াট ইউ থিঙ্ক মৈশি ইয়েস আই এম বোর্ড ইয়েস কারণটা আমরা এইসব ব্যাখ্যা করবো আজকে আমরা যারা দূরে বসে আমাদের অনুষ্ঠানটা শুনছো তাদের জন্য এই আগাম বার্তা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে ইয়েস আমরা কনফিউজড হয়ে যাই আইএনজি এবং ইডি অ্যাজেক্টিভের ইউজেস নিয়ে আমি ইতিমধ্যেই বলেছি দেয়ার আর মেনি অ্যাজেক্টিভস এন্ডিং ইন আইএনজি অ্যান্ড ইডি ফর এক্সাম্পল বোরিং অ্যান্ড বোর্ড We shouldn't say she is boring because her job is bored. Rather, we should say she is bored because her job is boring. Othat somebody is bored if something is boring. Othat kyo bored hote pare, birokto hote pare, jodi kono kisu biroktikor mone hoy. অর্থাৎ বিরক্তিকর অ্যাজেক্টিভ আবার বিরক্ত অ্যাজেক্টিভ অর্থাৎ ব্যক্তি বিরক্ত হতে পারে কিন্তু জিনিস বিরক্ত হতে পারে না দ্যাটস ওয়াই উই শুড সে সামবডি ইজ বোর্ড ইফ সামথিং ইজ বোরিং অর ইফ সামথিং ইজ বোরিং ইট মেক্স ইউ বোর্ড তবে এই ধরনের ব্যবহারে আমরা অনেক সময় এক্সেপশন পেয়ে যাই যেমন আমরা বলতে পারি ব্যক্তির ব্যবহার কোয়ালিটির ক্ষেত্রে এই এক্সেপশনটা হয়ে যায় যেমন ইফ এ পার্সন ইজ বোরিং দিস মিন্স দ্যাট দে মেক আদার পিপল বোর্ড যদি কোনো ব্যক্তি অন্য ব্যক্তিকে বোর্ড করে তাহলে আমরা বলতে পারি যে সি ইজ এ বোরিং পার্সন ঠিক আছে না ভেরি ক্রিটিক্যাল জিনিস এগুলো আমাদেরকে একটু শিখে নিতে হবে কষ্ট করে আর ইফ সামথিং ইজ বোরিং ইট মেক্স ইউ বোর্ড থ্যাংক ইউ Dear learners, amra onek shomoy bole thaki je Johnny always talks about the same thing. He is really boring. Othat jodi kono byakti eki jinish bare bare bole, tahole amra bolbo he is boring. Shei khetre kintu niyom ta thakle na. This exception ache prottekta jinisher. Tobe most of the cases amra jeta dekhi seta holo je jodi subject ব্যক্তিবাচক হয় তাহলে আমরা ইডি ভার্ব ইউজ অ্যাজেক্টিভ ইউজ করবো আর যদি বস্তুবাচক হয়ে যায় তাহলে সেটা আইন অ্যাজেক্টিভ হবে ইয়েস ওইশি উড ইউ প্লিজ টেল আস অ্যাট লিস্ট টু সেন্টেন্সেস ইউজিং দিস স্ট্রাকচার অর্থাৎ আইএনজি অ্যান্ড ইডি অ্যাজেক্টিভস
3: My job is boring. I'm bored with my job. My job is interesting.
2: Yes. Any more? You can say the film was disappointing. Yes. And Mashtur, would you please say at least two sentences using this structure?
4: We were disappointed with the film.
2: Film was disappointing. Yes. The film was disappointing. Is it correct?
4: Yes.
2: Thank you, dear learners. তোমরা শুনলে যে এই ধরনের অ্যাজেক্টিভ গুলো আমরা ব্যবহার করার সময় অবশ্যই একটু কেয়ারফুল থাকতে হবে হ্যাঁ আরো অ্যাজেক্টিভ আছে যেমন আমরা বলি যে অ্যামিউজিং অ্যামিউজড অ্যান্ড কনফিউজিং কনফিউজড আই ওয়াজ কনফিউজড বিকজ দি সিচুয়েশন ওয়াজ কনফিউজিং ওকে ইউ ক্যান সে ইন দিট ওয়ে অর ইউ ক্যান সে এক্সস্টিং এভরিথিং ওয়াজ এক্সস্টিং We were also exhausted. The film was annoying. Why are you annoyed? The film was annoyed. How have you enjoyed the film? It's annoying. I'm annoyed seeing this movie. You can say this. Or you can say, it's really disgusting. They are disgusted. Okay, we are almost at the end of our session today. No more today. Hope to talk to you very soon.

0: এতক্ষণ শুনলেন ইংরেজি ভাষা শিক্ষার অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ, পরিচালনায় মোহাম্মদ আখতারুজ্জামান, সম্পাদনে ছিলেন মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে আঞ্জুমানারা বেগম, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাশরুফা তানজিনা নসীন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটি বিজ্ঞপ্তি। সংশ্লিষ্ট সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে কলকাতার নিউ মার্কেট এলাকায় সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশী নাগরিকদের জরুরি পরিষেবা ও দুর্ঘটনায় আহত ও নিহতদের, বাংলাদেশে অবস্থানরত পরিবার পরিজনদের যোগাযোগের প্রয়োজনে একটি সার্বক্ষণিক হেল্প লাইন চালু করা হয়েছে। প্রয়োজনে যোগাযোগ করুন মোহাম্মদ ওমর ফারুক আকন্দ, দ্বিতীয় সচিব, মোবাইল নম্বর 9182-7482-1352। আমি আবারও বলছি, মোবাইল নম্বর 9182-7482-1352, হোয়াটসঅ্যাপ নম্বর +88017172-91266 এবং +99993426119। বিজ্ঞপ্তিটি শুনলেন
0: বাংলাদেশ বেতার ঢাকা। সমবেত কণ্ঠে এখন শুনবেন খাল খননের গান। গানটির গীতিকার এস এম নাসির উদ্দিন, সুর করেছেন সুমনি রেজা খান।

বাংলাদেশ বেতার ঢাকা। এবারে শুনবেন দেশের গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন অজিত রায়, কথা সাজিয়েছেন জাহিদুল হক, সুর করেছেন সুজিয় শ্যাম।

0: দেশের গান শুনলেন অজিত রায়ের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা।

রবীন্দ্রসঙ্গীত শুনছেন ফারহানা খান পুরবীর কণ্ঠে।

0: পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন ফারহানা খান পুরবীর কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শামিমা রহমান। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক মোট ৯৩৩৩.৫৮ লাখ টাকা ব্যয় সাপেক্ষ ১০টি প্রকল্পে অনুমোদন দিয়েছে। একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ রাজধানীতে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়। এসব প্রকল্পের মধ্যে ৬টি নতুন এবং ৪টি সংশোধিত। মোট প্রকল্প ব্যয়ের মধ্যে ৮৪৮১ কোটি ৭১ লাখ টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে এবং ৮৪৪.৮৭ লাখ টাকা প্রকল্প ঋণের মাধ্যমে অর্থায়ন করা হবে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ২টি প্রকল্প রয়েছে। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, হালাল খাদ্য সংস্কৃতি ও মূল্যবোধ শুধু মুসলিম বিশ্বের জন্য নয়, সমগ্র মানব সভ্যতার জন্য একটি বড় সম্পদ ও শক্তিতে পরিণত হতে পারে। তিনি আজ রাজধানীতে মালয়েশিয়ান হাইকমিশন আয়োজিত থিঙ্ক হালাল গ্রো গ্লোবাল শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, হালাল পণ্য ও সংস্কৃতির বিকাশ শুধু একটি ধর্মীয় বা সাংস্কৃতিক বিষয় নয়, এটি বৈশ্বিক অর্থনীতি ও মানব কল্যাণের সঙ্গেও সরাসরি সম্পর্কিত। বিশ্ববাজারে হালাল খাদ্যের একটি বিশাল বাজার রয়েছে এবং ভোক্তা ও বিনিয়োগকারী উভয়ই এই খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে প্রস্তুত। ধর্মীয় ও সামাজিক ক্ষেত্রে বাংলাদেশ ও মালয়েশিয়ার অভিন্ন মূল্যবোধের কথা উল্লেখ করে জহিরুদ্দিন স্বপন বলেন, দুই দেশ যৌথভাবে তাদের অভিন্ন মূল্যবোধ, সংস্কৃতি ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে হালাল শিল্পের বিকাশ ও বিশ্ববাজারে এর পরিধি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এদিকে তথ্য সম্প্রচার মন্ত্রী আজ রাজধানীর তথ্য ভবনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন এর পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বক্তব্যে বলেন, স্বাধীন বাংলাদেশে গণমাধ্যম বর্তমানে সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে। স্বাধীন বাংলাদেশে এর আগে গণমাধ্যম কখনো এতটা স্বাধীনতা ভোগ করেনি। তবে এই স্বাধীনতার সুযোগ নিয়ে যেন অপসাংবাদিকতার সংস্কৃতি তৈরি না হয় সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বিগত সরকার ভোট কারচুপির মাধ্যমে অনন্তকাল ক্ষমতায় থাকার বাসনা পোষণ করেছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি আজ রংপুরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় এ মন্তব্য করেন। তথ্য সম্প্রচার উপদেষ্টা বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে জনগণের জন্য কাজ করা এবং প্রশাসনের প্রতিটি পর্যায়ে দায়িত্বশীলতা নিশ্চিত করা। এ সময় কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানান তিনি। আগামীকাল দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ জামায়াতে ইসলাম নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমদ বীর বিক্রম প্রতিদ্বন্দ্বিতা করবেন। জাতীয় সংসদের সদস্যগণ এই নির্বাচনে ভোট দেবেন। নির্বাচন কর্মকর্তা হিসেবে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন দায়িত্ব পালন করবেন। জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভারতের কলকাতায় একটি হোটেলে আজ এক অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের প্রাণহানি ও আরও কয়েকজন আহত হয়েছেন। মৃতদের মধ্যে একটি শিশুও রয়েছে। কলকাতা থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, আগুন লাগার পর হোটেলটি ঘন ধোঁয়ায় ঢেকে যায়। কয়েকজনের মরদেহ বাথরুমে পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাশ্রয়ী মূল্যের ওই হোটেলের একটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হতে পারে। নিহতদের মধ্যে ৫ জন বাংলাদেশী নাগরিক বলে কলকাতা পুলিশ নিশ্চিত করেছে। তারা চিকিৎসার জন্য কলকাতা গিয়েছিলেন। ইরানের সৈন্যদের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ করে সংযুক্ত আরব আমিরাত ইরানের ওপর অনির্দিষ্টকালের জন্য বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে। সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী এক বিবৃতিতে বলেন, এ অঞ্চলের শান্তি ও নিরাপত্তার বিষয় উপেক্ষিত হওয়ার মতো ঘটনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরান সংযুক্ত আরব আমিরাতের ওপর ক্ষেপণাস্ত্র হামলার কথা অস্বীকার করেছে। তারা এই ঘটনাকে সাজানো অভিযান হিসেবে ব্যাখ্যা করেছে। খেলার খবর ক্রিকেট। আগামী শনিবার বাংলাদেশ ও স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে। ম্যাকেতে বাংলাদেশ সময় সকাল ৬টায় খেলা শুরু হবে। সিরিজ ড্র করতে হলে অস্ট্রেলিয়ার এই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই। দুই ম্যাচ সিরিজে বাংলাদেশ ১-০তে এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। এরপর আমাদের স্থানীয় সংবাদ।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় সংবাদ ইংরেজিতে।
2: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রেড বাই আসমা আফশাল। A discussion meeting was held at the Deputy Commissioner's Conference Room in Pagerhat today on the occasion of the Water Vessel Census 2026. Presided over by Deputy Commissioner Ghulam Mohammad Batin, the meeting was attended among other by Additional Deputy Commissioner General, Deputy Director of the District Statistics Department and concerned officials. Earlier, a colorful rally was brought out from the Deputy Commissioner's office premises and ended at the same venue after parading different main roads of the town. Later, the Deputy Commissioner inaugurated the program by releasing balloons. The meeting of the District Child Labour Monitoring Committee was held at the Deputy Commissioner's Conference Room in Pagerhat today. The meeting discussed on identifying and inspecting hotspots of child labour in the district, creating a database of houses engaged in child labour, publicising, arranging for the rehabilitation and training of children in collaboration with government and non-government organizations, bringing children back from child labor and providing education. Besides, the meeting also discussed on raising awareness on the prevention of child labor and effective implementation of existing laws. Presided over by Deputy Commissioner Ghulam Mohammad Batin, the meeting was attended, among other, by Deputy Inspector General of Khulna Department of Factories and Institutions, Inspection and Concerned Officials, Assistant Inspector General of Khulna Department of Factories and Institutions, Inspection, gave a presentation on child labor. The District Administration and Khulna Department of Factories and Institutions, Inspection, jointly arranged. A consultation meeting with the stakeholders was held at the Rampal Upazila Purishad Auditorium in Pagerhat today to raise awareness and strengthen preventive activities to prevent violence and exploitation against children. The Upazila Nirbhay officer attended it as chief guest. The meeting emphasized on the need of taking coordinated initiatives to prevent violence and exploitation against children. The officials of different government departments, public representatives, teachers, journalists, and representatives of civil society were present at the time. A 10-day-long soft skills training began at the Sadar Upazila Parishad Conference Room in Chuadanga today to improve the quality of life of marginal professionals. Deputy Commissioner Lutful Nahar inaugurated it as chief guest. Presided over by Upazila Nirbhay officer, the inaugural function was attended, among other, by Assistant Director of District Social Service Office, Upazila Social Service Officer and President of Chuadanga Press Club as a special guest. The training will provide training to the people associated with different traditional professions as blacksmith, potter, barber, bamboo cane work and nukshi katha. 30 trainees are taking part in the training. The Upazila Administration and Social Service Office jointly arranged it. Today is the 46th foundation anniversary of Bangladesh Jatiyotabadi Shechhasevak Dal. In Magura, a discussion meeting was held at the district auditorium today on the occasion. Senior Joint General Secretary of District BNP, Alamgir Hussain, attended it as chief guest. Presided over by the convener of the district Jatiyotabadi Shechhasevak Dal, the meeting was attended, among other, by large number of party leaders and workers. Earlier, a colorful rally was brought out from the Nomani Moidan and ended at the same venue after parading different main roads of the town. Meanwhile, a discussion meeting was held at the Shalikha Upazila BNP Party Office in Magura today to observe the 46th founding anniversary of the Bangladesh Shechhasevak Dal. Joint Convener of District BNP, Barrister Mithun Roy Choudhury, attended it as chief guest. Earlier, a colorful rally was brought out from the party office premises and ended at the same venue after parading different main roads of the Upazila. A large number of party leaders and workers were took part in it. A sharing meeting was held on the prevention of child labor at Shokipur Union Parishad Auditorium under Devhata Upazila in Satkhira Chure. The meeting discussed on creating awareness about the harmful effects of child labor. Presided over by the chairman of the Union Parishad, the meeting was attended among other by the members of the Union Parishad, local leaders of BNP and Jamaat Islami, and people from different professions, a non-government organization and a state. A reception was accorded to meritorious students who got GPA 5 in the SSC Dakhil at Equivalent Examination 2026 at a non-government organization in Chinaitha town today. The president of Islami Chhatra Shibir of town branch and local elite were present at the time. Finally, weather and focus valley till on tuner says there is no inland river port warning and no signals to be hoisted. And that is the end of the news. Dear listeners, you are welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Khuda Hafiz.
1: Bangladesh Betar Khulla. Shuru hocche byaboharik ইংরেজি শিক্ষার অনুষ্ঠান চলো ইংরেজি শিখি, পরিচালনায় প্রফেসর ইকবাল হোসেন।
3: চলো ইংরেজি শিখি অনুষ্ঠান থেকে সুপ্রিয় শ্রোতা বন্ধুদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হলো কমন মিস্টেক্স ইন ইংলিশ। ইংরেজি ভাষা শিক্ষার্থী বন্ধুরা, আপনারা ইংরেজি শিখছেন একেবারে সেই প্রাথমিক স্তর থেকে শুরু করে মাধ্যমিক স্তর, উচ্চ মাধ্যমিক স্তর এবং ডিগ্রি পর্যায়ে, কিন্তু তারপরেও অনেক ভুল ত্রুটি থেকে যাচ্ছে। তো আমাদের উদ্দেশ্য হলো যে কীভাবে সঠিকভাবে শুদ্ধভাবে ইংরেজি বলা ও লেখা যায়। আমাদের প্রচেষ্টা হলো শুদ্ধভাবে লেখার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে সহযোগিতা করা, যাতে ইংরেজি ভাষা শিক্ষার্থী বন্ধুরা তাদের এই ছোটো ছোটো গ্রামাটিক্যাল মিস্টেকগুলো ওভারকাম করতে পারে এবং শুদ্ধভাবে ইংরেজি বলতে ও লিখতে পারে। তো আমাদের যে প্রক্রিয়া, মানে যে পদ্ধতি, সেই পদ্ধতিটা হলো যে একটি ইনকারেক্ট সেন্টেন্স বলা হবে এবং পাশাপাশি তার যে গ্রামাটিক্যাল মিস্টেক, সেই মিস্টেকটা নিয়ে আমরা আলোচনা করব। কোথায় সেই দোষটি, কোথায় সেই ফল্টটা, কোথায় এররটা, কোথায়। প্রথম যে সেন্টেন্সটি সেটি হলো হি উইল গো টু অ্যাব্রড টুমারো, আগামীকাল সে বিদেশে যাবে। হি উইল গো টু অ্যাব্রড টুমারো, এটা একটি ইনকারেক্ট সেন্টেন্স। হি উইল গো টু অ্যাব্রড হয় না, হি উইল গো অ্যাব্রড। এই অ্যাব্রড শব্দটি কিন্তু এটা অ্যাডভার্ব, সুতরাং সে এই গো ভার্বটি, ভার্বের পরে অ্যাব্রডটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। কিন্তু অ্যাব্রড তো আর নাউন না, সুতরাং কোনো দেশ না যে উইল, হি উইল গো টু, আমরা বলতে পারি হি উইল গো টু এ ফরেন কান্ট্রি, হি উইল গো টু জার্মানি, হিল গো টু ব্রিটেন, এটা বলতে পারে যখন নাউন হয়। কিন্তু সে বিদেশে যাবে, এই যে বিদেশ বোঝাতে আমরা অ্যাডভার্ব ব্যবহার করেছি, অ্যাব্রড, এটা অ্যাডভার্ব। সুতরাং হি উইল গো অ্যাব্রড, এখানে আর কোনো প্রিপোজিশন অর্থাৎ টুর প্রয়োজন নেই। হি উইল গো অ্যাব্রড টুমারো, হি উইল গো অ্যাব্রড। আমরা ওই যে বললাম যে নাউন হলে আমরা সেক্ষেত্রে টু ব্যবহার করতে পারি, কিন্তু যেহেতু এটা অ্যাডভার্ব সেক্ষেত্রে আর কোনো টুর প্রয়োজন নেই। পরের সেন্টেন্সটি হলো The police has proved the accident. The police has proved the accident. Police durghonati khutiye dekheche, tadonto koreche. Prove. Police has proved the accident. Ekhane kintu ekti subject er pore verb ti singular hobe naki plural hobe, ortat subject ti singular naki plural, shei bishoye amader ekti bhul lagena ami dekhte pacchi. Police kintu সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয় না, পুলিশের পরে সবসময় মানে প্লুরাল ভার্ব ব্যবহৃত হয়, আর হয়, ওয়ার হয়, হ্যাজ হবে না, এটি হ্যাভ হবে। দি পুলিশ হ্যাভ প্রভড দি অ্যাক্সিডেন্ট, পুলিশ দুর্ঘটনা তদন্ত করেছে। কাজেই শ্রোতা বন্ধুরা এখানে মনে রাখতে হবে যে পুলিশ একটি প্লুরাল সাবজেক্ট, পুলিশ বলতে একজনকে বোঝায় না, পুলিশ বলতে পুলিশ একটি জন, একটি গোষ্ঠী, গোষ্ঠীকে বোঝায়, একটা বাহিনীকে বোঝায়। সুতরাং দি পুলিশ হ্যাভ প্রভড দি অ্যাক্সিডেন্ট, পুলিশের পরে আর হবে, ওয়ার হবে, হ্যাভ হবে, এটা মনে রাখতে হবে। এটা সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা যাবে না, পুলিশের পরে সবসময় প্লুরাল ভার্ব হবে, এটা মনে রাখতে হবে। দ্য পুলিশ হ্যাভ প্রভড দি অ্যাক্সিডেন্ট। পরের সেন্টেন্স ছিল আই বট এ লট অফ ফিশেস, এখানেও আমরা সিঙ্গুলার প্লুরাল জনিত যে ভুলটা, সেই ভুলটা এখানে আমি দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে যে আই বট এ লট অফ ফিশেস হয় না, আই বট এ লট অফ ফিশ। শ্রোতা বন্ধুরা এখানে মনে রাখতে হবে একটা জিনিস, ফিশটা কিন্তু সিঙ্গুলার, ফিশটা কিন্তু আনকাউন্টেবল নাউন, ফিশেস হয় না, কখনোই ফিশেস হয় না। আই বট এ লট অফ ফিশ, লট অফ ফিশ, আই বট এ লট অফ ফিশ, আই কট ফাইভ ফিশ, ফাইভ ফিশেস না, ফাইভ ফিশ, টেন ফিশ, সবসময় সিঙ্গুলার হিসেবে হবে, তাই ফিশটা সবসময় সিঙ্গুলার হিসেবে, অর্থাৎ এটি আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন কিন্তু প্লুরাল হয় না, এটা সবসময় সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়। সুতরাং আই বট এ লট অফ ফিশ, দিস ইজ এ গুড নিউজ, দিস ইজ আ গুড নিউজ, নিউজ কিন্তু আনকাউন্টেবল নাউন, নিউজ আনকাউন্টেবল নাউন। সুতরাং আনকাউন্টেবল নাউনকে যেমন প্লুরাল করা যায় না, আবার তার আগে এ অ্যান ব্যবহার করা যায় না, দিস ইজ গুড নিউজ, দিস ইজ গুড নিউজ, এটা একটি ভালো খবর, দিস ইজ গুড নিউজ, এ গুড নিউজ এটা হয় না, যেহেতু নিউজটা আনকাউন্টেবল, সুতরাং এখানে আমরা এ ব্যবহার করতে পারি না, দিস ইজ গুড নিউজ। হি গেভ মি অ্যান ইনফরমেশন, এখানেও একই ধরনের, নিউজের মতো ইনফরমেশনের ক্ষেত্রেও আমরা দেখি এটি আনকাউন্টেবল নাউন, এইটি ইনফরমেশনস বলা যাবে না, এটা প্লুরাল করা যাবে না। হি গেভ মি ইনফরমেশন, অ্যান ইনফরমেশন না, সঠিকটা হলো হি গেভ মি ইনফরমেশন, কিংবা এটাও আমরা বলতে পারি না হি গেভ মি মেনি ইনফরমেশনস, না এটাও করা যাবে না, যেহেতু এটা আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনকে কখনো প্লুরাল করা যায় না, কিংবা তার পূর্বে এ অ্যান ব্যবহার করা যায় না, এটা মনে রাখতে হবে, এটুকু মনে রাখলেই হবে। নিউজটা আনকাউন্টেবল নাউন, ইনফরমেশন আনকাউন্টেবল নাউন, সুতরাং এখানে এটাকে প্লুরাল করা যাবে না, অথবা এর পূর্বে এ অ্যান ব্যবহার করা যাবে না। হ্যাঁ, তো কথা আছে, সেটা হচ্ছে যে সে আমাকে একটি ইনফরমেশন দিল, হি গেভ মি পিস অফ ইনফরমেশন, এখানে আমরা পিস অফ ইনফরমেশন ব্যবহার করতে পারি, পিস অফ ইনফরমেশন, হি গেভ মি এ পিস অফ ইনফরমেশন, হ্যাঁ এটা আমরা ব্যবহার করতে পারি। পরের সেন্টেন্সটি হল আরিফ হ্যাজ গন টু ঢাকা ইয়েস্টারডে, আরিফ হ্যাজ গন টু ঢাকা ইয়েস্টারডে, তা এখানে একটি জিনিস মনে রাখতে হবে যে ইয়েস্টারডে যখন আসে গতকাল, এটা কিন্তু পাস্ট টেন্স, কিন্তু আমরা এই দেখছি যে এই সেন্টেন্সটিতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা যাবে না, যখন লাস্ট ইয়েস্টারডে এই জাতীয় শব্দ থাকবে, লাস্ট নাইট, হ্যাঁ ইয়েস্টারডে, এগুলো থাকলে অবশ্যই পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করতে হবে। আর পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহারের নিয়ম হলো যে পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, তা এখানে গো ভার্বের পাস্ট ফর্ম আছে ওয়েন্ট, সুতরাং হ্যাজ গন, এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা আছে, এটি ভুল হয়ে গেছে। কেন ভুল হয়েছে? কারণ ইয়েস্টারডে আছে, ইয়েস্টারডে থাকলে কোনোভাবেই প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা যাবে না, অবশ্যই অবশ্যই সেটাকে পাস্ট ইনডেফিনিট টেন্স অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। আরিফ ওয়েন্ট টু ঢাকা ইয়েস্টারডে, আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। পরের সেন্টেন্সটি হচ্ছে হি ইজ ইউজ টু ওয়ার্ক ইন দ্য সান, সে রোদের মধ্যে কাজ করতে অভ্যস্ত, এই যে অভ্যস্ত, ইউজ টু, ইউজ টু পরে কিন্তু ভার্ব প্লাস আইন যে হবে, হি ইজ ইউজ টু ওয়ার্কিং ইন দ্য সান, হি ইজ ইউজ টু ওয়ার্কিং ইন দ্য সান, এটা মনে রাখতে হবে যে সাবজেক্টের পরে যদি বি ভার্ব থাকে, অর্থাৎ অ্যাম ইজ আর ওয়াজ আর এগুলো থাকে, এবং তারপরে যদি ইউজ টু থাকে, অবশ্যই ভার্ব প্লাস আইন যে হবে, হি ইজ ইউজ টু ওয়ার্কিং ইন দ্য সান। হ্যাঁ, এখানে একটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে যে আমরা কখনো কখনো আমরা সাবজেক্টের পরে ইউজ টু ব্যবহার করি, ওই ক্ষেত্রে ভার্ব প্লাস আইন যে হবে না, যেমন আই ইউজ টু প্লে ফুটবল ইন মাই হাই স্কুল লাইফে আমি ফুটবল খেলতাম, আই ইউজ টু প্লে ফুটবল, এখানে কিন্তু সাবজেক্টের পরে অ্যামিজ আর ওয়াজ আর নেই, আই ইউজ টু প্লে ফুটবল, অতীতকালের অভ্যাস বোঝাতে আমরা ইউজ টু ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে ভার্বের পরে কোনো আইনজি যোগ হবে না। কিন্তু ইউজ টু যখন অভ্যস্ত বোঝায়, সেক্ষেত্রে আমরা সাবজেক্টের পরে একটা বি ভার্ব ব্যবহার করি, হি ইজ ইউজ টু, এবং ভার্ব প্লাস আইনজি হবে, হি ইজ ইউজ টু ওয়ার্কিং ইন দ্য সান, হি ইজ ইউজ টু ওয়ার্কিং ইন দ্য সান, হি ইজ ইউজ টু ইটিং চাইনিজ ফুড, চাইনিজ ফুড খেতে অভ্যস্ত, হি ইজ ইউজ টু ইটিং চাইনিজ ফুড। তো তাহলে যখন সাবজেক্টের পরে একটি বি ভার্ব থাকে এবং তারপর ইউজ টু থাকে, সেক্ষেত্রে ভার্ব প্লাস আইনজি হবে। কিছু কিছু ভার্ব থাকে, কিছু কিছু ওয়ার্ড থাকে, ভার্বও থাকে, যেটি হচ্ছে পাস্ট পার্টিসিপিয়াল ফর্মে যখন থাকে ভার্বটা, তখন ওই ভার্বের হয়ে টু প্লাস ভার্ব প্লাস আইএনজি হয়, টু প্লাস ভার্ব প্লাস আইএনজি। যেমন আই এম কমিটেড, আমি দায়বদ্ধ টু সার্ভ মাই কান্ট্রি, আমার দেশকে সেবা করতে। এই কমিটেডের পরে টু ভার্বে এবং ভার্বের শেষে আইএনজি যোগ করতে হবে, কমিটেডের পরে টু ভার্বে এবং ভার্বের শেষে আইএনজি যোগ করতে হবে। আই এম কমিটেড টু সার্ভিং মাই কান্ট্রি, আমি আই এম কমিটেড টু সার্ভ মাই কান্ট্রি বললে ভুল হবে, আই এম কমিটেড টু সার্ভিং মাই কান্ট্রি, সার্ভিং মাইন, ইউজ টু, কমিটেড টু, উইথ এ ভিউ টু, এই ধরনের ক্ষেত্রে আমরা ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করব। পরের সেন্টেন্সটা আছে, হি রিফিউজড হিজ প্রিভিয়াস স্টেটমেন্ট, সে তার পূর্বের যে স্টেটমেন্ট, পূর্বের যে উক্তি, সে উক্তি অস্বীকার করলো, বললো যে না আমি তো এই কথা বলিনি, অস্বীকার করলো। তা এই যে অস্বীকার করা, হে ই রিফিউজ না, এটা আছে ডিনাই, হি ডিনাইড হিজ প্রিভিয়াস স্টেটমেন্ট। আমরা রিফিউজ ব্যবহার করি কখন, রিফিউজ আর ডিনাই নিয়ে গণ্ডগোল বাঁধে, কখন রিফিউজ হবে আর কখন ডিনাই হবে। হ্যাঁ, রিফিউজ আছে কোনো কিছু গ্রহণ করতে অস্বীকার করা, আই রিফিউজড হিজ প্রপোজাল, আমি তার প্রস্তাব অস্বীকার করলাম। তাহলে কোনো একটা জিনিস গ্রহণ করতে অস্বীকার করা রিফিউজ, আর ঘটনার সত্যতা অস্বীকার করা সে ডিনাই, ঘটনার সত্যতা অস্বীকার করা ডিনাই, কোনো কিছু গ্রহণ করতে অস্বীকার করা রিফিউজ, রিফিউজড হিজ প্রিভিয়াস স্টেটমেন্ট, সেই পূর্বের উক্তি অস্বীকার করলো, এটা রিফিউজ না, এটা সে ডিনাই। তাহলে সঠিকটা হলো হি ডিনাইড হিজ প্রিভিয়াস স্টেটমেন্ট, সে তার পূর্বের স্টেটমেন্ট কথা অস্বীকার করলো, হি ডিনাইড হিজ প্রিভিয়াস স্টেটমেন্ট। তাহলে গ্রহণ করতে অস্বীকার করা রিফিউজ, ঘটনার সত্যতা অস্বীকার করা ডিনাই। পরের সেন্টেন্সটি হলো, হাসান ডিনাইড মাই অফার অফ এ জব, হাসান আমার একটা চাকরির প্রস্তাবে প্রস্তাব ডিনাই করলো, অস্বীকার করলো, এটা একটি ভুল সেন্টেন্স। একটা চাকরি প্রস্তাব করলাম যে তুমি একটা চাকরি তোমাকে দিতে চাই, তুমি নেবে, সে এটা নিতে চায় না, তাহলে সেটা ডিনাই করলো না, সেটাকে রিফিউজ করলো, হাসান রিফিউজড মাই অফার অফ এ জব। শ্রোতা বন্ধুরা এটা মনে রাখতে হবে যে কোথায় ডিনাই আর কোথায় রিফিউজ, যে ডিনাই ঘটনার সত্যতা অস্বীকার করা, সুতরাং হাসান আমার চাকরির প্রস্তাবে গ্রহণ করতে অস্বীকার করলো, এটা হচ্ছে রিফিউজ, হাসান রিফিউজড মাই অফার অফ এ জব। আরেকটা সেন্টেন্স বলি, রাকিব রিফিউজড মাই ইনভিটেশন, আমরা ইনভাইটেশন বলবো না, সঠিক উচ্চারণ হলো ইনভিটেশন, ইনভিটেশন নট ইনভাইটেশন, রাকিব রিফিউজড মাই ইনভিটেশন, রাকিব ডিক্লাইন্ড মাই ইনভিটেশন, ভদ্রতার সাথে বিনয়ের সাথে অস্বীকার করা, সেটা সে ডিক্লাইন, এটা দাওয়াত দিল, আমরা তো বলি না তোমার দাওয়াত আমি গ্রহণ করবো না, এটা বলি না, এরকম বলি না, বলে যে ভাই দাওয়াত নিতে পারছি না সরি, বিনয়ের সাথে যখন অস্বীকার করা ডিক্লাইন, হি রাকিব ডিক্লাইন্ড মাই ইনভিটেশন, রাকিব ডিক্লাইন্ড মাই ইনভিটেশন। সো তাহলে এই যে বিনয়ের সাথে অস্বীকার করা ডিক্লাইন, DCLINE ডিক্লাইন। পরের সেন্টেন্সটি হলো, মাই ফ্রেন্ড উইল কাম টুডে আফটারনুন, আজকে সন্ধ্যায় বিকেলবেলায়, আজ বিকেলবেলায় আমার বন্ধু আসবে, মাই ফ্রেন্ড উইল কাম টুডে আফটারনুন। তো আমরা এই যে আজকে বিকেলবেলায় বোঝাতে, কিন্তু টুডে আফটারনুন বুঝি না, দিস আফটারনুন, দিস ইভিনিং, দিস মর্নিং, আজ সকাল দিস মর্নিং, আজ বিকেল দিস আফটারনুন, আজ সন্ধ্যায় দিস ইভিনিং। সো তাহলে এই সেক্ষেত্রে আমরা টুডে আফটারনুন ব্যবহার করবো না, টুডে মর্নিং ব্যবহার করবো না, টুডে ইভিনিং ব্যবহার করবো না, কি বলবো, দিস আফটারনুন, দিস ইভিনিং, দিস মর্নিং, মাই ফ্রেন্ড উইল কাম দিস আফটারনুন। তাহলে যে আমরা টুডের পরিবর্তে দিস ব্যবহার করবো, মাই ফ্রেন্ড উইল কাম দিস আফটারনুন। পরের সেন্টেন্সটি, আই উইস আই ওয়াজ এ মিলিয়নিয়ার, আমি যদি একজন কোটিপতি হতে পারতাম। এই যে অপূরণীয় আকাঙ্ক্ষা, এইটাকে বলে সাবজাংটিভ মোড, অর্থাৎ যে আশা পূরণ হবে না, ইচ্ছা করা, যদি হতে পারতাম, যদি করতে পারতাম। তো এই জাতীয় সেন্টেন্সের ক্ষেত্রে যদি পাস্ট সেন্টেন্স হয়, তাহলে ওটা ভার্বটা পাস্ট ফর্ম হয়, ভার্বটা পাস্ট ফর্ম, পাস্ট ইনভিটেন্স পাস্ট ফর্ম হয়, আর যদি বি ভার্ব থাকে তাহলে সবসময় ওয়ার হয়, পাস্ট টেন্সে ওয়ার হয়, বি ভার্বটি পাস্ট টেন্সে ওয়ার হয়। আই উইশ আই ওয়ার এ মিলিয়নিয়ার, আই উইশ আই ওয়ার এ মিলিয়নিয়ার, আই আই ওয়ার, ওয়ার হবে, যদি আমি কোটিপতি হতে পারতাম। আমি আর একটা উদাহরণ দিই, যে আই উইশ আই হ্যাভ এ কার, আমার যদি একটি কার থাকতো, তা আমি বললাম যে পাস ফর্ম হবে এটা, আই উইশ আই হ্যাড এ কার, হ্যাভ না, আই হ্যাড এ কার, আই উইশ আই হ্যাড এ কার, আই উইশ আই হ্যাড এ কার, যদি আমার একটি কার থাকতো, আই উইশ, এটা সাবজাঙ্কটিভ মোড বলে, এটাকে সাবজাঙ্কটিভ মোড। একজন লোক বৃষ্টির মধ্যে ভিজছে, ছাতাটা আনেনি, তো বললো যে ছাতাটা থাকলে ভালো হতো, আই উইশ আই হ্যাভ এ কার, আই হ্যাভ অ্যান আমব্রেলা, না আই উইশ আই হ্যাড অ্যান আমব্রেলা, আই উইশ আই হ্যাড অ্যান আমব্রেলা, সাথে নেই কিন্তু একটা ছাতা হলে ভালো হতো যদি ছাতাটা থাকতো, আই উইশ আই হ্যাড অ্যান আমব্রেলা। সো তাহলে যে আশা পূরণ হবার নয় কিন্তু আকাঙ্ক্ষা প্রকাশ করা হয় সেক্ষেত্রে এটাকে সাবজাঙ্কটিভ মোড বলে, এবং সেক্ষেত্রে ভার্বটি পাস্ট ফর্ম হয়, এবং যদি বি ভার্ব থাকে, অ্যামিজার ওয়াজার থাকে, সেক্ষেত্রে ওটা সবসময় ওয়ার হয়, পাস্ট টেন্সে ওয়ার হয়। পরের সেন্টেন্স আছে, ইট ইজ টাইম উই স্টার্ট আওয়ার জার্নি, আমরা সময় হয়েছে আমাদের জার্নি, মানে যাত্রাটা শুরু করার সময় হয়েছে আমাদের যাত্রা শুরু করার। এই যে ইট ইজ টাইম, মানে যে এক্সপ্রেশনে যে সেন্টেন্স ইট ইজ টাইম দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে সাবজেক্টের পরের ভার্বটি অবশ্যই পাস্ট ইনডেফিনিট টেন্স হবে, পাস্ট ফর্ম হবে। ইট ইজ টাইম উই স্টার্টেড আওয়ার জার্নি, উই স্টার্ট আওয়ার জার্নি না, সেন্টেন্সটি আছে এখানে, ইট ইজ টাইম উই স্টার্ট আওয়ার জার্নি, ইট ইজ টাইম উই স্টার্টেড আওয়ার জার্নি, পাস্ট ফর্ম করতে হবে। স্টার্টের পর একটা ইড লাগিয়ে দিলে পাস্ট ফর্ম হয়ে গেল, ইট ইজ টাইম উই স্টার্ট আওয়ার জার্নি, পাস্ট টেন্স আমাদের মনে আছে, আসলে পাস্ট না, সেন্ট মানে অবয়বগত, আকারগত, স্ট্রাকচারালি মনে হচ্ছে যেন পাস্ট টেন্স, আসলে তা না, মানে এখনই আমাদের জার্নি শুরু করতে হবে, হ্যাঁ দেরি হয়ে গেছে এরকম ভাবটা, হ্যাঁ বিরক্ত প্রকাশ করা হচ্ছে। সো ইট ইজ টাইম উই স্টার্টেড আওয়ার জার্নি। পরের সেন্টেন্সটি, উড ইউ মাইন্ড টু ক্লোজ দি ডোর, আপনি কি দরজাটা বন্ধ করতে কিছু মনে করবেন, উড ইউ মাইন্ড টু ক্লোজ দি ডোর, তাহলে এখানে একটি ভুল আছে, মাইন্ডের পরে যে টু ক্লোজ দি ডোর বললাম দরজাটি বন্ধ করতে, কিছু কিছু ভার্ব আছে যে সেই ভার্বের পরে একটি ভার্ব থাকলে ওর শেষ আইনজি হয়ে যায়, ভার্ব প্লাস আইনজি যোগ করতে হয়, আইনজি যোগ করতে হয়। আবার কিছু কিছু ভার্ব আছে সে ওই ভার্বের পরে টু প্লাস আরেকটি ভার্ব, টু প্লাস, তাহলে ভার্ব প্লাস টু প্লাস ভার্ব, আবার ভার্ব প্লাস ভার্ব প্লাস ভার্ব প্লাস আইনজি, ভার্ব প্লাস ভার্ব প্লাস আইনজি, আবার ভার্ব প্লাস টু প্লাস ভার্ব। উড ইউ মাইন্ড টু ক্লোজ দি ডোর, এই মাইন্ডের পরে টু হবে না, এই মাইন্ডের পরে ভার্বের শেষে আইনজি হবে। উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর, হ্যাঁ দরজাটি বন্ধ করতে মাইন্ড করবেন, আসলে ইংরেজ জাতি এরা খুব সভ্য জাতি, দরজাটি বন্ধ করতে বলছি কৌশলে, দরজাটি কি বন্ধ করতে মাইন্ড করবেন, মানে আমি বলি না এই দরজাটা বন্ধ করে দেয়, ক্লোজ দি ডোর, এটা বেয়াদফি, ক্লোজ দি ডোর বেয়াদফি। সুতরাং উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর, দরজাটা বন্ধ করতে কিছু মাইন্ড করবেন, আমি কৌশলে তাকে বলছি যে দরজাটি বন্ধ করে দেন, কিন্তু অত্যন্ত বিনয়ের সাথে পোলাইটলি বলছি, উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর, উড ইউ মাইন্ড ব্রিং এ গ্লাস অফ ওয়াটার, এক গ্লাস পানি আন থেকে কি মাইন্ড করবেন, মানে এক গ্লাস পানি আমার খাও, কৌশলে বলছি, কারণ ব্রিটিশরা অত্যন্ত পলিশড নেশন, ভদ্র জাতি, সুতরাং তাদের স্ট্রাকচার, সেন্টেন্স স্ট্রাকচারটাও এরকম, উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর। পরের যে সেন্টেন্সটি সেটি হলো, হি স মি অ্যান্ড স্টপ টু রাইট, সে আমাকে দেখলো এবং লেখা বন্ধ করলো, স্টপ টু রাইট, হি স মি অ্যান্ড স্টপ টু রাইট, লেখা বন্ধ করলো, এখানে একটু ভুল আছে, সে ভুলটা হলো যে স্টপের পরে সবসময় ভার্ব প্লাস আইনজি হয়, আমরা বলি না স্টপ টু রাইট, আমরা বলি স্টপ রাইটিং, সুতরাং স্টপের পরে সবসময় ভার্ব প্লাস আইনজি হয়, স্টপের পরে সর্বদা ভার্ব প্লাস আইনজি, কিছু কিছু ভার্ব আছে ভার্ব প্লাস আইনজি হয়, আবার কিছু কিছু আছে ভার্ব পরে টু প্লাস ভার্ব হয়, তো স্টপ ভার্ব পরে ভার্ব প্লাস আইনজি। আই প্রেফার ইটিং ফিশ দ্যান মিট, মাংস অপেক্ষা আমি মাছ খেতে বেশি পছন্দ করি, প্রেফার মানে বেশি পছন্দ করা, আই প্রেফার ইটিং ফিশ দ্যান মিট, প্রেফার, প্রেফার এটি একটি ল্যাটিন কম্পারেটিভ ডিগ্রি, ল্যাটিন কম্পারেটিভ ডিগ্রি এরকম আরও কিছু আছে, যেমন জুনিয়র, সিনিয়র, মাইনার, মেজর, ইন্টেরিয়র, ইনফেরিয়র, প্রেফার, প্রেফারেবল, এই জাতীয় শব্দ থাকলে দ্যান বসে না, এই জাতীয় শব্দের পরে সবসময় টু বসে, টু বসে, আমি কি বলছি, আই প্রেফার, অধিকতর পছন্দ করি ইটিং ফিশ, মাছ খাওয়া, দেন মাংস খাওয়ার চাইতে, তো প্রেফার থাকলে, প্রেফারেবল থাকলে আমরা দেন ব্যবহার করব না, আমরা ব্যবহার করব টু, আই প্রেফার ইটিং ফিশ টু মিট, এই টু মানে হইতে অপেক্ষাকৃত বেশি, মানে দেন বোঝাচ্ছে আর কি। মাংস চাইতে চাইতে বোঝাতে আমরা দেন ব্যবহার করি, কিন্তু ল্যাটিন কম্পারেটিভ আছে বিধায় আমরা টু ব্যবহার করব, সেটাও কিন্তু চাইতে বোঝাচ্ছে, দেন দেনের অর্থ বোঝাচ্ছে। আই প্রেফার ইটিং ফিশ টু মিট, ইটিং ফিশ টু মিট। সো তাহলে এগুলো মনে রাখতে হবে যে জুনিয়র সিনিয়র মাইনার মেজর ইন্টেরিয়ার ইনফেরিয়ার প্রেফার প্রেফারেবল ক্ষেত্রে আমরা দেন ব্যবহার করব না, টু ব্যবহার করব। পরের সেন্টেন্সটি হলো ইট ইজ নো ইউজ টু ওয়েট ফর হেল্প, তাহলে হেল্পের জন্য সাহায্যের জন্য অপেক্ষা করে কোনো লাভ নেই। ইট ইজ নো ইউজ টু ওয়েট ফর হেল্প, তো এই যে নো ইউজ যে এক্সপ্রেশনটা ইজ নো ইউজ, নো ইউজের পরে টু প্লাস ভার পায় না, নো ইউজের পরে ভার প্লাস আইজি। ইট ইজ নো ইউজ টু ওয়েট ফর হেল্প ইনকারেক্ট সেন্টেন্স, কারেক্ট হলো ইট ইজ নো ইউজ ওয়েটিং ফর হেল্প, নো ইউজের পরে ভার প্লাস আইজি হয়, তাহলে সাহায্যের জন্য অপেক্ষা করে কোনো লাভ নেই। ইট ইজ নো ইউজ ওয়েটিং ফর হেল্প, ভার প্লাস আইজি। পরের সেন্টেন্স ছিল মাই ট্রাউজার ইজ টু শর্ট, আমার ট্রাউজারটি খুব শর্ট, খাটো, টু শর্ট। অতিমাত্রায় বোঝাতে আমরা টু ব্যবহার করি, টু না উচ্চারণ হলো টু, লং সাউন্ড টু, মাই ট্রাউজার ইজ টু শর্ট, টু শর্ট। তো কারেক্ট হচ্ছে মাই ট্রাউজার্স, ট্রাউজার হয় না, ট্রাউজার্স আর টু শর্ট। সো আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, দুটি পার্ট থাকে যেমন ট্রাউজারের, দুটো অংশ থাকে না, চশমা দুটি, ওটা গ্লাসেস বলি, মাই গ্লাসেস, মাই গ্লাস না গ্লাসেস। হ্যাঁ, তাহলে যে দুটি পার্ট থাকে, বাইনোকুলার্স, বাইনোকুলার হয় না, বাইনোকুলার্স, দুইটি পার্ট থাকে যেখানে, সেক্ষেত্রে আমরা কিন্তু ওটাকে প্লুরাল করি। হ্যাঁ, ওটা দুইটা পার্ট থাকলে প্লুরাল, মাই ট্রাউজার্স আর টু শর্ট, মাই ট্রাউজার ইজ টু শর্ট, ভুল, সঠিকটা হলো মাই ট্রাউজার্স আর টু শর্ট। পরের সেন্টেন্সটা সে থ্রি ইয়ার্স আর এ লং টাইম টু ওয়েট, অপেক্ষা করা তিন বছর অপেক্ষা করা অনেক লম্বা সময়, থ্রি ইয়ার্স আর এ লং টাইম টু ওয়েট। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে সময় এবং দৈর্ঘ্য এই সমস্ত ক্ষেত্রে সাবজেক্টটাকে আমরা এককভাবে দেখি, সিঙ্গুলার হিসেবে দেখি, এটাকে প্লুরাল করা যায় না। থ্রি ইয়ার্স একটা সিঙ্গেল ইউনিট হিসেবে দেখি, থ্রি ইয়ার্স ইজ এ লং টাইম, থ্রি ইয়ার্স আর এ লং টাইম না, থ্রি ইয়ার্স ইজ এ লং টাইম। সাধারণত থ্রি ইয়ার্স যেহেতু প্লুরাল, সুতরাং এখানে আর হওয়ার মতো মনে হয় যে আর হলেই ভালো হতো, থ্রি ইয়ার্স আর এ লং টাইম টু ওয়েট। কিন্তু সঠিকটা হলো যে এটাকে সিঙ্গেল ইউনিট হিসেবে ব্যবহার করা হয়, সুতরাং থ্রি ইয়ার্স ইজ এ লং টাইম টু ওয়েট। এরকম আরেকটি উদাহরণ দেওয়া যায়, সিক্স মাইলস আর এ লং ওয়ে, লম্বা সময়, লম্বা পথ, ছয় মাইল টু ওয়াক, হাঁটা, সিক্স মাইলস আর এ লং ওয়ে টু ওয়াক, না এটাকে সিঙ্গেল ইউনিট হিসেবে দেখা হবে। সুতরাং সিক্স মাইলস ইজ এ লং ওয়ে টু ওয়াক, তা এই যে সময় বোঝাতে বা দৈর্ঘ্য বোঝাতে, এই ক্ষেত্রে আমরা সাবজেক্টটাকে আপাত দৃষ্টিতে প্লুরাল মনে হলেও ওটাকে সিঙ্গেল ইউনিট হিসেবে দেখতে হবে এবং ভার্বটি সিঙ্গেল সিঙ্গুলার হবে। সিক্স মাইলস ইজ এ লং ওয়ে টু ওয়াক, থ্রি ইয়ার্স ইজ এ লং টাইম। পরের সেন্টেন্সটি হল ইট ওয়াজ এ থ্রি আওয়ার্স জার্নি, এটা ছিল তিন ঘন্টার ভ্রমণ, থ্রি আওয়ার্স জার্নি, এটা সঠিক, এটা ভুল, সঠিকটা হলো ইট ওয়াজ এ থ্রি আওয়ার জার্নি, ওই থ্রি এবং আওয়ারের মাঝখানে একটা হাইফেন আছে, থ্রি আওয়ার জার্নি, সুতরাং ওখানে কিন্তু প্লুরাল করা যাবে না, তিন ঘন্টার ভ্রমণ, থ্রি আওয়ার জার্নি। হ্যাঁ, ফাইভ স্টার্স হোটেল, ভুল, ফাইভ স্টার হোটেল, এটা ওখানে প্লুরাল করা যাবে না, ফাইভ স্টার্স হোটেল না, ফাইভ স্টার হোটেল। সুতরাং এই যে মাঝখানে আমরা একটা হাইফেন লাগাই দিই, থ্রি আওয়ার্স জার্নি, ফাইভ স্টার হোটেল, এগুলো কিন্তু প্লুরাল করা যায় না, তো এগুলো সিঙ্গুলার হিসেবে ব্যবহার করতে হবে। পরের যে সেন্টেন্সটি হলো এ ফ্রেন্ড অফ মি কেম ইয়েস্টারডে, আমার এক বন্ধু গতকাল এসেছিল, এ ফ্রেন্ড অফ মি, এখানে একটু গ্রামাটিক্যাল ভুল আছে, এ ফ্রেন্ড অফ মাইন, এ ফ্রেন্ড অফ মাইন, এটা পসেসিভ করতে হবে, এ ফ্রেন্ড অফ করিমস, এ ফ্রেন্ড অফ আওয়ার্স, এখানে এটা পসেসিভ করতে হবে, পসেসিভ করতে হবে এটাকে, তাহলে এ ফ্রেন্ড অফ মি না, মির তো অবজেক্টিভ ফর্ম, আর এটা পজ।
1: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চলো ইংরেজি শিখি, ব্যবহারিক ইংরেজি শিক্ষার অনুষ্ঠান। এর বাকি অংশ শুনবেন মাগরিবের নামাজের আজান ও দোয়ার পর। আল্লাহ তাআলার খাস বান্দা তারা যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। আল কোরআন বাংলাদেশ বেতার খুলনা, এখন খুলনা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের সময় অনুযায়ী প্রচারিত হচ্ছে পবিত্র মাগরিবের নামাজের আজান ও দোয়া।

أشهد أن لا إله إلا الله.

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যে ব্যক্তি আগে সালাম প্রদান করে সে অহংকার থেকে মুক্ত। আল হাদিস। প্রিয় শ্রোতা, মাগরিবের নামাজের আজান ও দোয়ার পর আমরা আবারও ফিরে এলাম চলো ইংরেজি শিখি ব্যবহারিক ইংরেজি শিক্ষা অনুষ্ঠানে।
3: এরকম কাছে কাছে আরেকটি উদাহরণ আমি দিই, দিস হাউস ইজ আওয়ার, এটা ভুল, দিস হাউস ইজ আওয়ার্স, দিস ইজ করিমস হাউস, দিস হাউস ইজ করিমস, এই ওয়ার্ডটি করিমে, দিস ইজ করিমস হাউস, ঠিক আছে, আবার দিস হাউস ইজ করিমস, শুধু করিম বললে হবে না, করিমস, দিস হাউস ইজ আওয়ার্স, এটি তার ঘর, দিস ইজ হার হাউস, দিস ইজ হার রুম, দিস রুম ইজ হার্স, অর্থাৎ পজিটিভটা যখন পরে বসবে তার সাথে একটা ইস লাগাতে হবে, এটি তার কক্ষ, দিস ইজ হার হাউস, হ্যাঁ হতে পারে, কিন্তু যখন হারটাকে পরে বসাবো তখন একটা এস বসাবো, দিস রুম ইজ হার্স, পরের সেন্টেন্সটি হচ্ছে আই ফিল বোরিং, আমি বোরিং ফিল করছি, এটা বলি আমরা না, ব্যক্তির ক্ষেত্রে বোরিং হয় না, আই ফিল বোর্ড, বিওয়ারিডি বোর্ড, দ্য ফিল্ম ইজ ইন্টারেস্টিং, আই ফিল ইন্টারেস্টেড, ব্যক্তির ক্ষেত্রে ভার প্লাস ইডি আর অন্য ক্ষেত্রে ভার প্লাস আইজি, দিস বুক ইজ ইন্টারেস্টিং, আই এম ইন্টারেস্টেড, বাট দিস বুক ইজ ইন্টারেস্টিং, দি ফিল্ম ইজ ইন্টারেস্টিং, আই ফিল বোরিং বা আই ফিল ইন্টারেস্টিং, নো, আই ফিল ইন্টারেস্টেড, আই ফিল বোর্ড, অর্থাৎ ব্যক্তি থাকলে ইডি হবে আর অব্যক্তি অর্থাৎ বস্তু বা অন্য কিছু বোঝালে সেখানে সেক্ষেত্রে আইনজি হবে, আই ফিল বোর্ড, দি ফিল্ম ইজ boring, the book is interested, nah, the book is interesting, I feel interested, for a sentence to say there are less participants than I expected, je shongkhok lok ami asha korechhilam ongshogrohonkari lok asha kore tader se kom lok uposthit hoyeche, there are less participants দেন আই এক্সপেক্টেড, সুতরাং এখানে মনে রাখতে হবে লেস আছে যে আনকাউন্টেবলের ক্ষেত্রে লেস হয়, মিটিংয়ে বিশাল পরিমাণ লোক, এটা ভুল, বিশাল সংখ্যক, মিটিংয়ে বিশাল সংখ্যক লোক উপস্থিত হয়েছে, বিশাল পরিমাণ না, এটা তো কাউন্টেবল না, এটা গোনা যায় মানুষ, সুতরাং ওখানে পরিমাণ বললে ভুল হবে, সংখ্যক, সো দেয়ার আর লেস পার্টিসিপেন্টস, ফিউয়ার পার্টিসিপেন্টস, এটা গোনা যায় ফিউয়ার, দেয়ার আর ফিউয়ার পার্টিসিপেন্টস দেন এক্সপেক্টেড, ফিওয়ার, FEWER, ফিওয়ার, সুতরাং যেটা কাউন্টেবল যেটা গণনা করা যায় সেক্ষেত্রে আমরা ফিওয়ার ব্যবহার করব, আর যেটা গণনা করা যায় না সেক্ষেত্রে লেস ব্যবহার করবো। পরের সেন্টেন্সটি, টু মাচ পিপল অ্যাটেন্ডেড দ্য মিটিং, অতি বেশি সংখ্যক মানুষ মিটিং উপস্থিত হয়েছিল, টু মাচ পিপল, ওই একই জাতীয় আগের যেটা আলোচনা করলাম কাছাকাছি, টু মেনি পিপল, পিপল তো কাউন্টেবল নাউন, মাস কখন হয়, মাস চাল আটা তেল লবণ, টুমাস এটা গোনা যায় না, টুমাস, কিন্তু কাউন্টেবল নামের ক্ষেত্রে টু মেনি পিপুল অ্যাটেন্ডেড দ্য মিটিং, তো এটা মনে রাখতে হবে যে কাউন্টেবল নামের ক্ষেত্রে টু মেনি আর আনকাউন্টেবল নামের ক্ষেত্রে টুমাস, হি গেভ মি টুমাস সুগার, সে আমাকে অতিমাত্রায় চিনি দিল বা তেল দিল, টুমাস সুগার, টুমাস অয়েল, কিন্তু ওটা গোনা যায় না, টুমাস, মাস যেটা আনকাউন্টেবল নাম, কিন্তু গণনা করা যায় টুমাস, টু মেনি। পরের সেন্টেন্সটি হলো, ডু ইউ নো হোয়ার ডাজ হি লিভ, ডু ইউ নো হোয়ার হি লিভস, ডু ইউ নো হোয়ার হি লিভস, কাজে একটি সেন্টেন্সকে ডাবল প্রশ্নবোধক করা যায় না, ডু ইউ নো হোয়ার ডাজ হি লিভ, এখানে দুইটি ক্লজ দুইবারই মানে আমরা ই করেছি, প্রশ্নবোধক করেছি। সুতরাং যেহেতু ডু ইউ দিয়ে শুরু করছি, ডু ইউ নো হোয়ার হি লিভস, হোয়ার ডাজ আর লাগবে না। ডু ইউ নো হোয়ার হোয়ার হি লিভস, ডু ইউ নো হোয়ার হি লিভস, মাই কেস ইজ ডিফারেন্ট ফ্রম আরিফ, মাই কেস ইজ ডিফারেন্ট ফ্রম আরিফস, আমার কেসটা আরিফের কেস থেকে আলাদা, মাই কেস ইজ ডিফারেন্ট ফ্রম আরিফস, মাই কেস ইজ ডিফারেন্ট ফ্রম আরিফ না, ফ্রম আরিফস। তো এই যে আমি বলছি যে মাই কেস ইজ ডিফারেন্ট ফ্রম আরিফ না, আরিফের কেস থেকে, মাই কেস ইজ ডিফারেন্ট ফ্রম আরিফস কেস, এটা আমরা কেস আর বললাম না, ফ্রম আরিফস বললাম। শ্রোতা বন্ধুরা, আমরা আমাদের এই যে কমন মিস্টেক্স বা সাধারণ ইংরেজি বাক্যে যে ভুল ত্রুটিগুলো, এরর্সগুলো থাকে, মিস্টেক্সগুলো থাকে, কীভাবে এই মিস্টেক্সগুলো দূর করা যায় আমরা সে বিষয়ে আলোচনা করেছি। আশা করি আমাদের শ্রোতা বন্ধুরা মনোযোগ দিয়ে এগুলো শুনেছেন এবং এর দ্বারা উপকৃত হয়েছেন। যদি কোনো সমস্যা থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, কোনো পরামর্শ থাকে, সে বিষয়ে আমাদের কাছে চিঠি লিখে জানাবেন। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা চলো ইংরেজি শিখি প্রযত্নাঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার, খুলনা। শ্রোতা বন্ধুরা, আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমাদের অনুষ্ঠানকে শেষ করছি।
2: এতক্ষণ শুনলেন ব্যবহারিক ইংরেজি শিক্ষার অনুষ্ঠান চলো ইংরেজি শিখি, পরিচালনায় প্রফেসর ইকবাল হোসেন, সম্পাদনায় শেখ সোহেল আহমেদ, তত্ত্বাবধানে রিবন কুমার ভদ্র এবং অনুষ্ঠান প্রযোজনায় তনুজা মণ্ডল। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন আল্লাহ পাকের শানে হামদ।

সর্বকাল সর্বশক্তিমান, তুমি ইহকাল তুমি পরকাল।

আল্লাহ পাকের শানে হামদ শুনলেন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্সে, এফএম ব্যান্ড 88.83 মেগাহার্সে, এবং একই সাথে বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। প্রিয় শ্রোতা, এ পালার দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান ঘোষণা রয়েছে।

উসাইজান কাদরী, প্রকৌশল তত্ত্বাবধানে খান আল আমিন, প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ সাইফুজ্জামান। বাংলাদেশ বেতার খুলনা, একটি ঘোষণা। আগামী 20 আগস্ট 2026 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার বেলা 2টায় জাতীয় সংসদের সংসদ কক্ষে মহামান্য রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। এই ভোট গ্রহণ কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্সে, FM 88.8 মেগাহার্সে এবং একই সাথে বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, এখন আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যা ছটা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকতভার ঝোড়ো হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 35.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 24 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 76% এবং সন্ধ্যে 6টায় 69%। আগামীকাল ঢাকায় সূর্য উদয় হবে 5:35 এবং অস্ত যাবে সন্ধ্যে 6:28। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: This is Bangladesh Better giving you the weather report read by Shamima Nasrin. Dhaka Met Office forecast for daily river reports valid till 1 AM says that there is no warning and no signal is to be hoisted. Now forecast for the entire country valid till 6 PM tomorrow. Light to moderate rain or thundershower accompanied by temporary gusts or squalls may be expected over more places of Chattogram and Sylhet divisions and over some places of Rangpur, Rajshahi, Dhaka, Khulna and Borishal divisions. Besides this, moderate type of heavy shower is expected over some places of the country. Day temperature may be increased slightly and night temperature is likely to remain nearly unchanged over the whole country. Today the highest temperature of the country was 35.4 degrees Celsius in Jashur and the lowest was 24 degrees Celsius in Sylhet. Today the temperature of Dhaka was recorded maximum 34.6 degrees Celsius and minimum 27.2 degrees Celsius. Humidity recorded in the air at 9 was 76% and at 6 PM was 69%. The sun rises over Dhaka tomorrow at 5:35 AM and the sun sets at 6:28 PM. And that is enough for weather report for this time.
2: বাংলাদেশ বেতার একটি বিজ্ঞপ্তি। সংশ্লিষ্ট সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে কলকাতার নিউমার্কেট এলাকায় সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশি নাগরিকদের জরুরি পরিষেবা ও দুর্ঘটনায় আহত ও নিহতদের বাংলাদেশে অবস্থানরত পরিবার পরিজনদের যোগাযোগের প্রয়োজনে একটি সার্বক্ষণিক হেল্পলাইন চালু করা হয়েছে। প্রয়োজনে যোগাযোগ করুন। মোহাম্মদ ওমর ফারুক আকন্দ, দ্বিতীয় সচিব, মোবাইল নম্বর 9182741352। আবার বলছি 9182741352। হোয়াটসঅ্যাপ নম্বর 8801717291266। আবার বলছি 8801717291266। আরেকটি নম্বর বলছি 9199034216119, 9199034216119।

0: 6119 বিজ্ঞপ্তিটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার বিশেষ বিজ্ঞপ্তি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে 16 আগস্ট 2026 তারিখ হতে 20 আগস্ট 2026 তারিখ পর্যন্ত সিএডি ডেমোলিশন গ্রাম শ্রীপুরে অকেজো গোলাবারুদ ধ্বংস করা হবে। এই কার্যক্রম চলাকালীন সকাল 7টা হতে সন্ধে 6টা পর্যন্ত ডেমোলিশন গ্রাউন্ডের চতুর্পাশে 4 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে জনসাধারণ বা অন্য কোনো গৃহপালিত প্রাণীর প্রবেশ অত্যন্ত বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ। বিধায় ফায়ারিং চলাকালীন জনসাধারণকে উক্ত এলাকা এড়িয়ে চলা এবং গবাদি পশুর বিচরণ না করানোর জন্য অনুরোধ করা হল। বিজ্ঞপ্তিটি শুনলেন।
0: অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন ফেরদৌসি রহমানের কণ্ঠে দেশাত্মবোধক গান। কথা লিখেছেন গাজী মাঝারুল আনোয়ার।

0: ফেরদৌসী রহমানের কণ্ঠে দেশাত্মবোধক গান শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আপনার করণীয়। অফিসে বা বাড়িতে রাখা ফুলের টব, চারপাশে পড়ে থাকা পাত্র, পরিত্যক্ত ট্রায়ার, ডাবের খোসা, চিপসের খালি প্যাকেট, পলিথিন, পরিত্যক্ত ফুড কন্টেনারে ইত্যাদিতে পানি জমে থাকতে দেবেন না। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি শেখ সারাফাত আলী দুলু। দেশের সমুদ্রগামী, উপকূলীয় এবং অভ্যন্তরীণ জলসীমানায় চলাচলকারী ইঞ্জিনচালিত সকল নৌযানের ডাটাবেস প্রবর্তনের লক্ষ্যে নৌপরিবহন অধিদপ্তর এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর যৌথ উদ্যোগে দেশে প্রথমবারের মতো আগামীকাল থেকে 29 আগস্ট সময়ে নৌযান শুমারি 2026 পরিচালিত হবে। নৌযান শুমারির পরিবারের প্রতিপাদ্য হচ্ছে, নৌযান শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি। এ উপলক্ষে খুলনা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক পরিদর্শন করে জেলা পরিসংখ্যান কার্যালয়ে এসে শেষ হয়। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিতান কুমার মণ্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও ICT কানিস ফাতেমা লিজা, জেলা পরিসংখ্যান দপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক মোহাম্মদ আইয়ুব হোসেন, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ সংশ্লিষ্টরা এতে অংশগ্রহণ করেন। জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা পরিসংখ্যান কার্যালয় এ শোভাযাত্রার আয়োজন করে। এদিকে উপলক্ষে আলোচনা সভা আজ বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় নৌযান শুমারি 2026 সফল করার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করা হয়। জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেনের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জেলা পরিসংখ্যান বিভাগের উপপরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এক র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক পরিদর্শন করে একই স্থানে এসে শেষ হয়। জেলা শিশুশ্রম পরিবেক্ষণ কমিটির সভা আজ বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জেলা শিশুশ্রমের হটস্পট চিহ্নিতকরণ ও পরিদর্শন, শিশুশ্রমে নিয়োজিতদের ডাটাবেস তৈরি, প্রচার প্রচারণা, সরকারি বেসরকারি সংস্থার সমন্বয়ে শিশুদের পুনর্বাসন ও প্রশিক্ষণের ব্যবস্থা করা, শিশুদের শিশুশ্রম থেকে ফিরিয়ে এনে তাদের উপ আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমে ভর্তি করে শিক্ষা প্রদান করা বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া শিশুশ্রম প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও বিদ্যমান আইনের কার্যকর প্রয়োগ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন সভাপতিত্বে খুলনা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক শান্তাজ বিল্লা, চিতলমারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ আতিকুজ্জামান, সমাজসেবা দপ্তরের উপপরিচালক সন্তোষ কুমার নাথ, মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আসাদুর রহমান, খুলনা বিভাগীয় শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মাহবুব আলম সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন NGO প্রতিনিধি সহ কমিটির সদস্যরা সভায় অংশ নেন। খুলনা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন দপ্তরের সহকারী মহাপরিদর্শক মোহাম্মদ শাহিনুর রহমান শিশুশ্রমের বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন। জেলা প্রশাসন এবং খুলনা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। শিশুর প্রতি সহিংসতা ও শোষণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে অংশীজনের সঙ্গে এক পরামর্শ সভা আজ বাগেরহাটের রামপাল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় শিশুদের প্রতি সহিংসতা ও শোষণ প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এতে প্রধান অতিথি ছিলেন। বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। জনপ্রশাসন নীতিমালা PATP অনুযায়ী সরকারি কর্মচারীদের জন্য বছরের 60 ঘণ্টা প্রশিক্ষণ কর্মসূচির আওতায় দিনব্যাপী এক কর্মশালা আজ যশোর জেলা তথ্য অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সরকারি আচরণবিধি সহ জেলা তথ্য অফিসের কার্যক্রম ও নীতিমালা সম্পর্কে আলোচনা করা হয়। জেলা সিনিয়র তথ্য অফিসার ও সহকারী পরিচালক এ সম্পর্কে তুলে ধরেন। প্রান্তিক পেশাজীবীদের জীবনমান উন্নয়নে 10 দিনব্যাপী সফট সিলিং স্কিল প্রশিক্ষণ আজ চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক লুৎফুন নাহারেতে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক, উপজেলা সমাজসেবা অফিসার ও চুয়াডাঙ্গা প্রেস ক্লাব সভাপতি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। এতে হারিয়ে যেতে বসা বিভিন্ন ঐতিহ্যবাহী পেশা যেমন কামার, কুমার, নাপিত, বাঁশ, বেতের কাজ ও নকশিকাতা সহ বিভিন্ন পেশাজীবীর হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। 30 প্রশিক্ষণার্থী এতে অংশগ্রহণ করছেন। উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় যৌথভাবে এর আয়োজন করেছে। খেলার খবর ফুটবল। সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় সাতক্ষীরা সদর উপজেলা ফুটবল একাদশ 5-2 গোলে তালা উপজেলা ফুটবল একাদশকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়েছে। সবশেষ আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কতা বাণী নাই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
2: চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। প্রিয় শ্রোতা, আজ শুনবেন শহর ও গ্রামের নারীদের জন্য তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান প্রত্যয়ী নারী। শরতের মেঘ ভেসে যায় দূর আকাশের নীলে, পায়ে চলা পথ ঢেকে গেছে থোকা থোকা কাশ ফুলে, ঋতু বৈচিত্র্যে চলছে এখন শরৎকাল। শরতের আকাশ আমাদের মনকে মুগ্ধ করে, বিমোহিত করে। এমনই সময়ে সবাইকে আমন্ত্রণ, শহর ও গ্রামের নারীদের জন্য তথ্য ও বিনোদনমূলক অনুষ্ঠান প্রত্যয়ী নারীর আজকের আয়োজনে। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছেন। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল পরিবেশনায়। বাংলাদেশের কৃষিতে আমন ধান একটি গুরুত্বপূর্ণ ফসল। দেশের অধিকাংশ অঞ্চলে বর্ষাকালে আমন ধানের চাষ করা হয়। সঠিক জাত নির্বাচন, সময়মতো চারা রোপণ, সুষম সার প্রয়োগ এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করলে আমন ধানের চাষ থেকে ভালো ফলন ও লাভ পাওয়া যায়। প্রিয় শ্রোতা, এখন শুনবেন আমন ধানের ফলন বাড়াতে সম্পূরক সেচ ব্যবস্থাপনা, এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন শাহনাজ বেগম, অতিরিক্ত উপপরিচালক ক্রপস উইং, খামারবাড়ি, ঢাকা।
3: আমনদানি সম্পূরক সেচ হল বৃষ্টির অভাবে খরা পরিস্থিতিতে ধানের জমিতে অতিরিক্ত পানি সরবরাহ করা, যা ফলন বৃদ্ধিতে সাহায্য করে থাকে। সাধারণত আমন মৌসুমে বৃষ্টিপাত কমে গেলে এই সেচ জরুরি হয়ে পড়ে। সম্পূরক সেচ দিলে ধানের ফলন 40-45% পর্যন্ত বাড়তে পারে এবং এটি বৃষ্টিনির্ভর আমন ধানের উৎপাদন বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্পূরক সেচের সংখ্যা প্রয়োজন বোধে একের অধিক হতে পারে। যদি সম্পূরক সেচ কেন প্রয়োজন সেই কথায় আসি, তাহলে বলতে হবে আমন চাষাবাদ যেহেতু পুরোটাই বৃষ্টি নির্ভর, সেচ খরচ ও উৎপাদন খরচ খুবই কম হয়। কিন্তু প্রতি বছর সকল স্থানে বৃষ্টিপাত একরকম হয় না, এমনকি একই বছরে একই স্থানে সবসময় সমানভাবে বৃষ্টিপাত হয় না। তবে বৃষ্টিপাত সময়মতো না হলে আমন ফসলের ক্ষতি হতে পারে। অসম অনিশ্চিত বৃষ্টিপাতের ফলে প্রতি বছরই অনেক এলাকায় রোপা আমনে খরা আক্রান্ত হতে দেখা যায়, যার ফলে খরা আক্রান্ত এলাকায় রোপা আমনের ফলন 15-60% পর্যন্ত কমে যায়। সাধারণত জুলাই থেকে আগস্টের বাংলা আষাঢ় শ্রাবণ মাস শেষ অবধি আমনের চারা রোপণ করা হয় এবং আমনের জাতগুলো অক্টোবর থেকে নভেম্বর মাসের প্রথম দিকে কাটা হলেও অধিকাংশ আমন ধান কাটা হয় নভেম্বর থেকে ডিসেম্বর মাসের মাঝামাঝি। আমন ফসলের বিভিন্ন ধাপে বিভিন্ন রকম পানির প্রয়োজন পড়ে, যেমন জমি তৈরির ক্ষেত্রে 3-5 সেন্টিমিটার পানি প্রয়োজন পড়ে, চারা রোপণের ক্ষেত্রে 2-3 সেন্টিমিটার, চারা রোপণের পর হতে পরবর্তী 10 দিন পর্যন্ত 3-5 সেন্টিমিটার, চারা রোপণের 11 দিন পর হতে থোর আসার পর আগ পর্যন্ত 2-3 সেন্টিমিটার এবং কাইস্থোর থেকে দানাবাদা পর্যন্ত 5-10 সেন্টিমিটার।

0: মিটার পানি প্রয়োজন হয়। ফসল কাটার 10-15 দিন আগে জমি থেকে পানি সরিয়ে নিতে হয়, কিন্তু অনেক বছর দেখা যায় সেপ্টেম্বর অক্টোবর মাসে তেমন বৃষ্টিপাত হয় না, ফলে বৃষ্টি না হওয়ায় খরায় আমন ধান ক্ষতিগ্রস্ত হয়। এ ক্ষতি থেকে রক্ষার জন্য আমনের সম্পূরক সেচ জরুরি হয়ে পড়ে। আমন ধানের খরার প্রভাব সাধারণত দেখা যায়, আমন যেহেতু শ্রাবণ থেকে অগ্রহায়ণের ফসল, এই সময় খরা দেখা দিলে আমন ফসলের রোপণ, বার বাড়তি, ফুল ফোটা, দানা বাঁধা ক্ষতিগ্রস্ত হতে পারে। মৌসুমের শুরুতে খরা দেখা দিলে আমন ধান রোপণ বিলম্বিত হয়। যদি বাড়ন্ত অবস্থায় খরা দেখা যায় তাহলে কুশির সংখ্যা বৃদ্ধি ব্যাহত হয়, গাছের বৃদ্ধি বাধাগ্রস্ত হয়, গাছ শুকিয়ে খাদ্য গ্রহণ ও খাদ্য প্রস্তুতি বিলম্বিত হয়। খরা দীর্ঘায়িত হলে ফসল সম্পূর্ণ বিনষ্ট হতে পারে। থোর অবস্থা থেকে দানা অবস্থায় খরা দেখা দিলে ছড়া পুরোপুরি বের হয় না, দানায় দুধ থাকবে না, দানা ছিটা হবে। রূপামনে খরায় তোর বের হওয়া, ফুল ফোটা, দানার গঠন বিঘ্নিত এবং ফলন দারুণভাবে কমে যায়। নোনা জমিতে লবণাক্ততা বেড়ে যায়, ফলে ফসল ক্ষতিগ্রস্ত হয়। খরায় গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং রোগবালাইয়ের প্রাদুর্ভাব বেশি পায়, বৃদ্ধি পায়। সম্পূরক সেচ এর পূর্বে আমাদের প্রস্তুতি থাকা দরকার। যেমন কোথায় থেকে সম্পূরক সেচ দেওয়া হবে, সাধারণত দেখা যায় এই সময় যেহেতু বৃষ্টিপাত হয় কাজে এ সময় পানির অভাব হয় না, ডোবা পুকুর এগুলাতে পানি থাকে, কাজে সেখান থেকে সেচ দেওয়ার চিন্তা করতে হবে, সেচ যন্ত্র প্রস্তুত রাখতে হবে এবং আর্থিক ও মানসিক প্রস্তুতি প্রয়োজন। আমন মৌসুমে যদি 10-15 দিন স্বাভাবিক বৃষ্টিপাত না হয় তাহলে খরার পূর্বাভাস দেখা দিতে পারে। এই পরিস্থিতিতে দেখা যায় যে জিনিসগুলো দেখতে হবে সেগুলো হচ্ছে জমিতে পানি আছে কিনা, থাকলে কি পরিমাণ পানি আছে, চারা রোপণের পর জমিতে দাঁড়ানো পানি আছে কিনা, না থাকলে মাটিতে পর্যাপ্ত রস আছে কিনা। এই রস পরিমাপের জন্য আমাদেরকে 10-15 সেন্টিমিটার গভীরতার মাটি হাতে নিয়ে হাতে চাপ দিয়ে ঢেলা হয় কিনা, ঢেলার আকৃতি হয় কিনা সেটা চেক করতে হবে। গাছের বার বাড়তি, পাতার রং, উজ্জ্বলতা, আকৃতি গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে। খরার প্রভাবে পাতার স্বাভাবিক উজ্জ্বল্য থাকে না, পাতা বিবর্ণ হয়ে যায়, শুকিয়ে যায় এবং গাছের বাড়তি কমে যায়। মাটির উপরিভাগ ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। চিকন ফাটল দেখা দিলে বুঝতে হবে মাটিতে পর্যাপ্ত রস নেই, তখন সম্পূরক সেচ দিয়ে ফসলকে খরার হাত থেকে রক্ষা করতে হবে যাতে পর্যাপ্ত ফলন উৎপাদন করা সম্ভব হয়। কোনস্য থেকে আমরা সম্পূরক সেচ দিব, এক্ষেত্রে বলা যায় ভূপৃষ্ঠের পানির সাহায্যে সম্পূরক সেচ দেওয়া সম্ভব, কারণ আমন মৌসুমে অধিক বৃষ্টিপাত হয় বলে সম্পূরক সেচ জমির নিকটস্থ ডোবা, খালবিল, নদীনালা, পুকুর থেকে কিংবা টিউবওয়েলের সাহায্যে সম্পূরক সেচ দেওয়া যেতে পারে। বৃষ্টির পানি সংগ্রহ করেও সম্পূরক সেচ দেওয়া যায়। এক্ষেত্রে জমির এক কোণে একটি গর্ত করে সেখানে পানি ধরে রাখার ব্যবস্থা করে সেখান থেকে সম্পূরক সেচ দেওয়া যায়। আবার আইল ব্যবস্থাপনা করেও পানি ধরে রাখার ব্যবস্থা করা যায়। যেমন আমনধানের আইল যদি একটু উঁচু করে রাখা যায় তাহলে আম সহজে পানি বের হয়ে যেতে পারে না এবং খরার প্রভাবে ফসল ক্ষতিগ্রস্ত হয় না। এছাড়া রয়েছে সনাতনী পদ্ধতি, যেমন ভূগর্ভস্থ পানির সাহায্যে সম্পূরক সেচ দেওয়া যায়। সনাতনী পদ্ধতির মাধ্যমে ডুবা, নালা, পুকুর থেকে সেচ দেওয়া যায়, আবার অগভীর নলকূপের দ্বারা সেচ দেওয়া যায়, হস্তচালিত নলকূপ দ্বারা সেচ দেওয়া যায় এবং গভীর নলকূপ দ্বারাও সেচ দেওয়া যায়। সেচের মাধ্যমে আমন ধানকে খরার প্রভাব থেকে আমরা রক্ষা করে আমন ধানের ফলন বাড়াতে সাহায্য করব।
1: শ্রোতা বন্ধুরা, আমরা অনেকটাই কৃষির উপর নির্ভরশীল। কৃষি খাত আমাদের জীবনমান উন্নয়নের ক্ষেত্রে বড় একটি খাত। আজকাল অন্যান্য খাতের পাশাপাশি কৃষি খাত ও অনেকখানি এগিয়ে আছে। এই যেমন স্ট্রবেরি চাষ একটি লাভজনক খাত। আজকাল স্ট্রবেরি চাষ করে কৃষকরা অনেক লাভবান হচ্ছেন। এখন শুনবেন স্ট্রবেরি চাষ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত, বলছেন কৃষিবিদ শাকিল আরভিন ঝুমো, উপপরিচালক ফসল উইং, খামারবাড়ি, ঢাকা।
2: স্ট্রবেরি একটি সুস্বাদু, পুষ্টিকর ও আকর্ষণীয় ফল। সামনে আসছে স্ট্রবেরি চাষের মৌসুম, কাজেই কৃষক ভাইদের এখনই প্রস্তুতি গ্রহণ শুরু করার সময়। স্ট্রবেরি বাংলাদেশের বিভিন্ন এলাকায় চাষ করা হয়। বর্তমানে অনেক কৃষক ভাই বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষ করছেন। সঠিক জাত নির্বাচন, ভালো মানের চারা এবং আধুনিক চাষ পদ্ধতি অনুসরণ করলে স্ট্রবেরি চাষ করে কৃষক ভালো ফলন ও আর্থিক লাভ পেতে পারেন। স্ট্রবেরি চাষের জন্য প্রথমে উপযুক্ত জমি নির্বাচন করতে হয়। সাধারণত উঁচু বা মাঝারি উঁচু এবং পানি নিষ্কাশনের সুবিধাযুক্ত জমি স্ট্রবেরি চাষের জন্য ভালো। জমিতে পর্যাপ্ত সূর্যালোক থাকা খুবই প্রয়োজন। যে জমিতে পানি দীর্ঘ সময় জমে থাকে সে জমি স্ট্রবেরি চাষের জন্য উপযুক্ত নয়, কারণ অতিরিক্ত পানি জমে থাকলে গাছের শিকড় পচে যেতে পারে। জমি নির্বাচনের পর ভালোভাবে চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝুরে করে নিতে হয়। জমির আগাছা ও পূর্ববর্তী ফসলের অবশিষ্টাংশ পরিষ্কার করতে হবে। মাটির উর্বরতা বাড়ানোর জন্য পচা গোবর বা কম্পোস্ট সার প্রয়োগ করা ভালো। মাটির প্রয়োজন অনুযায়ী অন্যান্য সারও দিতে হবে। সাধারণত উঁচু বেড তৈরি করে স্ট্রবেরি চাষ করা হয়। বেড তৈরি করলে অতিরিক্ত পানি সহজে বের হয়ে যায়। বেডে মালচ ব্যবহার করলে আগাছা কমে, মাটির আর্দ্রতা বজায় থাকে এবং ফল সরাসরি মাটির সংস্পর্শে না থাকায় ফল পচে যাওয়ার সম্ভাবনা কমে যায়। স্ট্রবেরি চাষের জন্য সুস্থ, সবল ও রোগমুক্ত চারা নির্বাচন করা খুবই জরুরি। নির্ভরযোগ্য নার্সারি বা বিশ্বস্ত উৎস থেকে ভালো মানের চারা সংগ্রহ করা উচিত। উপযুক্ত সময়ে বেডে চারা রোপণ করতে হয়। চারা খুব ঘন করে লাগানো উচিত নয়। গাছের মধ্যে পর্যাপ্ত দূরত্ব রাখলে আলো বাতাস ভালোভাবে চলাচল করতে পারে এবং রোগের আক্রমণও কম হয়। চারা রোপণের পর হালকা সেচ দিতে হবে, যাতে চারা দ্রুত মাটির সঙ্গে মানিয়ে নিতে পারে। গাছের ভালো বৃদ্ধির জন্য নিয়মিত ও পরিমিত সেচ দেওয়া প্রয়োজন। মাটির আর্দ্রতা দেখে সেচ দিতে হবে, তবে জমিতে অতিরিক্ত পানি জমতে দেওয়া যাবে না। সম্ভব হলে ড্রিপ সেচ ব্যবহার করা যেতে পারে। এতে গাছের গোড়ায় প্রয়োজন অনুযায়ী পানি দেওয়া যায় এবং পানির অপচয়ও কম হয়। গাছের বৃদ্ধির বিভিন্ন পর্যায়ে প্রয়োজন অনুযায়ী সুষম সার প্রয়োগ করতে হবে। অতিরিক্ত নাইট্রোজেন ব্যবহার করা উচিত নয়, কারণ এতে গাছ বেশি পাতা তৈরি করতে পারে এবং ফলের মান এবং উৎপাদনও ক্ষতিগ্রস্ত হতে পারে। স্ট্রবেরি গাছের চারপাশে আগাছা জন্মালে তা নিয়মিত পরিষ্কার করতে হবে। গাছের শুকনো পাতা, আক্রান্ত পাতা ও পচা ফলও নিয়মিত সরিয়ে ফেলতে হবে। এতে জমি পরিষ্কার থাকে এবং রোগের বিস্তারও কমে যায়। ফুল ফল আসার সময় গাছের বিশেষ যত্ন নিতে হবে। এ সময় পর্যাপ্ত পানি এবং পুষ্টি নিশ্চিত করা প্রয়োজন। স্ট্রবেরি গাছে বিভিন্ন রোগ ও পোকামাকড়ের আক্রমণ হতে পারে, তাই নিয়মিত গাছ পর্যবেক্ষণ করা প্রয়োজন। কোন গাছে রোগ বা পোকার আক্রমণ দেখা দিলে আক্রান্ত পাতা ও ফল দ্রুত সরিয়ে ফেলতে হবে। প্রয়োজন হলে কৃষি কর্মকর্তার পরামর্শ অনুযায়ী অনুমোদিত বালাইনাশক ব্যবহার করতে হবে। বালাইনাশক ব্যবহারের সময় সঠিক মাত্রা, সঠিক পদ্ধতি এবং নির্ধারিত অপেক্ষমান কাল মেনে চলা অত্যন্ত জরুরি। স্ট্রবেরি ফল সাধারণত লাল বা আকর্ষণীয় রং ধারণ করলে সংগ্রহ করা প্রয়োজন। ভোরবেলা বা ঠান্ডা সময়ে ফল সংগ্রহ করা ভালো। ফল সংগ্রহের সময় হাত দিয়ে জোরে টান না দিয়ে সাবধানে তুলতে হবে, যাতে ফল ক্ষতিগ্রস্ত না হয়। পাকা, কাঁচা ও পচা ফল আলাদা করে রাখতে হবে। স্ট্রবেরি খুব নরম ও দ্রুত নষ্ট হওয়ার মতো ফল, তাই সংগ্রহের পর সরাসরি রোদে রাখা যাবে না এবং যত দ্রুত সম্ভব বাজারজাত করতে হবে। পরিষ্কার ও উপযুক্ত প্যাকেজিং ব্যবহার করলে ফলের মান ভালো থাকে এবং বাজার মূল্য বাড়তে পারে। সঠিক জাত নির্বাচন, মানসম্মত চারা, ভালো জমি ও বেড ব্যবস্থাপনা, সুষম সার ও সেচ, রোগ পোকামাকড় দমন এবং সঠিক সময়ে ফল সংগ্রহ করতে পারলে স্ট্রবেরি চাষ কৃষকের জন্য একটি লাভজনক কৃষি কার্যক্রম হতে পারে।
1: বন্ধুরা, গান মানুষের মনকে আনন্দিত করে, রাখে প্রফুল্ল, তাই মন ভালো রাখতে গানের বিকল্প কিন্তু হতেই পারে না। হ্যাঁ বন্ধুরা, এখন সুরের ভেলায় ভাসিয়ে নিয়ে যেতে চাই কিছুক্ষণের জন্য। আপনাদের শুনবেন ছায়াছবির গান "তুমি তো এখন আমারই কথা ভাবছো", জীবন নৌকা ছায়াছবি থেকে এই গানটি।

0: শ্রোতা বন্ধুরা শুনলেন ছায়াছবির গান, আর আপনারা শুনছেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত শহর ও গ্রামের নারীদের জন্য তথ্য ও বিনোদনমূলক অনুষ্ঠান প্রত্যয়ী নারী, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শ্রোতা বন্ধুরা, পেয়ারা ও আমড়া এ দুটো ফলই পুষ্টিকর দেশীয় ফল। নিয়মিত এবং পরিমিত পরিমাণে খেলে শরীরের জন্য বিভিন্ন উপকার পাওয়া যায়। ভিটামিন সি সমৃদ্ধ পেয়ারা ও আমড়া আমাদের দেহের সুস্থতার জন্য খুবই উপকারী ফল। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন পুষ্টিগুণে ভরপুর দেশীয় ফল আমড়া ও পেয়ারা সম্পর্কে বলছেন পুষ্টিবিদ রিজিয়া পারভিন।
1: আমাদের দেশীয় মৌসুমি ফলগুলোর মধ্যে আমরা খুবই জনপ্রিয় ও সস্তা একটা ফল। আমরা পুষ্টিবিদরা সবসময় সিজনাল ফ্রুটগুলো খাওয়ার পরামর্শ দিই, কারণ বিদেশি দামি ফলের চেয়ে দেশি এবং সস্তা ফলগুলো কিন্তু আমরা খেয়ে আমাদের শরীরের পুষ্টির ঘাটতি পূরণ করতে পারি। অর্থাৎ আমাদের শরীরের ভিটামিন এবং মিনারেলসের চাহিদাগুলো কিন্তু আমরা সবসময় দেশীয় ফল খেয়েই পূরণ করতে পারি। ঠিক সেরকমই একটা ফল হলো আমড়া। আমড়া ভিটামিন সি এর খুবই চমৎকার একটা উৎস। ছোট্ট একটা আমড়াতেই আপেলের চেয়ে অনেক বেশি ভিটামিন সি পাওয়া যায়। এছাড়াও আমড়াতে রয়েছে ভিটামিন এ, কিছু পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস এবং ফাইবার। এই ভিটামিন সি কিন্তু আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক বেশি স্ট্রং করে। এছাড়াও নিয়মিত আমরা খেলে সর্দি কাশি, গলা ব্যথা, এই ধরনের বিভিন্ন রকম ইনফ্লামেশন এগুলো থেকে কিন্তু রক্ষা পাওয়া যায়। এছাড়াও এতে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে, তাই এটি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং বার্ধক্য রোধ করে, আর আমরা আমাদের দাঁত ও মাড়িকে সুস্থ রাখে। পাশাপাশি আমরায় আঁশ বা ফাইবার বেশি থাকে, যার ফলে এটা আমাদের হজমে সাহায্য করে এবং কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য যদি কারো থেকে থাকে তাহলে সেটাও কিন্তু প্রিভেন্ট করে। কাঁচা অবস্থায় সরাসরি খাওয়া যায় আমরা, এবং এটাই হলো ভালো একটা উপায়। এছাড়াও সালাদে ব্যবহার করা যায়, আবার আচার হিসাবে ব্যবহার করা হয়। তবে ওই যে বললাম যে টাটকা অবস্থায় কাঁচা খাওয়াটাই সব থেকে ভালো একটা উপায়। পেয়ারাও ভিটামিন সি এর একটা ভান্ডার। একটি মাঝারি আকারের পেয়ারায় একটি কমলার চেয়ে চার গুণ বেশি পরিমাণে ভিটামিন সি থাকে। এছাড়াও এতে ভিটামিন এ, ভিটামিন ই, ফোলেট, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, আয়রন এবং প্রচুর পরিমাণে ফাইবার আছে। যেহেতু পেয়ারাতেও ভিটামিন সি আছে, আমরা যেরকম আছে ভিটামিন সি পেয়ারাতেও আছে, তবে পেয়ারাতে ভিটামিন সির পরিমাণটা আমড়ার থেকেও বেশি আছে, এবং এটাও একই রকম আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, বিশেষ করে শিশুদের জন্য খুব উপকারী। এছাড়া যে ফাইবারটা আছে সেটা কিন্তু ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে। আমরা সবাই মোটামুটি জানি যে ডায়াবেটিস রোগীদেরকে আমরা ওই ধরনের খাবারগুলো বা ফলগুলো খেতে বলবো যেগুলোতে ফাইবার বেশি থাকে, এবং যেগুলো খাওয়ার পরে আমাদের শরীরে বা ডায়াবেটিস রোগীর শরীরে রক্তে শর্করার পরিমাণটা ধীরে ধীরে বাড়ায় আর কি। তো এই এই জন্য পেয়ারা তাদের জন্য খুব ভালো একটা ফল হতে পারে। এছাড়াও পেয়ারাতে পটাশিয়াম রয়েছে, এই পটাশিয়াম কিন্তু রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, আর এই পটাশিয়ামটা রোগ প্রতিরোধেও ভূমিকা রাখে। নিয়মিত পেয়ারা খেলে দাঁত ও মাড়ি মজবুত থাকে, এবং এটাও ত্বকের জন্য খুবই ভালো একটা ফল। আমরা সবসময় ডায়েটিং এর ক্ষেত্রে কম ক্যালোরিযুক্ত খাবার বা ফলগুলোকে পছন্দ করতে বলি, তো সেই ক্ষেত্রে পেয়ারাতে ক্যালোরির পরিমাণ খুবই কম থাকে কিন্তু পুষ্টিগুণ অনেক বেশি। তাই যারা ওজন নিয়ন্ত্রণ করতে চান অথবা যারা অতিরিক্ত ওজন কমাতে চান তাদের জন্য পেয়ারা খুবই অসাধারণ একটা ফল হতে পারে। দুটোই ভিটামিন সি সমৃদ্ধ হলেও আমরা টক ভাবটা একটু বেশি, যা হজমে সাহায্য করে। এছাড়া পেয়ারায় আবার ফাইবার বেশি থাকে, যা কোষ্ঠকাঠিন্য ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকর। শিশুদের জন্য আমড়াটা কম খাওয়া ভালো, তবে পেয়ারা যে কোনো বয়সের মানুষে খেতে পারে এবং যে কোনো বয়সের মানুষের জন্যই খুবই উত্তম হতে পারে।
0: শুনলেন পেয়ারা এবং আমড়ার পুষ্টিগুণ। শ্রোতা বন্ধুরা, সংসারে যেমন থাকে নানা রকম কাজ, তেমনি থাকে নানা রকম সমস্যাও। তবে আপনার যদি একটু বুদ্ধি বা টিপস জানা থাকে এসব সমস্যা থেকে সহজেই আপনি মুক্তি পেতে পারেন। এখন শুনবেন গৃহস্থালির টুকিটাকে, জানাচ্ছেন নওশিন ফারহান নূর।
2: প্রিয় মা ও বোনেরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের গৃহস্থালী টুকিটাকি।
3: গৃহস্থালী কাজের এসব টুকিটাকি টিপস জানা থাকলে সময় যেমন বাঁচবে, তেমনি কাজও আপনার অনেকটা সহজ হবে। তাই চলুন জেনে নেই এমনই গুরুত্বপূর্ণ কিছু টিপস। বেসিনের জেলি দাগ তুলতে কি করবেন? কোল্ড ড্রিঙ্কস এর সাথে ডিটারজেন্ট মিশিয়ে ঘষে নিন, তারপর 15 মিনিট রেখে ধুয়ে ফেলুন। দেখবেন একদম ঝকঝকে চকচকে হয়ে যাবে আপনার বেসিনটি। রান্নাঘরে হাত মোছার তৈলাক্ত কাপড় ভাতের মারে ডুবিয়ে ঘষে নিন, দেখবেন এক একদম পরিষ্কার হয়ে গিয়েছে। আমাদের রান্নাঘরে সবচেয়ে বেশি দরকারি সামগ্রী হচ্ছে চুলা। রান্নার তেল মশলায় চুলার উপরিভাগ চিটচিটে হয়ে যায়। লোহা বা পেতলের বেরিয়াটি ভিনেগার মেশানো গরম পানিতে ভিজিয়ে রাখুন, একদম পরিষ্কার হয়ে যাবে। এবারে বলি কাপড় পরিষ্কার করার কথা। সাদা কাপড় ধপধপে রাখতে ওয়াশিং পাউডারে বেকিং সোডা ব্যবহার করতে পারেন। কাপড় ধোয়ার পরে লেবুযুক্ত গরম পানিতে 10 মিনিট ভিজিয়েও রাখলে কিন্তু কাপড় দেখবেন একদম আপনার মন মতো সাদা হয়ে গিয়েছে। সাদা মোজা ধোয়ার জন্য গুঁড়ো সাবানের সাথে 1 চামচ সাদা সিরকা মিশিয়ে নিন। এতে মোজা যেমন সাদা হবে তেমনি মোলায়েম থাকবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরিচ্ছন্ন দাগহীন আর সমৃদ্ধ হোক আপনার নিত্যদিনের গৃহস্থালী। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই শুভকামনায় বিদায় নিচ্ছি গৃহস্থালী টুকিটাকি থেকে।
0: আর এরই সাথে শেষ হয়ে এলো আমাদের আজকের সবকটি পরিবেশনা। বন্ধুরা, যাবার আগে বলবো একটু সচেতনতার কথা। আমাদের সবাইকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হতে হবে। এডিস মশা ডেঙ্গু রোগের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা সম্ভব। যেসব জায়গায় এডিস মশা ডিম পাড়ে সে সকল পানি জমার স্থান ধ্বংস করতে হবে। বাড়িঘরের আশপাশ ও আঙিনা সবসময় রাখতে হবে পরিষ্কার। আর ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। বধুরা, এবারে বিদায় নিব শহর ও গ্রামের নারীদের জন্য তথ্য ও বিনোদনমূলক অনুষ্ঠান প্রত্যয়ী নারীর আজকের আয়োজন থেকে। তবে যাবার আগে বলতে চাই শেষের কথাগুলো। প্রত্যয়ী নারী অনুষ্ঠানের গ্রন্থনা ও উপস্থাপনে ছিলাম আমি ইশরাত জাহান নীলা, সম্পাদনায় জেসমিন আক্তার, তত্ত্বাবধানে খালেদা পারভীন এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন হরবিলাস রায়।
4: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। আজ পরিবেশিত হল শহর ও গ্রামের নারীদের জন্য তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান।

0: সেনা ও বিমান বাহিনীর ভাই ও বোনেরা, সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বারে আমরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান।

সেনানৌ ও বিমান বাহিনীর ভাই বোনেরা, সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূরবারের আজকের আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ রয়েছে আপনাদের জন্য রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। প্রথমে শোনাব একটি দেশাত্মবোধক গান, শিল্পী এন্ড্রু কিশোর, গীতিকার সিদ্দিক চৌধুরী, সুর দিয়েছেন এ এইচ এম রফিক।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। এবার শুনবেন একটি আধুনিক গান। গানটির কথা সাজিয়েছেন শফিকুল ইসলাম বাহার, সুর করেছেন দীপক কুমার দে, গানটিতে কণ্ঠ দিয়েছেন তপন চৌধুরী।

বীর সেনানী ভাই ও বোনেরা, দুর্বারে শুনছেন আপনারা রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। এবারে শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী শবনম মুস্তারি।

0: বাংলাদেশ বেতার বিশেষ বিজ্ঞপ্তি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে 16 আগস্ট 2026 তারিখ হতে 20 আগস্ট 2026 তারিখ পর্যন্ত সিএডি ডেমোলিশন গ্রাউন্ড শ্রীপুরে অকেজো গোলাবারুদ ধ্বংস করা হবে। এই কার্যক্রম চলাকালীন সকাল 7টা হতে সন্ধে 6টা পর্যন্ত ডেমোলিশন গ্রাউন্ডের চতুর্পাশে 4 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে জনসাধারণ বা অন্য কোন গৃহপালিত প্রাণীর প্রবেশ অত্যন্ত বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ। বিধায় ফায়ারিং চলাকালীন জনসাধারণকে উক্ত এলাকা এড়িয়ে চলা এবং গবাদি পশুর বিচরণ না করানোর জন্য অনুরোধ করা হল। বিজ্ঞপ্তিটি শুনলেন
1: বীরশ্রেণী ভাই ও বোনেরা, দুর্বারে শুনছেন রকমারি গান অনুষ্ঠান চাওয়া পাওয়া। এবারে শুনবেন একটি ছায়াছবির গান, ছায়াছবি অঞ্জলি। গানটির কণ্ঠ দিয়েছেন মাকসুদ।

0: এই গানটির মধ্য দিয়ে শেষ হয়ে গেল সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার। দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান। সবার জন্য নিরন্তর শুভকামনা বন্ধুরা, যে যেখানে আছেন থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকুন।
1: নিশ্চয় যারা ঈমান আনে, সৎ কর্ম করে, সালাত কায়েম করে ও যাকাত দেয়, তাদের জন্য রয়েছে পুরস্কার তাদের রবের নিকট।
2: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
1: তোমরা সৎ কাজে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে যাও, সর্বদা আল্লাহকে ভয় করো এবং সত্য ও সঠিক কথা বলো। আল্লাহ কোন জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ না পর্যন্ত তারা নিজেরাই নিজেদের ভাগ্য পরিবর্তনে ব্রতী হয়। আল কোরআন বাংলাদেশ বেতার। এখন শুনবেন পবিত্র এশার নামাজের আজান।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدًا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: يا الله اي পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না।
3: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন খেলাধুলার খবর।
4: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি ইমতিয়াজ মাশরাফি। গলে প্রথম টেস্টে স্বাগতিক শ্রীলঙ্কাকে 165 রানে পরাজিত করে দুই ম্যাচ সিরিজে 1-0 এগিয়ে গেছে ভারত। আজ পঞ্চম ও শেষ দিনে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য 372 রানের লক্ষ্যে খেলতে নেমে সবকটি উইকেট হারিয়ে 206 রান করে। চূড়ান্ত রান সংখ্যা ভারত 462 ও 193, শ্রীলঙ্কা 284 ও 206। আগামী রোববার কলম্বোয় দুদলের মধ্যে দ্বিতীয় শেষ টেস্ট বাংলাদেশ সময় সকাল 10:30 শুরু হবে। এদিকে লিডসে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি আজ উদ্বোধনী দিনে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তান প্রথম ইনিংসে এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 2 উইকেটে 88 রান করেছে। আগামীকাল বাংলাদেশ সময় বিকেল 4:00 দ্বিতীয় দিনের খেলা শুরু হবে। দুদলের মধ্যে দ্বিতীয় টেস্ট 27 আগস্ট লর্ডসে এবং আগামী মাসের 9 তারিখে বার্মিংহামে তৃতীয় শেষ টেস্ট শুরু হবে। আগামী শনিবার বাংলাদেশ ও স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় শেষ টেস্ট শুরু হবে। ম্যাকেতে বাংলাদেশ সময় সকাল 6:00 খেলা শুরু হবে। সিরিজ ড্র করতে হলে অস্ট্রেলিয়ার এই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই। দুই ম্যাচ সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। এদিকে টপ এন্ড টি টোয়েন্টি ক্রিকেট সিরিজ আগামী শুক্রবার অস্ট্রেলিয়ার ডারউইনে শুরু হবে। 10-দিনব্যাপী এই টুর্নামেন্টে 9টি দল অংশ নেবে। আগামী শনিবার বাংলাদেশ হাই পারফরমেন্স দল তাদের প্রথম ম্যাচে নেপালের মুখোমুখি হবে। বাংলাদেশ সময় বেলা 2:30 খেলা শুরু হবে। এই টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ইরফান শুক্রের নেতৃত্বে ইতোমধ্যে 15 সদস্যের বাংলাদেশ হাই পারফরমেন্স দলের নাম ঘোষণা করেছে। দেশের তৃণমূল পর্যায়ের ক্রীড়াঙ্গনে নতুন করে স্পোর্টসের দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন কার্যক্রম অব্যাহত রয়েছে। আগামী 31 আগস্ট পর্যন্ত তা চলবে। 12-14 বছর বয়সী কিশোর কিশোরীদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা ও মার্শাল আর্ট ইভেন্টে খেলা আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে। দেশের 4,500-এরও বেশি ইউনিয়নে খেলা অনুষ্ঠিত হবে। মৎস্যপক্ষ উপলক্ষে আজ গাজীপুরের কাপাসিয়ায় মৎস্যজীবীদের অংশগ্রহণে এক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। আজ কাপাসিয়ার কামারগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় মুখোমুখি হয় কামারগাঁও মৎস্যজীবী ফুটবল একাদশ ও ঘোড়াসাব মৎস্যজীবী ফুটবল একাদশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ঘোড়াসাব মৎস্যজীবী ফুটবল একাদশ 1-0 গোলে কামারগাঁও মৎস্যজীবী ফুটবল একাদশকে পরাজিত করে। চলতি মাসের 28 তারিখে সংযুক্ত আরব আমিরাতে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হবে। এতে দুটি গ্রুপে 8টি দেশ অংশ নেবে। দেশগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, হংকং, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। উদ্বোধনী ম্যাচে হংকং থাইল্যান্ডের মোকাবেলা করবে। দুবাইয়ে বাংলাদেশ সময় রাত 8:30 খেলা শুরু হবে। 31 আগস্ট বাংলাদেশ নারী দল তাদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে। এই ম্যাচটিও বাংলাদেশ সময় রাত 8:30 শুরু হবে। আগামী মাসের 4-13 তারিখ পর্যন্ত চীনে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব 20 জুনিয়র এশিয়া কাপ হকি ইভেন্টে অংশ নিতে বাংলাদেশ হকি ফেডারেশন ইতোমধ্যে চূড়ান্ত দল ঘোষণা করেছে। 24 সদস্যের এই দলে দেশের সেরা প্রতিভাবান তরুণ খেলোয়াড়েরা স্থান পেয়েছেন। দলে 3 জন গোলকিপার, 8 জন ডিফেন্ডার, 6 জন মিডফিল্ডার এবং 7 জন ফরওয়ার্ড অন্তর্ভুক্ত হয়েছেন। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে আন্তঃসার্ভিসেস সাইক্লিং প্রতিযোগিতা শুরু হবে। এতে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বাংলাদেশ পুলিশ, বিজিবি ও বাংলাদেশ আনসার ও ভিডিবিকে নিয়ে এই প্রতিযোগিতার আয়োজনের কথা জানিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি। আগামী মাসের ১৯ তারিখ থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের আইচি নাগোয়ায় অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। এই গেমসের নারী ফুটবলের ড্র ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী বাংলাদেশ নারী দল বি গ্রুপে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এবং মিয়ানমারের বিপক্ষে খেলবে। এছাড়া এ গ্রুপে স্বাগতিক জাপান, চাইনিজ তাইপে, ভিয়েতনাম ও থাইল্যান্ড এবং গ্রুপ সিতে চীন, ফিলিপাইন, উজবেকিস্তান, হংকং নারী দল অংশ নেবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল এবং সেরা দুটি তৃতীয় স্থানকারী দল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। এদিকে এশিয়া গেমসকে সামনে রেখে বিকেএসপিতে অনূর্ধ্ব ২০ হকি দলের আবাসিক ক্যাম্প চলছে। এতে নারী ও পুরুষ দলের খেলোয়াড়রা নিবিড় অনুশীলনে ব্যস্ত সময় অতিবাহিত করছেন। আগামী মাসে জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে এ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ এশিয়ার অন্যতম পরাশক্তি ভারত, স্বাগতিক জাপান, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়া। খেলাধুলার খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচার করা হবে রাত ৮:৩০।
1: বাংলাদেশ বেতার, একটি ঘোষণা। আগামীকাল ২০ আগস্ট বৃহস্পতিবার বেলা ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ কক্ষে মহামান্য রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোট গ্রহণ করা হবে। মহামান্য রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠানের কার্যক্রম একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক ৬৯৩ কিলোহার্টস, এফএম ৯০ মেগাহার্টস, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যন্তরঙ্গ সংশ্লিষ্ট এফএম ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, শুরু করছি সুখী সংসার অনুষ্ঠানে শ্রোতাদের ফেসবুকে পাঠানো প্রশ্নের উত্তর নিয়ে পর্ব। আপনি কেমন আছেন? আমাদের আজকের বিষয় অনিয়মিত মাসিকের কারণ ও চিকিৎসা। বিশেষজ্ঞ মতামত দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার ইশরাত জাহান, অধ্যাপক গাইনি ও প্রসূতি বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা। সাথে আছি আমি নাসিমা রাজদাক জ্যোতি। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে।
2: ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।
1: শুরুতেই আপনার কাছে জানতে চাই যে অনিয়মিত মাসিক বলতে আমরা কি বুঝি?
2: অনিয়মিত মাসিক হচ্ছে যে মাসিক জিনিসটা কি? মাসিক হচ্ছে যে 11-13 বছর বয়সে শুরু হবে এবং মানে 49-52 বছর বয়সে শেষ হবে, যেটি কিনা প্রতি মাসে একবার করে হয়, সেজন্য এটির নাম মাসিক। তো প্রতি মাসে হওয়াটা হচ্ছে নিয়মিত, প্রতি মাসে হবে, অর্থাৎ 28 দিন থেকে 30 দিন পর্যন্ত একটা সাইকেল থাকে এবং সেখানে 5-7 দিনের জন্য থাকে এবং সেটি 5-7 দিনের জন্য থাকে এবং প্রতি মাসেই হবে। যখন এটি যেটি হয় অনেক সময় যে 2-3 মাস পরে পরে হচ্ছে অথবা কম সময় হচ্ছে, 28 দিন না হয়ে হয়তো 20 দিন বা 22 দিন, 22 দিন পর পরে আসছে, তাহলে সেটি অনিয়মিত। এবং যেটি হয় যে 5-7 দিন থাকার কথা, সেখানে যদি এমন হয় যে 10-15 দিন আছে, আবার অনেকের আছে কম, অল্প দিন আছে, 2 দিন বা 1 দিন থাকে, সেটিও অনিয়মিত মাসিক। তো এই অনিয়মিত মাসিকটা একটু অন্যরকম, কারণ এটা তো হওয়ার কথা না। প্রতি মাসে মাসিক হয়, প্রতি মাসে ওভুলেশন হয় এবং মাসিক হয়, সেটি স্বাভাবিক। তো এটি বিভিন্ন বয়সে হয়ে থাকে। হ্যাঁ, যে যারা প্রথম মাসিক হয়, যাদের পিউবার্টি, যাদের অ্যাডোলেসেন্ট পিরিয়ড, যাদের 11-13 বছর বয়সে শুরু হয়, অনেকের আরেকটু আগেও শুরু হয়। অনেকের দেখা যায় যে প্রথম মাসিক আরেকটু আগে শুরু হয়ে গেছে, তাদেরকে আমরা প্রিকশিয়াস পিউবার্টি বলি। যে এখন তো অনেকেই দেখা যাচ্ছে হয়তো আবহাওয়ার কারণে হতে পারে যে মাসিক শুরু হওয়ার সময়টা এগিয়ে আসছে, তারপরে যেটি হয় যে এটি হচ্ছে। তো প্রথম 2 বছর ওভুলেশনের যে ক্যাসকেডটা আছে সেটি আসলে মানে রেগুলেশন হতে সময় লাগে, তো সেই জন্য এই সময়টা অনিয়মিত মাসিক হয়ে থাকে এবং অনিয়মিত মাসিক হতে পারে 3-4 মাস পর পর হচ্ছে, হলে আবার অনেক দিন থাকে, দেখা যায় হলে আবার 1 মাস পর্যন্ত থাকছে। আবার এটা আসলে ওভুলেশনের সমস্যার জন্য হয়ে থাকে, এটি সাধারণত 2 বছর থাকে, 2 বছর পর নিজে নিজে আপনি ঠিক হয়ে যায়। এটি হচ্ছে বাচ্চাদের বেলায়। আর যখন একটু যারা একটু বড়, যারা তরুণী, যাদের প্রেগনেন্সি হচ্ছে, প্রেগনেন্সিতে তো মাসিক বন্ধই থাকছে, অনেক সময় দেখা যায় যে তাদেরও অনিয়মিত মাসিক হচ্ছে, বিভিন্ন কারণে হয়ে থাকে তাদের অনিয়মিত মাসিক। তার মধ্যে যেটি হয় যে পিসিও, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, সে এটি একটি অত্যন্ত কমন এবং এখনকার আমরা খুবই পাচ্ছি পিসিওটা, পিসিওর কারণে অনিয়মিত মাসিক হচ্ছে। এছাড়া হরমোনের কারণে যেটা হচ্ছে যে থাইরয়েড হরমোন, হাইপোথাইরয়েডিজমে অনিয়মিত মাসিক হয়ে থাকে, তারপরে তার মেটাবলিজমের কিছু সমস্যা হয়, তখন তার অনিয়মিত মাসিক হয়ে থাকে এবং তার হরমোন তৈরি না হয়। মাসিকের যে সাইকেলটা চলার জন্য আমাদের যে হরমোনাল ক্যাসকেডটা হচ্ছে, সেখানে যেকোনো একটি হরমোন তৈরি না হলে বা কম হলে বা বেশি হলে তখন অনিয়মিত মাসিক হতে পারে। আরেকটি অনিয়মিত মাসিক হয় হচ্ছে জাস্ট মাসিক বন্ধ হবে যখন মেনোপজের আগ দিয়ে, তখন তারও এরকম মেনোপজের 2 বছর আগ থেকে শুরু হয়ে যায় যে একটু দেরি দেরি করে মাসিক হচ্ছে, 2-3-4 মাস দেরি হচ্ছে এবং একসময় দেখা গেল যে 1 বছর মাসিক হচ্ছে না। যখন 1 বছর মাসিক হয় না তখন আমরা তাকে মেনোপজ বলে থাকি।
1: আপনার কাছে জানতে চাই যে অনিয়মিত মাসিককে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যে আমরা বলে থাকি, এর অন্যতম কারণ হিসেবে ধরা হয়, এই সম্বন্ধে যদি কিছু বলতেন।
2: একদম ঠিক কথা, যে আমাদের যে তরুণীরা রয়েছে যাদের বয়স হচ্ছে 20-22 থেকে শুরু করে 35 বছর বয়স পর্যন্ত, এদের অনিয়মিত মাসিকের প্রধান কারণ এখন আমরা পাচ্ছি পিসিও, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে আরো কিছু থাকে, যেমন তাদের অনিয়মিত মাসিক থাকে, তাদের ওভুলেশন হয় না, তারপরে তাদের যেটি হয় যে তাদের ওজন বেড়ে যায় এবং যখন আমরা আল্ট্রাসোনোগ্রাম করি তখন দেখি যে ওভারিতে অনেক ছোট ছোট ছোট ছোট সিস্ট তৈরি হয়েছে, সাধারণত 15-20টা সিস্ট থাকে, 2-9 মিলিমিটার করে, একদম মুক্তার মালার মতো দেখতে, ছোট ছোট, তো দেখলে মনে হয় যেন মুক্তার মালা। ওভারিতে এরকম ছোট ছোট সিস্ট থাকে এবং তাদের কিছু মেটাবলিজমের সমস্যা হয়ে থাকে, গ্লুকোজ মেটাবলিজম, এবং তাদের ওজন বেড়ে যায়, শরীরে কিছু লোম বেশি হয়, যেমন মুখে বা যেসব জায়গায় লোম থাকার কথা সেগুলো একটু ছেলেদের প্যাটার্ন হয়ে থাকে, মেল প্যাটার্নের আমরা পাই, সেই জন্য পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে। আর যেটি হয় যে যাদের ম্যারিড থাকে তাহলে তাদের বন্ধাত্ব একটি উপসর্গ থাকে, যে বন্ধাত্ব হচ্ছে, বাচ্চা হচ্ছে না, তখন আমরা টেস্ট করতে গিয়ে দেখি যে তার পলিসিস্টিক ওভারি রয়েছে। তো এই জন্য আমরা প্রচুর পলিসিস্টিক ওভারি পাই, এই জন্য আসলে আমাদের খাওয়া দাওয়া, জীবনযাপন, হ্যাঁ, আমাদের এখনকার যে জীবন জীবনযাপনটি রয়েছে সেটি আসলে স্বাস্থ্যসম্মত না। আমাদের বাচ্চারা সারাক্ষণ ঘরে বসে থাকে, তারা খেলাধুলা করতে পারে না, এখন না করতে না করতে তাদের অভ্যাসই নাই, তারা জানেও না যে খেলাধুলা করতে হয়। আমরা ছোটবেলায় যেরকম স্কুল থেকে এসে আবার বাড়িতে পাড়ার বন্ধুদের সাথে খেলতাম, যেতাম, গল্প করতাম, এগুলো ওরা আসলে ভুলেই গেছে, জানেও না। ওরা জানে যে স্কুলে গিয়ে একটু হাঁটাহাঁটি করে, বাকি সময় তারা একদম বাড়িতে বসে কম্পিউটারে বসে থাকে, তো যার জন্য কায়িক পরিশ্রম একদমই নাই। তারপরে তারা ফাস্টফুড খায়, খাওয়ার হ্যাবিটটা খুবই খারাপ। আসলে আমরা বাড়িতে রান্না করে দিলেও ওরা ওই ফাস্টফুডটা খেতে পছন্দ করে, ফাস্টফুড খায়, খাওয়ার হ্যাবিটটা ভালো হয়নি। তার মধ্যে ওরা একটু ওই যে খায় বেশি, মাংস খায় বেশি, শাকসবজি বা মাছ হয়তো আগের মতো ভালো লাগে না খেতে। আগের যখন ফ্রেশ মাছ পাওয়া যেত, শাকসবজি পাওয়া যেত, এখন হয়তো পাওয়া যায় না বলে ওদের পছন্দ হয় না খেতে, তাই খাওয়া হয় না। তার মানে হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনযাপনটা খুবই দায়ী এই পিসিও হওয়ার জন্য। আমরা আসলে প্রায়ই পাই যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নিয়ে পেশেন্ট আসছে।
1: এরপরে আপনার কাছে জানতে চাই যে অনিয়মিত মাসিক কি বন্ধত্বের কারণ কিনা। অনেক সময় শুনে থাকি যে অনিয়মিত মাসিক হলে বন্ধত্বের অন্যতম কারণ হচ্ছে এটা।
2: অবশ্যই বন্ধাত্মের কারণ, কারণ অনিয়মিত মাসিক যেটা হয় যে অনিয়মিত মাসিকে মাসিক মানেই হচ্ছে তার অনিয়মিত ডিম্ব পরিস্ফুটন, ওভুলেশন হয় না নিয়ম মতো। যেটি হয় যে নিয়মের নিয়মটা কি হয় যে প্রতি মাসে একটা করে ডিম ফুটবে এবং সেটি একবার আমরা ধরে নেই যে একবার ডান দিকের ওভারি থেকে আসে, একবার বাম দিকের ওভারি থেকে আসে। তো সুতরাং ডান দিকের ওভারি থেকে যদি ডিম আসে, ডিম ফোটে, ডান দিকের ফেলোপিয়ান টিউব যদি ঠিক থাকে এবং স্বামীর যদি বীর্য পরীক্ষায় কোনো অসুবিধা না থাকে, তাহলে তো প্রেগনেন্সি আসার কথা। তো প্রেগনেন্সি আসছে না কেন, তখন দেখা গেল যে ওর আলট্রাসোনোগ্রাম করে দেখা গেল যে পলিসিস্টিক ওভারিতে যেরকম ফিচার পাই আমরা, যেটা বলছিলাম একটু আগে, যে ছোট ছোট সিস্ট, অনেকগুলি ছোট ছোট সিস্ট, 2-9 মিলিমিটার সাইজের এবং 15-20টা পাওয়া যায়, দেখতে মনে হয় মুক্তার মালা। তো আসলে এই ডিমগুলো সবাই বড় হতে চায়, একটি ডিম দরকার আমাদের প্রেগনেন্সি মানে ইয়ের জন্য, ওভুলেশন, একটি ওভুলেশন হলেই চলে, একটি ডিম, একটি ওভাম, একটা স্পার্ম দরকার। তো একটি ওভাম আসলে হয় না, যে অনেকগুলি ছোট ছোট মানে অনেকগুলি ডিমই বড় হতে চায় কিন্তু একটি ম্যাচিওর যে ওভামটা, একটি ম্যাচিওর ওভাম পাই না আমরা, যার জন্য ওভুলেশন হয় না, আলটিমেটলি ওটা সিস্টিক হয়ে যায়। এদিকে আমরা যেহেতু এদিকে ওভাম পাচ্ছি না, সেহেতু স্পার্ম এসেও লাভ হচ্ছে না, অর্থাৎ ওভুলেশন হচ্ছে না, ফার্টিলাইজেশন হচ্ছে না, অর্থাৎ সন্তান উৎপাদন হচ্ছে না। সেইভাবেই আসলে পলিসিস্টিক ওভারি অবশ্যই খুব মানে বড় রকমের কারণ ইনফার্টিলিটির, এবং সেই জন্য আমরা এই সব পেশেন্টদেরকে, ইনফার্টিলিটির পেশেন্টদেরকে আমরা ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ দিয়ে থাকি। যে ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ দিলে ওই আমরা যেটুকু চাই যে আমাদের কাঙ্ক্ষিত একটি বা দুটো এগ সেটি বড় হবে, ম্যাচিওর এগ হবে, সেটির সাইজ হবে 18-20 মিলিমিটার এবং সেটি মানে পরিস্ফুটন হবে, ওভুলেশন হবে ওভারি থেকে এবং সেটি তখন হবে ফার্টিলাইজেশন হয়ে এমব্রায়োজেনেসিস হবে।
1: সন্তান প্রসবের পরে অনেক সময় অনিয়মিত মাসিক দেখা দেয়, এটা কতটুকু উপকারী বা অপকারী?
2: আচ্ছা, সন্তান প্রসবের পরে তো আসলে হওয়ার কথা, বিকজ এই যে 9 মাস, আমরা আসলে 9 মাস এবং 1 সপ্তাহ, হ্যাঁ 9 মাস 7 দিন আমরা একটা কাউন্ট করি, 40 উইকস, এই 40 উইক সময়টা কিন্তু অ্যামিনোরিয়া থাকে, অর্থাৎ মাসিক বন্ধ থাকে। হ্যাঁ, এতদিন মাসিক বন্ধ থাকার পর যখন তার পিরিয়ড হয় তখন স্বভাবতই একটু বেশি হয়, সেটি তো আপনারা জানেন যে সন্তান জন্মানোর পরে 40 দিন পর্যন্ত পিরিয়ড হতে পারে, তারপরে গিয়ে পিরিয়ড হয়। তো যেটি হয় যে ওই সময় তো 40 দিন পর্যন্ত পিরিয়ড হলো, এরপরে বাচ্চারা সাধারণত মায়ের বুকের দুধ খায় এবং আমরাও সেটাকে উৎসাহিত করি মায়ের বুকের দুধ খেতে, শুধুমাত্র বুকের দুধ খাবে 6 মাস বয়স পর্যন্ত বাচ্চারা। তো শুধুমাত্র বুকের দুধ খেলে এবং যেটি কিনা সাফিসিয়েন্ট হয়, বাচ্চা সাফিসিয়েন্ট হয়, বাচ্চা দিনে রাতে 6 বার পেশাব করে, অর্থাৎ আমরা বুঝতে পারি যে সে তারা তার এবং সে কান্নাকাটি করছে না, পেট ভরা থাকছে, সুতরাং তার দুধ খাওয়াটা সাফিসিয়েন্ট হচ্ছে। যদি সাফিসিয়েন্ট সে দুধ খায় দিনে রাতে ভালোভাবে, তাহলে কিন্তু মায়ের ওভুলেশনটা বন্ধ থাকে। তো মায়ের ওভুলেশন বন্ধ থাকলেও তো মাসিকটাও অনিয়মিত হয়। অনেক সময় অনেকেরই দেখা যায় যে 3 মাস 4 মাস 6 মাস, অনেকের 1 বছর পর্যন্ত অ্যামিনোরিয়া থাকে, অর্থাৎ মাসিক বন্ধ থাকে। তখন আমরা মানে করতে চিন্তা করতে না করি, কিন্তু অনেক সময় হয় যে এই অবস্থা আবার অনেকের প্রেগনেন্সি চলে আসে, হঠাৎ করে ওভুলেশন হলো, হঠাৎ করে তার প্রেগনেন্সি চলে আসতে পারে। তো সেই জন্য যদি মায়ের বুকের দুধ খাবে, পাশাপাশি সেই সময় আমরা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নিতে বলি, যাতে কিনা তাদের যেটি হয় যে তাদের জন্ম মানে তাদের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিও নিতে হয়, নাহলে পট করে প্রেগনেন্সি চলে আসবে, এই ব্যাপারগুলি হয়। তো সেই সময় অনিয়মিত মাসিক হচ্ছে।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা চলে যাচ্ছি আমাদের শ্রোতা বন্ধুদের ফেসবুকে পাঠানো প্রশ্নের উত্তর পর্বে। আমাদেরকে প্রথমে লিখেছেন মিজানুর রহমান মিজান মনিরামপুর যশোর থেকে, অনিয়মিত মাসিক হলে নারীর কোন কোন ধরনের রোগ দেখা দিতে পারে?
2: অনিয়মিত মাসিক হলে আসলে রোগ দেখা দেয় না, বিভিন্ন কারণে অনিয়মিত মাসিক হয়। আমরা বলছিলাম বন্ধাত্ব হতে পারে, যে বন্ধাত্বটা অনিয়মিত মাসিক থেকে থেকে হয়, আরেকটি হচ্ছে পলিসিস্টিক ওভারিটা, মানে পলিসিস্টিক ওভারির একটি উপসর্গ হলো অনিয়মিত মাসিক। তার আরো উপসর্গ রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে অনিয়মিত মাসিক, তারপরে একটি উপসর্গ রয়েছে ওজন বেড়ে যাওয়া, আরেকটি উপসর্গ রয়েছে যে তার বিভিন্ন রকম মেটাবলিক সমস্যাগুলি হয়ে থাকে। আর অনিয়মিত মাসিকের জন্য যেটি আমরা সাধারণত পেয়ে থাকি সেটা হচ্ছে বন্ধাত্ব।
1: এরপরে আমাদেরকে আফিয়া চেবা মনিরামপুর পলাশি থেকে তিনি আমাদেরকে কমেন্ট পাঠিয়েছেন এবং জানতে চেয়েছেন যে মাসিক চলাকালীন সময়ে ঠান্ডা জাতীয় কোনো খাবার বা ঠান্ডা পানীয় ব্যবহার করা যাবে কিনা, আর অনিয়মিত মাসিক আসলে কেন হয়, এই সময়টাতে ভিটামিন বা আয়রন জাতীয় কোনো ঔষধ খাওয়া যাবে কিনা।
2: আচ্ছা, ঠান্ডা পানি খাওয়া যাবে, ঠান্ডা পানি বা যে কোনো খাওয়ার সাথে আসলে মাসিকের সম্পর্ক নাই। তো এই সময়টাতে ভিটামিন বা আয়রন অনেকে আমরা দিয়ে থাকি, অনেক সময় যে আয়রন তার যদি আয়রন কম থাকে, তার যদি অ্যানিমিয়া থাকে, রক্ত শূন্যতা থাকে, তখন আমরা তাকে বা তার ভিটামিনের ঘাটতি থাকে তখন তাকে আমরা ভিটামিন দিই, আয়রন দিই। এটা আসলে মাসিকের সাথে সম্পর্ক নাই, এটা যখন আমরা পেশেন্ট পাই যে তার রক্ত শূন্যতা আছে তখনই তাকে আমরা আয়রন দিতে পারি। তবে যেটি হয় যে আমাদের জন্ম নিয়ন্ত্রণ বড়িগুলি যেটি 28টি, সেটি কিন্তু 21টা হরমোন পিলের পরে 7টি আয়রন পিল আছে, এবং সেই আয়রন পিলটা বলা হয় যে এই সময়টায় কাজে লাগে, একটু তো কন্টিনিউয়েশন অফ পিলের কন্টিনিউয়েশন, কারণ 28টি খাওয়ার পরে 29 নম্বর দিনে নতুন পাতা শুরু করবে। আর এই শেষের 7টি আয়রন পিল এই জন্য দেওয়া হয় যে ওই সময় যেহেতু পিরিয়ড চলে ওর একটু ঘাটতি তো হয়ই, তো সেই সময়টা কাজে লাগার জন্য।
1: এরপরে আমাদেরকে দীপক চক্রবর্তী, দীপক তিনি দেবীগঞ্জ পঞ্চগড় থেকে লিখেছেন যে জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতিতে অনিয়মিত মাসিক হতে পারে কিনা, আর যদি হয়ে থাকে তাহলে সেটা আসলে।
2: দীপকের খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এটা, ধন্যবাদ আপনাকে দীপক। যেটি হলো যে জন্ম নিয়ন্ত্রণের কিছু পদ্ধতি আছে, যেমন হলো ইনজেক্টেবলস, আমরা যেটা দিই 3 মাস পর পর ইনজেকশন দিই DMPA, তারপরে মানে এটা আমরা শুধুমাত্র প্রোজেস্টেরন দিই, তো তারপরে DMPA দেওয়া হয়, তারপরে ইমপ্ল্যান্ট দেওয়া হয়, তারপরে ইনজেকশনেই বেশি আমরা পেয়ে থাকি। যে অনেক সময় ফোটায় ফোটায় রক্ত যায়, স্পটিং হতে পারে, অনেক সময় হচ্ছে মাসিক বন্ধ থাকতে পারে, ওরা যতদিন 3 মাস বা 6 মাস বা 1 বছর হলো যত ইনজেকশন দিচ্ছে 1 বছরই মাসিক বন্ধ। অনেক সময় এমন হয় যে তারা ইনজেকশন বন্ধ করে দিয়েছে কিন্তু তাও হয়তো মাসিক হচ্ছে না, বা এরকম ফোটায় ফোটায় রক্ত যাচ্ছে, সেরকম হতে পারে। এটা হচ্ছে গিয়ে হিসেবে মানে উপসর্গ হিসেবে আসলে ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভ, আর ইমপ্ল্যান্টেও এরকম হতে পারে।
1: এরপরে আমাদেরকে লিখেছেন ইসমাইল হোসেন, তিনি শিবগঞ্জ বগুড়া থেকে, তিনি জানতে চেয়েছেন যে থাইরয়েড সমস্যার সাথে অনিয়মিত মাসিকের কোনো সম্পর্ক রয়েছে কিনা।
2: হ্যাঁ, ঠিকই বলেছেন ইসমাইল সাহেব, যে থাইরয়েড কিন্তু হাইপোথাইরয়েড এবং হাইপারথাইরয়েড দুটোই কিন্তু মাসিকের সাথে সম্পর্কযুক্ত। তবে আমরা যেটি পাই পেশেন্টদের বেশিরভাগ হাইপোথাইরয়েডিজম পাই, থাইরয়েড হাইপোথাইরয়েডিজম পাই, আমরা থাইরয়েডের টেস্ট করাই, সেরাম TSH এবং সেরাম T3-T4 লেভেল। সেরাম TSH হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, যার জন্য যাদের বেশি পাই সেরাম TSH তাদেরকে আমরা হাইপোথাইরয়েডিজম বলি। সুতরাং তাদেরকে বাইরে থেকে থাইরক্সিন হরমোন দিয়ে থাকি আমরা, এবং থাইরক্সিন হরমোন আমরা রেগুলার একটি বা দুটি বা তিন যতটুকু প্রয়োজন সিঙ্গেল ডোজে দিয়ে থাকি, যে সকালবেলা সিঙ্গেল ডোজে খাবে। এবং দেখা যায় যে তার অনেক যার শুধুমাত্র এটি কারণ ছিল, এই কারণেই অনিয়মিত মাসিক হচ্ছিল, তার কিন্তু ঠিক হয়ে যায়। থাইরয়েড ঠিক করলেই কিন্তু তার যদি ব্লাডের থাইরয়েড লেভেল ঠিক থাকে তখন দেখা যায় তার মাসিকটাও ঠিক হয়ে গেছে।
1: এরপরে আমাদেরকে শ্রী গোপীনাথ পাল, তিনি জানতে চেয়েছেন রাজবাড়ি থেকে যে বয়ঃসন্ধিকালে যে অনিয়মিত মাসিক হয় এর কারণ কি এবং এর চিকিৎসা যদি আমাদের জানাতেন।
2: বয়ঃসন্ধিকালে অর্থাৎ ছোট যারা বাচ্চা মেয়েদের হয়, যে 11 থেকে 13 বছর বয়সে বা 14-15 বছর বয়সে যারা হয়, তাদের যখন মাসিক শুরু হয় তাদের ওভুলেশনটা একটু ইরেগুলার হয়ে থাকে, ওভুলেশনটা মাসে মাসে হয় না, যেহেতু পিরিয়ডটাও মাসে মাসে হয় না, তাদের এরকম হতে পারে প্রথম 2 বছর তাদের ওভুলেশন ক্যাসকেডটা রেডি হতে সময় লাগে, এবং এই সময় হরমোনের কারণে তাদের যেটি হয় যে 2-3 মাস পর পরে হয় বা 4-5 মাস 6 মাসও চলে যায় অনেক সময়, এইসব কারণে তার মাসিক দেরি হয়, এবং দেরি হলে আবার হলে তখন আবার 1 মাস থাকে, বা অনেকে নর্মাল থাকে 5-7 দিন থাকে, কিন্তু টাইমটা অনেক পরে পরে হয়, এটি হয়। আবার এখন কিন্তু অ্যাডোলেসেন্ট আমরা ইয়েও পাচ্ছি, কি বলে, PCO পাচ্ছি, পলিসিস্টিক ওভারিও পাচ্ছি, ছোট বয়সেই তাদের PCO শুরু হচ্ছে, আবার ছোট বয়সে এন্ডোমেট্রিওসিস শুরু হচ্ছে, এন্ডোমেট্রিওসিস একটি অসুখ, এটির জন্য কিনা অনিয়মিত মাসিক হতে পারে, পেইনফুল পিরিয়ড হতে পারে, পেইন হয়, ব্যথা হয়, তো সেই জন্য এই ছোট বাচ্চাদের এই কারণে অনিয়মিত মাসিক হয়ে থাকে।
1: এরপরে আমাদেরকে সুমাইয়া সুলতানা, তিনি হরিরামপুর মানিকগঞ্জ থেকে কমেন্ট করেছেন যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম POC বলা হয় যে রোগটাকে, এর সাথে আমাদের জীবনযাত্রার মানের সাথে কোন সম্পর্ক রয়েছে কিনা, বা কিভাবে আমরা জীবনযাত্রার মানকে উন্নত করলে পারলে এর থেকে মুক্ত থাকতে
2: পারি। হ্যাঁ, আমরা একটু আগে বলছিলাম না যে আমাদের ডেইলি লাইফের সাথে পলিসিস্টিক ওভারিটা ইয়ে করে, কারণ পলিসিস্টিক ওভারি হলে আমরা প্রথমেই কিন্তু চিকিৎসা দিতে চাই না, আমরা চিকিৎসা দিই শুধু তাদের লাইফস্টাইলটা মডিফিকেশন করতে। তাদের লাইফস্টাইল মডিফিকেশন কি? তারা নিয়মিত খেলাধুলা করবে, হাঁটাচলা করবে, শারীরিক কায়িক পরিশ্রম করবে, তারপরে যেটি হচ্ছে তাদের খাওয়া দাওয়া খাবে, সুস্থ স্বাভাবিক খাবার দাবার খাবে, তারা অস্বাস্থ্যকর খাবার যেমন আমরা যে ফাস্টফুড জাতীয় খাবার সেটি খাবে না, ভাজা পোড়া কম খাবে, শাকসবজি খাবে, মাছ খাবে, এই ধরনের জীবনযাত্রার পরিবর্তন করে কিন্তু আমরা তাহলে ওজন কমাতে বলি, ওজন কমিয়ে আমরা কিন্তু অনেকাংশেই পিসিওটা চেঞ্জ করে আনতে পারি, চিকিৎসা করতে পারি। কিন্তু যেটি হয় যে এটি তো এভাবে হলো, যদি না হয় সেই ক্ষেত্রে তখন আমরা অন্যরকম হয়তো মেটফরমিন মানে ড্রাগ দিয়ে থাকি। আর যেই সব এমন যদি হয় যে কোনো পিসিওর পেশেন্ট তারা যদি প্রেগনেন্সি চায় তখন তারা আমরা তাকে ওভুলেশন, ম্যারিড হলে প্রেগনেন্সি চাইলে আমরা তাকে ওভুলেশন ইন্ডাকশন দিই, আর যদি তারা প্রেগনেন্সি না চায় তাহলে আমরা তাকে জন্ম নিয়ন্ত্রণ বড়ি দিয়ে থাকি। জন্ম নিয়ন্ত্রণ বড়িও কিন্তু পিসিও কমিয়ে দেয়, মাসে মাসে মাসিক হয় মাসিকটা নিয়মিত করে এবং পলিসিস্টিক ওভারির ইয়েটা কমে যায়, হ্যাঁ উপসর্গটা কমে যায়। আর যদি তারা বাচ্চা চায় তাহলে আমরা ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ দিয়ে থাকি।
1: এরপরে আমাদেরকে হুমায়রা দিনা যাত্রাবাণী থেকে কমেন্ট করেছেন যে অনিয়মিত মাসিক যদি কারো হয়ে থাকে তাহলে কোন সময়ে আমরা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করব, বা আমরা কোন ধরনের সমস্যায় ভুগছি কিনা, কি ধরনের পরীক্ষা নিরীক্ষা তার জন্য করা যেতে পারে?
2: আসলে শুরুতেই যাওয়া দরকার, যদি এমন হয় যে ঠিক আছে ছোট বাচ্চা আনম্যারিড কোনো হয় তবুও মানে এক বছর ছ মাস থেকে এক বছর হয়ে গেলেই কিন্তু ডাক্তারের কাছে যাওয়া উচিত, আনম্যারিড হলেও যাওয়া উচিত। আর ম্যারিড হলে তো আসলে আগেই যায়, তারা যায়ও কারণ তাদের বাচ্চা নেওয়ার ইস্যুটা থাকে, তাদের মাসে মাসে মাসিক হওয়া, জন্ম নিয়ন্ত্রণ বড়ি ব্যবহার করা, এই ব্যাপারগুলি যখন তাদের কাছে আসে তখন তারা তাড়াতাড়ি যায়, তবে এক বছর হলেই কিন্তু যাওয়া উচিত।
1: আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে এত গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে আমাদের শ্রোতা বন্ধুদেরকে জানানোর জন্য এবং সেই সাথে তাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য।
2: ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বাংলাদেশ বেতারকে, সবাইকে মনোযোগ দিয়ে শোনার জন্য শ্রোতাদেরকে ধন্যবাদ।
3: ডেঙ্গু জ্বরে

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই। আগামী পর্বে আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন মোহাম্মদ আকবর হোসেন এবং সুখী সংসার অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন
1: শাহিদা মঞ্জুরি।
2: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছি মাহবুবা চৌধুরী। শুরুতেই শিরোনাম। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল, নির্বাচনের সকল প্রস্তুতি সম্পূর্ণ। 9,333 কোটি টাকা ব্যয় সম্বলিত 10টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনে। গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে, মন্তব্য তথ্য সম্প্রচার মন্ত্রীর। বর্তমান সরকার জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় বাংলাদেশ গড়বে, বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। ভারতের কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত 9 জনের মধ্যে 5 জন বাংলাদেশি, মরদেহ দ্রুত দেশে ফেরাতে ব্যবস্থা নিচ্ছে সরকার, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ইরানের উপর অনির্দিষ্টকালের জন্য বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ সংযুক্ত আরব আমিরাতের। এবং গলে প্রথম ক্রিকেট টেস্টে শ্রীলঙ্কাকে 165 রানে পরাজিত করল ভারত। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। আগামীকাল দেশে 23তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যজোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর ওলি আহমেদ বীর বিক্রম প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচন কর্মকর্তা হিসেবে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন দায়িত্ব পালন করবেন। 349 জন সংসদ সদস্য এই নির্বাচনে ভোট দেবেন। জাতীয় সংসদ ভবনের পরিবেশ অধিবেশন কক্ষে বেলা 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রধান নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার CEC AMM নাসিরউদ্দিন বলেছেন, নির্বাচন অত্যন্ত সুচারুরূপে সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি আজ রাজধানীর আগারগাঁ নির্বাচন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা বলেন। CEC বলেন, দেশের রাষ্ট্রপতি নির্বাচনের দিকে দেশবাসী সহ বিশ্ববাসী তাকিয়ে আছে, সুতরাং এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠকে বসেন সরকারি দল বিএনপির সংসদ সদস্যগণ। আজ বিকেলে জাতীয় সংসদ ভবনে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন। সভা শেষে চিফ হুইপ নুরুল ইসলাম মনি সংবাদ সম্মেলনে বলেন, নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান শুক্রবার সন্ধ্যা 7:30 বঙ্গভবনে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, নির্বাচন কমিশন ও সংসদ উভয়ে মিলে সিদ্ধান্ত নিয়েছে যে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ শুরুর 5 মিনিট আগে লাইভ টেলিকাস্ট শুরু হবে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক 9,333 কোটি 58 লাখ টাকা ব্যয়ে 10টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সারা দেশের গ্রামীণ সড়ক পুনর্বাসন ও শক্তিশালীকরণ প্রকল্পের সবচেয়ে বেশি 4,963 কোটি 67 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আজ রাজধানীতে পরিকল্পনা কমিশনের NEC সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। মোট প্রকল্প ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে 8,488 কোটি 71 লাখ টাকা এবং প্রকল্প ঋণ থেকে 936 কোটি 38 লাখ টাকা অর্থায়ন করা হবে। সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ জোনায়েদ আব্দুর রহিম সাকি সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, স্থানীয় সরকার বিভাগের অধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সবচেয়ে বড় প্রকল্প গ্রাম সড়ক পুনর্বাসন ও শক্তিশালী করা বাস্তবায়ন করবে। দেশের 8 বিভাগের 64 জেলা ও উপজেলায় প্রকল্পটির আওতায় 5,223 কিলোমিটার গ্রামীণ সড়ক এবং 7,000 মিটার সেতু ও কালভার্ট পুনর্বাসন করা হবে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ঢাকা মেডিকেল কলেজের ব্যবহার অনুপযোগী স্থাপনাগুলো প্রতিস্থাপন ও পুনর্নির্মাণ, 10টি মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের জন্য আধুনিক সুবিধা সম্পন্ন 19টি হোস্টেল ভবন নির্মাণ, দ্বিতীয় সংশোধিত বাংলাদেশের সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীন সেতুর স্মার্ট রক্ষণাবেক্ষণ প্রযুক্তির সক্ষমতা উন্নয়ন, ধরলা নদীর ডান তীরের ভাঙন থেকে লালমনিরহাট সদর উপজেলা রক্ষা প্রকল্প ও চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ফেরিঘাট পর্যন্ত উপকূলীয় বাঁধ শক্তিশালী করা প্রকল্প। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, দেশের গণমাধ্যম বর্তমানে সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে। তিনি আজ রাজধানীর তথ্য ভবনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে এ কথা বলেন। এই স্বাধীনতার সুযোগ নিয়ে যেন অপসাংবাদিকতার সংস্কৃতি তৈরি না হয় সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান মন্ত্রী।
2: সরকারকে এবং ক্ষমতাকে এই প্রশ্ন করার ক্ষমতা আছে সাংবাদিকদের, কিন্তু সেই ক্ষমতা যদি কেউ কাজে না লাগিয়ে দুর্বৃত্ত এবং স্বৈরতন্ত্র ফ্যাসিস্ট ক্ষমতার পক্ষে সাংবাদিকতাকে ব্যবহার করে, তাহলে তার পরিণাম কি হয়? সেই সমস্ত দালাল সাংবাদিকরা এখন কিন্তু ফ্যাসিস্টের দালাল হিসেবে কারাগারে আছে। আমরা তাদেরকে আইনের আওতায় আনার জন্য কাজ করছি যে আমাদের সরকারের আমলে সাংবাদিকতা করার ক্ষেত্রে ন্যূনতম কোন বিধিনিষেধ আজ পর্যন্ত আরোপ করা হয় নাই। স্বাধীন বাংলাদেশে এত স্বাধীনতা গণমাধ্যম এর আগে আর কখনোই।
0: সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন ও ওটিটি প্ল্যাটফর্ম সহ সব ক্ষেত্রে একটি আধুনিক, স্বচ্ছ ও সুস্থ ডিজিটাল মিডিয়া ইকোসিস্টেম গড়ে তুলতে সরকার কাজ করছে। এই লক্ষ্যে মন্ত্রণালয় ইতোমধ্যে সংবাদপত্রের মালিক, সম্পাদক ও সাংবাদিক নেতাদের সঙ্গে আলোচনা করেছে এবং এই ধারা অব্যাহত থাকবে। এদিকে তথ্য সম্প্রচার মন্ত্রী আজ রাজধানীতে মালয়েশিয়ান হাইকমিশন আয়োজিত থিঙ্ক হালাল গ্রো গ্লোবাল শীর্ষক সেমিনারে বলেন, হালাল খাদ্য সংস্কৃতি ও মূল্যবোধ শুধু মুসলিম বিশ্বের জন্য নয়, সমগ্র মানব সভ্যতার জন্য একটি বড় সম্পদ ও শক্তিতে পরিণত হতে পারে। তিনি বলেন, বিশ্ববাজারে হালাল খাদ্যের একটি বিশাল বাজার রয়েছে এবং ভোক্তা ও বিনিয়োগকারী উভয়ই এই খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে প্রস্তুত। ধর্মীয় ও সামাজিক ক্ষেত্রে বাংলাদেশ ও মালয়েশিয়ার অভিন্ন মূল্যবোধের কথা উল্লেখ করে জহিরুদ্দিন স্বপন বলেন, দুই দেশ যৌথভাবে তাদের অভিন্ন মূল্যবোধ, সংস্কৃতি ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে হালাল শিল্পের বিকাশ ও বিশ্ববাজারের পরিধি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিগত সরকার ভোট কারচুপির মাধ্যমে অনন্তকাল ক্ষমতায় থাকার বাসনা পোষণ করেছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। তিনি আজ রংপুরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এই মন্তব্য করেন। তথ্য সম্প্রচার উপদেষ্টা বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে জনগণের জন্য কাজ করা এবং প্রশাসনের প্রতিটি পর্যায়ে দায়িত্বশীলতা নিশ্চিত করা। এ সময় কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানান তিনি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেছেন, বর্তমান সরকার জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় বাংলাদেশ গড়বে। তিনি আজ তার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন সংক্রান্ত কেন্দ্রীয় কমিটির সভায় সভাপতির বক্তৃতায় একথা বলেন। মন্ত্রী বলেন, জুলাই গণ অভ্যুত্থানের মূল চেতনা বাস্তবায়ন, শহীদ পরিবারগুলোর উপযুক্ত পুনর্বাসন এবং আহত জুলাই যোদ্ধাদের সুচিকিৎসা ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে কাজ করছে সরকার। তিনি বলেন, তার মন্ত্রণালয় এবং নবগঠিত জুলাই অধিদপ্তরের মাধ্যমে প্রতিটি শহীদ পরিবার ও আহত যোদ্ধার কল্যাণে কাজ করা হবে এবং এই প্রক্রিয়ায় কোন ধরনের গাফিলতির সুযোগ থাকবে না। ভারতের কলকাতায় একটি হোটেলে অগ্নিকাণ্ডে অন্তত 9 জনের প্রাণহানি হয়েছে। এছাড়া এতে আরও 6 জন আহত হয়েছেন, মৃতদের মধ্যে একটি শিশুও রয়েছে। গতকাল কলকাতা থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, আজ ভোরে আগুন লাগার পর হোটেলটি ঘন ধোঁয়ায় ঢেকে যায়। কয়েকজনের মরদেহ বাথরুমে পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাশ্রয়ী মূল্যের ওই হোটেলের একটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হতে পারে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: এক রাতেই আগুনে পুড়ল কলকাতার একটি আবাসিক হোটেল, প্রাণ গেল বেশ কয়েকজন বাংলাদেশের। কলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের হোটেলটিতে মধ্যরাতের ভয়াবহ আগুনে ঘুমন্ত অবস্থায় যেসব বাংলাদেশি নাগরিকের প্রাণ গেল, তাদের কেউ এসেছিলেন চিকিৎসা করাতে, কেউ হয়তো ঘুরতে। হোটেলের তিনতলায় প্রথমে আগুন লাগলে তা দ্রুত ছড়িয়ে পড়ে অন্তত 4টি কক্ষে। কালো ধোঁয়া পুরো ভবনে ছড়িয়ে পড়লে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল বাহিনী। হোটেলটির প্রবেশ ও বের হওয়ার পথ সংকীর্ণ হওয়ায় অনেকেই ভেতরে আটকে পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানান, সেখানে অনেক ধোঁয়া ছিল যার ফলে তারা নিঃশ্বাস নিতে পারছিলেন না এবং পরে ফায়ার সার্ভিসের সহায়তায় তারা বেরিয়ে আসেন।
4: অনেক ধোঁয়া ছিল, তো আমরা আসলে নিঃশ্বাস নিতে পারতেছিলাম না। পরে ফায়ার সার্ভিসের হেল্পে আমরা
5: ওই রাত তিনটার দিকে আমি যখন পেয়েছি, তখন ফায়ার দেখলাম যে চিল্লাচিল্লি করছে। এখানে
3: গুরুতর দগ্ধদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কলকাতায় বাংলাদেশ উপ হাই কমিশনের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত বাংলাদেশীদের প্রয়োজনীয় সহযোগিতা দিতে হাসপাতাল ও স্থানীয় পুলিশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। এ বিষয়ে সহায়তা ও তথ্য দেওয়ার জন্য উপ হাই কমিশন ইতোমধ্যে একটি সার্বক্ষণিক হেল্পলাইন চালু করেছে। পরিস্থিতি সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয় ও কলকাতাস্থ বাংলাদেশ উপ হাই কমিশন সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে।
0: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম জানিয়েছেন, ভারতের কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশীদের মরদেহ শনাক্তকরণ ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর দ্রুত দেশে ফিরিয়ে আনতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নিহতদের পরিবার যদি মরদেহ দেশে ফিরিয়ে আনার খরচ বহন করতে না পারে, তবে সরকার অবশ্যই বিষয়টি দেখবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
6: খবরের বাকি অংশ পড়ছি নাজনীন নাহার। মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকার প্রতিনিধিদল সাক্ষাৎ করেছেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন জাইকার বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকো। আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের অফিস কক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে মিয়ানমার হতে বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকদের মানবিক সহায়তা প্রদান, নারী শিক্ষা, লিঙ্গ সমতা অর্জন, জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য বিশেষায়িত বিদ্যালয় স্থাপন এবং ডিএনএ ল্যাব কার্যক্রম শক্তিশালীকরণ সহ দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। মন্ত্রী বলেন, বর্তমান সরকার একটি অন্তর্ভুক্তিমূলক মানবিক বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে, যার অংশ হিসেবে তৃণমূল নারীদের জীবনমান ও দক্ষতা বাড়াতে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কেন্দ্রগুলো সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই লক্ষ্যে কারিগরি সহযোগিতা প্রত্যাশা করা হলে জাইকার প্রতিনিধিদলও ইতিবাচক মনোভাব প্রকাশ করে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে। তিনি আজ রাজধানীর আগারগাঁওয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে এক অনুষ্ঠানে একথা বলেন। মন্ত্রী বলেন, প্রতিবন্ধী মানুষকে দুর্যোগ ব্যবস্থাপনার প্রান্তিক অংশীজন হিসেবে নয়, বরং সমান অধিকার সম্পন্ন অংশীদার হিসেবে বিবেচনা করতে হবে। তাদের প্রয়োজন ও সক্ষমতাকে সামনে রেখে দেশের অবকাঠামো পরিকল্পনা ও দুর্যোগ ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তুলতে হবে। তিনি বলেন, দেশের সব সাইক্লোন সেন্টার ও দুর্যোগ আশ্রয় কেন্দ্রকে প্রতিবন্ধী বান্ধব করতে হবে। 2028 শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে চালু হচ্ছে নতুন শিক্ষাক্রম। এর অংশ হিসেবে আগামী বছর থেকেই চতুর্থ ও ষষ্ঠ শ্রেণীতে যুক্ত হচ্ছে বেশ কিছু নতুন বিষয়। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: মুখস্থ নির্ভর পড়াশোনার চিরাচরিত বৃত্ত থেকে বেরিয়ে শিক্ষার্থীদের জন্য আনন্দময় ও যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে সরকার। এরই ধারাবাহিকতায় 2028 শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে সম্পূর্ণ নতুন এক শিক্ষাক্রম চালুর চূড়ান্ত লক্ষ্য নিয়ে কাজ শুরু হয়েছে। চূড়ান্ত পরিবর্তনের প্রস্তুতি হিসেবে আগামী 2027 শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন কিছু বিষয়, যার মধ্যে চতুর্থ শ্রেণীতে খেলাধুলা ও বাংলাদেশের সংস্কৃতি এবং ষষ্ঠ শ্রেণীতে লার্নিং উইথ হ্যাপিনেস বা আনন্দময় শিক্ষণ শীর্ষক বই অন্তর্ভুক্ত করা হচ্ছে। সরকারের লক্ষ্য, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ এবং বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তোলা, বলছিলেন শিক্ষামন্ত্রী ডক্টর আনমো এহসানুল হক মিলন।
7: পরে আমরা একটা জায়গায় এইবার তড়িঘড়ি করে শুরু করেছি, কিন্তু আগামীতে ওয়ান থেকে শুরু হবে। একটি বাচ্চা যখন ক্লাসে এসে টিচারের সাথে খেলবে, তখন ওই বাচ্চাটি ঘরে চলে আসবে, খেলায় নাম্বার পাবে, টুর বাচ্চারাও পাবে, থ্রি পাবে, ফোর পাবে, ফাইভ পাবে, সকলেই পাবে। আমরা কারিকুলাম এগুলি ইনক্লুড করবো 2028 থেকে। এবার পরিমার্জন চারটা নতুন বই, আর আমরা নির্মহ ইতিহাস যতটুকু পেয়েছি এই স্বল্প সময়ে।
3: বারবার মূল্যায়ন পদ্ধতি ও কারিকুলামের পরিবর্তনে মাঠ পর্যায়ে কিছুটা জটিলতা তৈরি হলেও শিক্ষা মন্ত্রণালয় বলছে এবারের পরিবর্তন হবে টেকসই। 2028 সালের পূর্ণাঙ্গ শিক্ষাক্রমের রূপরেখা তৈরির জন্য আগামী সপ্তাহেই গঠন করা হচ্ছে একটি বিশেষ জাতীয় কমিটি, যেখানে কারিগরি শিক্ষা, তথ্য প্রযুক্তি এবং খেলাধুলাকে প্রথম শ্রেণী থেকেই বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে।
7: আমাদের সময়টা পাইনি, কিন্তু আমরা এক্ষুনি এই আগামী সপ্তাহের ভিতরে নতুন কারিকুলাম কমিটি করব, যে কারিকুলাম কমিটি 2028 এর বই লিখবে।
3: শিক্ষাবিদদের মতে, শিক্ষকদের সঠিক প্রশিক্ষণ আর অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা গেলে এই উদ্যোগ দেশের শিক্ষা ব্যবস্থায় আনবে এক বৈপ্লবিক পরিবর্তন। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
8: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
6: এবারে আন্তর্জাতিক সংবাদ। সংযুক্ত আরব আমিরাতে ইরানি বাহিনীর দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অভিযোগে দেশটি ইরানের উপর অনির্দিষ্টকালের জন্য বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে। তেহরান এই অভিযোগ অস্বীকার করেছে। আজ এক বিবৃতিতে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অঞ্চলটির শান্তি ও নিরাপত্তা ক্ষুণ্ণ হতে পারে পরিস্থিতির এমন অবনতির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত 10 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার চিকিৎসকরা গতকাল জানায়, উপত্যকার পশ্চিমাঞ্চলে একটি ছোট ক্যাফেতে ইসরায়েলি বিমান থেকে নিক্ষেপ করা দুটি ক্ষেপণাস্ত্রের আঘাতে আরও 14 জন আহত হন। ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা হামাস কমান্ডারকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। এদিকে ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর ব্যাপক অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। ওয়াশিংটনের অনুরোধে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী তাদের চলমান সামরিক মহড়া সংক্ষিপ্ত করতে সম্মত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের একজন কর্মকর্তা বলেন, বিভাগ তাদের মহড়া ও প্রশিক্ষণের অনেকটা কাটছাট করে ফেলেছেন। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেন্টাগন প্রধানকে তাদের মিত্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে বার্ষিক মহড়া সংক্ষিপ্ত করার নির্দেশ দেন। তিনি উত্তর কোরিয়ার কিম জং উনের সঙ্গে তার চমৎকার সম্পর্কের কথাও উল্লেখ করেন। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারারুদ্ধ ইমরান খানকে চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরের সুপ্রিম কোর্টের রায় চ্যালেঞ্জ করেছে দেশটির সরকার। রাজধানী ইসলামাবাদে প্রধান কমিশনারের কার্যালয়ে আজ এই সংক্রান্ত একটি পুনর্বিবেচনার আবেদন দাখিল করেছে। এর আগে শীর্ষ আদালত কারা কর্তৃপক্ষকে কয়েকদিনের মধ্যে ইমরান খানকে রাওয়ালপিণ্ডের আদিয়ালা জেল থেকে ইসলামাবাদের শিফা আন্তর্জাতিক হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেয়। আদালত তাকে প্রতি সপ্তাহে পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং লন্ডনে বসবাসকারী তার দুই ছেলের সঙ্গে সপ্তাহে দুইবার ফোনে কথা বলারও অনুমতি দিয়েছে। খেলার খবর ক্রিকেট। গলে প্রথম টেস্টে স্বাগতিক শ্রীলঙ্কাকে 165 রানে পরাজিত করে দুই ম্যাচ সিরিজে 1-0 এগিয়ে গেছে ভারত। আজ পঞ্চম ও শেষ দিনে দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য 372 রানের লক্ষ্যে খেলতে নেমে শ্রীলঙ্কা সবকটি উইকেট হারিয়ে 206 রান করে। চূড়ান্ত রান সংখ্যা ভারত 462 ও 193, শ্রীলঙ্কা 284 ও 206। আগামী রোববার কলম্বোয় দুদলের মধ্যে দ্বিতীয় ও শেষ টেস্ট বাংলাদেশ সময় সকাল 10:30 শুরু হবে। এদিকে লিডসে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির আজ উদ্বোধনী দিনে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তান প্রথম ইনিংসে এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 3 উইকেটে 109 রান করেছে। আগামীকাল বাংলাদেশ সময় বিকেল 4:00 দ্বিতীয় দিনের খেলা শুরু হবে। দুদলের মধ্যে দ্বিতীয় টেস্ট 27 আগস্ট লর্ডসে এবং আগামী মাসের 9 তারিখে বার্মিংহ্যামে তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল, নির্বাচনের সকল প্রস্তুতি সম্পূর্ণ। 9,333 কোটি টাকা ব্যয় সম্বলিত 10টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। বর্তমান সরকার জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বাংলাদেশ গড়বে বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। ভারতের কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত নয় জনের মধ্যে পাঁচজনই বাংলাদেশি, মরদেহ দ্রুত দেশে ফেরাতে ব্যবস্থা নিচ্ছে সরকার, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ইরানের উপর অনির্দিষ্টকালের জন্য বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ সংযুক্ত আরব আমিরাতের। এবং গলে প্রথম ক্রিকেট টেস্টে শ্রীলঙ্কাকে 165 রানে পরাজিত করল ভারত। খবর শেষ হল।
9: এখন শুনুন সংবাদ পর্যালোচনা, লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছি ভূঁইয়া মোহাম্মদ ইফতেখার। রাজধানীতে যাতায়াতে গণপরিবহনগুলোর মধ্যে প্রধান ভরসা বাস, সিএনজি, রিক্সা, মোটরসাইকেলের মতো বাহনের

0: সাশ্রয়ী। ব্যয় বিবেচনায় মধ্যবিত্তের জন্য বাস সবচেয়ে উপযোগী গণপরিবহন হলেও এতে যাতায়াতে যাত্রীদের অনেক ধকল ও ভোগান্তি পোহাতে হয়। বিশেষ করে মহিলা যাত্রীদের নিয়মিত নানা ধরনের ভোগান্তি ও নিরাপত্তার সংকটের মুখোমুখি হতে হয়। অতিরিক্ত ভিড়, নির্দিষ্ট আসনের স্বল্পতা এবং মৌখিক ও শারীরিক হয়রানির মতো সমস্যা নারীদের দৈনন্দিন যাতায়াতকে কঠিন করে তোলে। অধিকাংশ চাকরিজীবী নারীকেই প্রতিনিয়ত পোহাতে হচ্ছে এ দুর্ভোগ। বিশেষ করে অফিস টাইমে এবং অফিস শেষ হওয়ার পর কর্মজীবী নারীদের ভোগান্তি আর হয়রানি কয়েক গুণ বেড়ে যায়। ফিটনেসবিহীন গাড়ি এবং ড্রাইভিং লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অনিয়মের জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হওয়ায় রাস্তায় গাড়ির সংখ্যাও মাঝে মাঝে কমে যায়। তখন বাধ্য হয়ে কর্মজীবী নারীদের সিএনজি চালিত অটোরিকশা অথবা অ্যাপস ভিত্তিক মোটরযান ব্যবহার করতে হয়। এতে গুনতে হয় বাড়তি টাকা। গণপরিবহনে মহিলাদের যাতায়াত নির্বিঘ্ন নিরাপদ করতে মহিলাদের জন্য পৃথক বাস সার্ভিস চালুর জন্য বিগত 30 বছরে কয়েকবার প্রচেষ্টা বা উদ্যোগ নেওয়া হলেও নানা কারণে তা ব্যর্থ হয়। এবার বিএনপি সরকার রাজধানী ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে নারীদের নিরাপদ যাতায়াতের জন্য পিঙ্ক বাস বা গোলাপী বাস সার্ভিস চালু করেছে। গতকাল এই সার্ভিসের উদ্বোধন করা হয় রাজধানীতে বিআরটিসির উদ্যোগে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম মহিলা বাস সার্ভিস বা পিঙ্ক বাস কার্যক্রমের শুভ উদ্বোধন করে বলেন, সরকার গণপরিবহন ব্যবস্থাকে পরিবেশ বান্ধব ও যাত্রীবান্ধব করতে 200টি বৈদ্যুতিক বাস বা ইলেকট্রিক ভেহিকেল কেনার উদ্যোগ নিয়েছে। এর মধ্যে 100টি বাস নারীদের জন্য বিভিন্ন রুটে পরিচালনার পরিকল্পনা করা হয়েছে। বহুমুখী যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠার ক্ষেত্রে ই বাস গুরুত্বপূর্ণ উল্লেখ করে মন্ত্রী বলেন, জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তোলাও বিএনপি সরকারের অঙ্গীকারের অংশ। বিআরটিসি সূত্র জানায়, নারীবান্ধব ও নারী চালক দ্বারা পরিচালিত পরিবহন ব্যবস্থার অংশ হিসেবে মোট 14টি বিশেষ বাস দিয়ে এই সেবা শুরু হয়েছে। শুরুতে ঢাকার 10টি রুটে 10টি বাস, চট্টগ্রামে 2টি রুটে 2টি এবং বগুড়ায় 2টি রুটে 2টি বাস চালানো হচ্ছে। ঢাকার 10টি বাসের মধ্যে একটি একতলা এবং 9টি দ্বিতল। ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় মোট 134টি জায়গা থেকে যাত্রী সেবা দেওয়া হবে। নির্ধারিত ভাড়ার তালিকা ডিপো, বাস ও কাউন্টারের দৃশ্যমান স্থানে সাটানোর পাশাপাশি এ সার্ভিসে ই টিকেট চালু করা হয়েছে। 3টি বাসে ক্লোজ সার্কিট সিসি ক্যামেরা এবং প্রতিটি বাসে ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম ভিটিএস সংযোজন করা হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি বাসে এই সুবিধা সম্প্রসারণ করা হবে বলে জানা গেছে। সাধারণ বাসে অতিরিক্ত ভিড়ের সুযোগে এবং নজরদারির অভাবে অনেক নারী বিভিন্নভাবে হেনস্থার শিকার হন। নারী যাত্রীদের এই ভোগান্তির কথা বিবেচনা করে সরকার নারী যাত্রী সেবা ও সুবিধার পরিধি আগামী দিনে আরও বাড়ানোর কথা ভাবছে। এর আওতায় পর্যায়ক্রমে নতুন রুটে বাস চালুর পাশাপাশি বাসের সংখ্যাও বাড়ানো হবে। বর্তমানে নারীরা যে পরিবেশে যাতায়াত করছেন সেটিও ধীরে ধীরে আরও উন্নত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন কার্যক্রমের অংশ হিসেবে নারীদের জন্য এই বিশেষ বাস সার্ভিস চালু করা হয়েছে। সেই প্রেক্ষাপটে রাজধানীর নারী যাত্রীরা আশা করতে পারেন যে তাদের জন্য চালু করা এই বাস সেবা অতীতে নেওয়া বিভিন্ন উদ্যোগের মতো এক পর্যায়ে থেমে যাবে না, বরং এর সেবার মান আরও বাড়বে, ব্যবস্থাপনা উন্নত হবে, নারী যাত্রীরা আরও নিরাপদ ও যাত্রীবান্ধব সেবা পাবে। এইভাবে দেশের সামগ্রিক পরিবহন খাতের আধুনিকায়ন ঘটবে এবং বিশেষ করে রাজধানীর যানজট নিরসন ও যাত্রীসেবা আরও উন্নত হবে। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
1: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁ, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্সে, এফএম 88.8 মেগাহার্সে এবং একই সাথে বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন দেশাত্মবোধক গান। শিল্পী মোহাম্মদ খসরু, কথা লিখেছেন আহমেদ মুনির।

মোহাম্মদ খসরুর কণ্ঠে দেশাত্মবোধক গান শুনলেন। প্রিয় শ্রোতা, এই গানটির সাথে আজকের মতো মিডিয়াম ওয়েভের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।

মোহাম্মদ খসরুর কণ্ঠে দেশাত্মবোধক গান শুনলেন। প্রিয় শ্রোতা, এই গানটির সাথে আজকের মতো মিডিয়াম ওয়েভের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।

দেশাত্মবোধক গান শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। বেলা দুইটায় জাতীয় সংসদের সংসদ কক্ষে মহামান্য রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোট গ্রহণ করা হবে, যা বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলো হার্সে, FM 88.8 মেগা হার্সে এবং একই সাথে বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। দৃষ্টিপাত ম্যাগাজিন অনুষ্ঠান সকাল 8:30। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বেলা 1:05। ডেঙ্গু প্রতিরোধ সম্পর্কিত জীবন্তিকা শুনতে পাবেন বেলা 2:50। এবারে জানিয়ে দিচ্ছি সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান সকাল 8:15, দুপুর 12:15, সন্ধ্যে 6:55 এবং রাত 9:20। আধুনিক গান মলিনা দাস দুপুর 12:30 এবং শ্যামল কুমার মল্লিকের কণ্ঠে বেলা 2:40। রূপালি জনপ্রিয় ছায়াছবির গানের অনুষ্ঠান সকাল 9:05। এছাড়া বিকেল 3:05 ও বিকেল 4:05 শুনতে পাবেন ছায়াছবির গানের অনুষ্ঠান। রবীন্দ্রসঙ্গীত প্রদীপ রাহা দুপুর 12:20 এবং সোমা ঘোষের কণ্ঠে বেলা 2:30। পাঁচ মিশালি গানের অনুষ্ঠান বিকেল 3:30। পল্লীগীতি

0: শুনবেন বিমল বিশ্বাসের কণ্ঠে দুপুর ১২টা বেজে ৪০ মিনিটে, রাখালিয়া পল্লীগীতির অনুষ্ঠান সন্ধে ৬টা বেজে ১০ মিনিটে, বিকেল ৫টা বেজে ১০ মিনিটে জারি শিল্পী মোহাম্মদ রওশন আলী ও তার দল। এছাড়া FM ৮৮.৮ মেগাহার্সে NHK ওয়ার্ল্ড রেডিও জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত ৯টায়। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি, বাংলাদেশ বেতার খুলনা।
1: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن

ولا تستوي الحسنة ولا السيئة ولا تستوي الحسنة ولا السيئة إذا

0: صدق الله العظيم.
1: ওই ব্যক্তির কথার চেয়ে ভালো কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং সৎকর্ম করে আর বলে যে নিশ্চয়ই আমি আনুগত্য স্বীকারকারীদের একজন, আর ভালো ও মন্দ সমান হতে পারে না। আপনি সদ্ব্যবহার দিয়ে মন্দকে প্রতিরোধ করুন, ফলে আপনার সাথে যার শত্রুতা আছে সে এমন হয়ে যাবে যেন অন্তরঙ্গ বন্ধু। সূরা হামিম সাজদা আয়াত 33-34।
2: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।